0: লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন। ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন। অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন। চিন্তা থেকে দূরে থাকুন। সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: Soul Factory, brought to you by Joy.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম দুই ঘন্টা। কি বলো,
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে দুই সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: Factory brought to you by Juhi.

বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, মন্তব্য স্থানীয় সরকার ও নির্মাণ ও সমবায় মন্ত্রীর। খেলাধুলার চর্চা বাড়ানোর মাধ্যমে

0: কাজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী।

জীবনে যানজটের চাপ কমানো, শরীর চর্চার সুযোগ তৈরি এবং সাইকেল বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে চালু হলো বিশেষায়িত সাইকেল ট্র্যাক। নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে চলাচল করতে পারবেন কেবল সাইকেল আরোহীরা। শুক্রবার ট্র্যাকের উদ্বোধন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, সাইকেল শুধু শরীর চর্চার মাধ্যম নয়, দৈনন্দিন যাতায়াতেরও গুরুত্বপূর্ণ বাহন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আরো সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খালের দুই পাশে এবং উপযুক্ত অন্যান্য স্থানে হাঁটার পথ তৈরির জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।

0: সমান নয়।
1: মন্ত্রী আরো বলেন, নববাসীর হাঁটা, দৌড়ানো ও শরীর চর্চার সুযোগ তৈরি করা বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং সবার জন্য নগর পরিসর নিশ্চিত করতে

নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাতখা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারিক উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির

বাইরের উজ্জ্বল আলো কোলাহলপূর্ণ শহর আর ব্যস্ত যান্ত্রিক জীবন, এর কারণে প্রতিনিয়ত নিঃশব্দ ভেঙে পড়ছে অনেক মানুষ। শারীরিক অসুস্থতা সহজে দেখতে পেলেও মনের ভেতরে চলা ঝড় বা নীরব কষ্টগুলো যে ততটা দৃশ্যমান নয়। আধুনিকতার এই যুগে মানসিক স্বাস্থ্য এখন কেবল ব্যক্তিগত বিষয় নয়, এটি

কারণ সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সাইকোলজি একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিস্থিতি কি, তার বেড়ে ওঠার সময় থেকে তার অভিজ্ঞতাগুলো যেগুলো সে অনুভব করেছে, তাকে যেভাবে লালন পালন করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,

ভালো স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারের সময় সীমিত করা এবং পরিবারের সাথে খোলামেলা কথা বলা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে জাদুর মতো কাজ করে। তবে পরিস্থিতি জটিল হলে কোনো সংকোচ ছাড়াই এসব

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গন্তব্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আজ দ্বিতীয় ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

0: ভেরি গুড মর্নিং, শুনছো রেডিও দিন রাত 93.6 FM। আর যে ফারিহা, তোমাকে আবারও ওয়েলকাম করছে রাইজিং সানে। সকালটা বলছে 8টা বেজে গেছে, এন্ড ইয়েস আমি তো চলে এসেছি, আমার সাথে কিন্তু বন্ধুরাও যুক্ত হয়ে গিয়েছে, রোহিতকে দেখতে পাচ্ছি। কি অবস্থা রোহিত, কেমন আছো বলো? গান শুনতে চেয়েছ, অবশ্যই গানগুলো প্লে করে দিব, আমার কাজই তো এটা, বন্ধুদের গানগুলো প্লে করে দেওয়া। এবং সেই সাথে মর্নিংটা কীভাবে সুন্দর করা যায় সেটা নিয়েও কিন্তু গপ্প সপ্প হবে তোমার সাথে। সকাল সকাল আমি চলে এসেছি, তোমরাও চলে এসেছো, এবং এই মুহূর্তে কিন্তু তুমি এবং তোমরা আমাকে শুনছো রেডিওতে 90.6 FM। সেই সাথে রয়েছে ওয়েবসাইট www.radiodinrat.fm, এবং একই সাথে রেডিও দিন রাতের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্য দিয়ে তুমি আমাকে টিউন করতে পারো, ঠিক আছে? এবং সব কিছু মিলিয়ে তুমি চাইলেই আমাকে টেক্সট করতে পারছো রোহিতের মতো। দুটো মাধ্যম রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769, এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM। সেইখানটায় চলে যাও আর দেখো খোঁজে রাইজিং সান নিয়ে একটি লেটেস্ট পোস্ট দেওয়া আছে, সেটার মধ্য দিয়েও কিন্তু তুমি আমাকে কমেন্ট করতে পারো, যেমনটা কমেন্ট করেছে আমাদের সবার প্রিয় বন্ধু রোহিত আলম। ওকে, অল রাইট, আজকের দিনক্ষণের আপডেটটা নিশ্চয়ই জানো, তারপরেও বলে দিচ্ছি সকাল সকাল। আজ শনিবার 10 অক্টোবর 2026, 25/25/1433 বঙ্গাব্দ। পূজা কিন্তু শুরু হয়ে গিয়েছে, সো পূজার প্ল্যান কি? এই সময় কিন্তু সকালবেলায় তুমি চাইলে তোমার মর্নিংটা অনেক সুন্দর করতে পারো, বিকজ সামনে একটা ফেস্টিভ্যাল ভাইব ক্রিয়েট হয়েছে, তাই না? সো সব মিলিয়ে সকালটা তোমার অনেক অনেক দারুণ কাটুক আর কাটবেই, কারণ তোমার সাথে আছে ফারিহা, এবং ফারিহা একটা দারুণ সেগমেন্ট নিয়ে বসে আমার জন্য এই মুহূর্তে সেটা প্লে করে দিচ্ছে, রয়েছে ফ্রেশ সংস অফ দ্য উইক, এই চমৎকার সেগমেন্টটি। সেগমেন্ট এনজয় করো, ফিরছি আবারও, টিল দ্যান টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।
1: ফ্রেশ সংস অফ দ্য উইক, সং

শুনছো রেডিও দিন রাত 93.6 FM আর যে ফারিহা তোমাকে ওয়েলকাম করছে রাইজিং সানের ফার্স্ট আওয়ারে। সময়টা বলছে 17 মিনিট এবং আজকে 10 অক্টোবর, এরই মধ্য দিয়ে কিন্তু মহালয়া শুরু হয়ে গেল। ঠিক আছে, যারা মানে হিন্দু ধর্মাবলম্বীর আছে তাদের জন্য কিন্তু আজকে একটা শুভ দিন। এবং এই যে মহালয়ার মধ্য দিয়ে আসলে দেবীর পক্ষের সূচনা হলো এবং দীর্ঘ প্রায় দশমীর মধ্য দিয়ে একটা লম্বা জার্নির মধ্য দিয়ে পূজাটা শেষ হবে। সো উৎসব শুরু হয়ে গিয়েছে বলাই যায়। এই উৎসবে যেটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই টেনশন কাজ করে যে একটু নিজেকে সুন্দর দেখাতে হবে কিংবা ফ্রেশ লাগতে হবে। তবে বেশিরভাগই কিন্তু অনেকেই, বিশেষ করে মেয়েরা, এই সময়টাতে যে সমস্যা ফেস করে সেটা হচ্ছে চুল নিয়ে। হ্যাঁ, খুশকি হয়ে গেছে বা চুল পড়ে যাচ্ছে, এই সব ঝামেলা নিয়ে কিভাবে ঘুরতে যাবে, মন খারাপ থাকে। সো তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দিতে পারি, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথায় কিন্তু ভেষজ তেল দিলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। ঠিক আছে, এরপর কিছুক্ষণ রেখে দিয়ে শাওয়ার নিয়ে নিলেই হবে দুপুরে। এটা কিন্তু খুবই খুবই মানে হেল্পফুল। আমলকি, মেথি ইউজ করতে পারো, জবা দিতে পারো, রোজমেরি দিতে পারো, কারি পাতা দিতে পারো, তুলসী দিতে পারো, নিম দিতে পারো, ভেষজ। এই তেলটা কিন্তু আসলে একদমই মানে কি করতে হয় যে হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে আঙ্গুলের ডগা দিয়ে আলতো চাপে বৃত্তাকারে মাথার ত্বকে 5 থেকে 10 মিনিট মালিশ করলে এতে কিন্তু তেলটা সহজেই গোড়ায় প্রবেশ করতে পারে। আর এইটা মানে এত বেশি ভালো, নিয়মিত পরিচর্যা করলে কিন্তু অনেক ভালো থাকে চুল এবং মাথাও ঠান্ডা থাকবে। সো পূজায় যারা আসলে চুল নিয়ে চিন্তিত, এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই সময় ঘুম থেকে উঠে এই কাজটা করতে পারো। তাহলে দেখবে যে নিজেকে যখন ফিট রাখা যায় তখন কিন্তু মনটা

ভালো থাকে, তাই না? সো আশা করছি সবার দিনটা অনেক অনেক ভালো যাবে এবং সবার কি বলে পূজাটাও ভালো কাটুক, মহালয়াটাও ভালো কাটুক, এটাই প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে আমার কাছে তোমার জন্য দারুণ একটা গান রয়েছে, ওয়েট করে আছে পপ বাংলা জন্য থেকে তুমি যাকে ভালোবাসো, এই চমৎকার গানটি। গানের পর ফিরছি আবারও, টিল দেন টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

Welcome back once again. শুনছো রেডিও দিনরাত 93.6 FM. আজ ফারিহা তোমাকে ওয়েলকাম করছে। সময়টা বলছে 8:30 এবং এই সময়টাতে তোমার জন্য রয়েছে ট্রাফিক আপডেট। যারা আজকে সকালবেলা বের হতে চাচ্ছ তাদের জন্য বলতেই পারি সুখবর, কারণ শনিবারের রাস্তাটা বেশ ফাঁকা থাকে একেবারে। কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে উত্তরার রাস্তাটাও বেশ ভালো ফাঁকাই রয়েছে। নতুন বাজার হয়ে বাজ্জা হালকা একটু জ্যাম রয়েছে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকাই রয়েছে। তেজকা এরিয়াটা ফাঁকা, মহাখালী বাস টার্মিনালে হালকা জ্যাম রয়েছে। একই সাথে ফার্মগেট, শাহবাগ, রমনা, কারণ বাজার, এগুলো জাস্ট সিগনালে একটু জ্যাম রয়েছে এবং সব মিলিয়ে আজকে বিজয় সন্নিধিতে হালকা একটু জ্যাম, এটা তো থাকেই, খুবই স্বাভাবিক। আগারগাঁওতেও খুব একটা জ্যাম নেই। শেওড়াপাড়া কাজে মিরপুর 10 কিন্তু পুরোটা ফাঁকা এই সময়টাতে। হ্যাঁ, মিরপুর একেও কোনো জ্যাম নেই এবং মিরপুর গাবতুরের দিকে খানিকটা জ্যাম রয়েছে। সো মগবাজারের দিকে হালকা একটু জ্যাম রয়েছে। মালিবাগ সব কিছু মিলিয়ে মতিঝিল খুবই খুবই খুবই অল্প জ্যাম। সো আজকে যারা বিশেষ করে সকালবেলা কোথাও যাচ্ছ খুবই খুবই আরাম হবে যেতে, এতখানি বলতে পারি, কারণ শনিবার রাস্তাটা ফাঁকা থাকে। এবং প্রত্যেক শনিবার আমি যখন রাস্তা দিয়ে আসি তখন আমার মনে হয় ইস, প্রত্যেকটা দিন যদি শনিবারের মতো হতো কতই না ভালো হতো। বাট অ্যাকচুয়ালি সেটা পসিবল হয় না, বাট আই উইশ ইট কুড বি। ঠিক আছে, সো যাও, যেখানেই যাও এখন যদি বের হও তাহলে নিশ্চয়ই তুমি তাড়াতাড়ি যেতে পারবে। বাট দুপুরের দিকে কিংবা দুপুরের পরে অবশ্যই বের হলে ম্যাপটা চেক করে যাবে, কারণ তখন তো উইকেন্ড যেহেতু সবাই ঘুরতে বের হয়, সো তখন জ্যামের পরিমাণটা কিন্তু বাড়তে থাকে, তাই না? হ্যাঁ, সো এটাই তোমার জন্য রয়েছিল ট্রাফিক আপডেট এবং সেই সাথে রয়েছে দারুণ একটি গান অর্ণবের কণ্ঠে, সোনা দিয়া বান্ধাইছি ঘরে, চমৎকার গানটি, গানটা শুনবো এবং আবারও ব্যাক করবো তোমার কাছে। টিল দ্যান টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: Imran 93.6 FM 2 Light Up You.

দিন রাত 93.6 FM, আজকে ফারিহা তোমাকে ওয়েলকাম করছি প্রথম ঘন্টায়। সময়টা বলছে 8:43, দেখতে দেখতে এই প্রথম ঘন্টাটা একেবারে শেষের দিকে। দেখি কোন কোন বন্ধু আমার সাথে যুক্ত আছে এবং কোন গানগুলো শুনতে চেয়েছে, রোহিত গান শুনতে চেয়েছিল। অফকোর্স আমি গানগুলো প্লে করে দেবো, সেই সাথে রয়েছে ইয়াসিন আহমেদ আরাফাত। গুড মর্নিং বলেছে, ভেরি গুড মর্নিং, আলহামদুলিল্লাহ, সে ভালো আছে বলেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোহিত জিজ্ঞেস করেছে, তুমি রেট্রো ক্যাফেতে আসুনি কেন? এখন থেকে শুক্রবারে আমি হচ্ছে রাইজিং সান এবং আড্ডাবাস করবো, রেট্রো ক্যাফে আপাতত আমি করছি না। সো ইয়েস, নেক্সট ফ্রাইডেতে আমার সাথে তোমার ব্যাক টু ব্যাক দুটো শো থাকবে, সেটা হচ্ছে রাইজিং সান এবং একই সাথে আড্ডাবাস। ঠিক আছে রোহিত, আই হোপ যারা কনফিউজড ছিলে ক্লিয়ার হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, ঘড়িকাটা বলছে 8:44, একটা দারুণ গান রয়েছে তোমার জন্য। গানে চলে যাচ্ছে কান্ট্রি জনর থেকে স্টাক লাইক গ্লু, এই চমৎকার গানটি শুনতে শুনতে এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। ফিরছি একেবারে 9:00 ঘন্টায় ব্রেকফাস্ট আওয়ারে দারুণ একটা রেসিপি নিয়ে। এনজয়।

শুনছেন দিনরাত রেডিও, দিনরাত রেডিও, দিনরাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

0: এখন সময় সকাল 9টা।
1: রেডিও দিনরাত 93.6 FM।
0: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: Breakfast Hour presented by Ruchi Jam. দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

শুনছো রেডিও দিন রাত 93.6 FM, ফারিহা তোমাকে নতুন আরেকটা ঘন্টায় ওয়েলকাম করছে। শুরু হয়ে গেল রুচি জ্যাম প্রেজেন্টস ব্রেকফাস্ট আওয়ার। অনেক বন্ধু যুক্ত হয়ে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসে, এবং এই সময়ে তোমার জন্য কিন্তু একটা মজাদার রেসিপি রয়েছে। বারবার করে বলি, যারা সকালবেলায় ঘুম থেকে উঠে যায় তাদের কিন্তু মানে 9টা থেকে 10টার মধ্যেই ব্রেকফাস্ট করে ফেলা উচিত। এই সময়টা একদমই পারফেক্ট একটা টাইম। সো ইয়েস, তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে আমাকে কিন্তু অনেকগুলো মাধ্যমে শোনা যাচ্ছে। টিউন করতে পারো রেডিওতে 93.6 FM, সেই সাথে রয়েছে ওয়েবসাইট www.radio3rat.fm, এবং একই সাথে রেডিও তিন রাতের অ্যাপের মধ্য দিয়ে শুনতে পারবে আর টেক্সট করতে পারছো। দুটো মাধ্যমে রয়েছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটি হচ্ছে 01777077769, এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও তিন রাত 93.6 FM। সেইখানটায় চলে গেলেও কিন্তু রাইজিং সান নিয়ে লেটেস্ট পোস্ট পেয়ে যাবে, এবং সেখান থেকেও তুমি আমাকে কমেন্ট করতে পারবে, কোনো গান শুনতে ইচ্ছে হলে জানাতে পারো লিখে। ওকে, অল রাইট। সো সকালবেলা আসলে কার কার ব্রেকফাস্ট মেনুতে আজকে কী কী রয়েছে, কে কী খেয়েছো, কী খাবে, সেটা আমার সাথে শেয়ার করতে থাকো। এবং আমি তো তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা কী হতে পারে গেস করতে থাকো। আর আমি গেস করতে করতে গানের পর ফিরে আসছি রেসিপি নিয়ে। সো প্লে করে দিচ্ছি পপ বাংলা জনরা থেকে মিনারের কণ্ঠে ভুল শহরে এই গানটি। গানটা এনজয় করো, গেস করতে থাকো, রেসিপি নিয়ে ফিরছি আবারও। এনজয় অ্যান্ড টিউন করো রেডিও দিন রাত 93.6 FM, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।

সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে। থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো দিতে পারি।
1: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Welcome back once again. শুনছো রেডিও দিন রাত 93.6 FM. তোমার সাথে আছি তোমার কথা বন্ধু আরজে ফারিহা। সময়টা বলছে 9:18, চলছে রুচি জ্যাম প্রেজেন্টস ব্রেকফাস্ট আওয়ার, এবং কথা দিয়েছিলাম তোমার জন্য রয়েছে মজাদার একটা রেসিপি। সো হচ্ছে সাবুদানা যারা পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটা অনেক অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আজকে বলবো কিভাবে এই সাবুদানা দিয়ে তুমি খিচুড়ি বানাতে পারো। ঠিক আছে, কী কী লাগবে সেটাকে বলে দিচ্ছি। সাবুদানা লাগবে, বিভিন্ন রকম সবজি দিবে, ঘি দিবে, গোটা জিরা, আদা কুচি, কাঁচা মরিচ কুচি, তারপরে হচ্ছে লবণ স্বাদ মতো, চিনি দিবে একদমই অল্প আধা চা চামচের মতো, তার লেবুর রস আর ধনে পাতা কুচি। খুবই সহজ, অতিরিক্ত মানে স্টার্চটা দূর করতে 3-4 ভালো করে সাবুদানা ধুয়ে নিতে হবে। ঠিক আছে, 4-5 বা সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো, সাবুদানা পানিটা শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে।

আর দানাগুলো ঝরঝরে থাকবে। কড়াইয়ে ঘি দিবে অথবা তেল দিবে। গরম হলে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখবে। আর ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদা কুচি, কাঁচা মরিচ, তারপর সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে সুগন্ধ যখন বের হবে তখন ভেজে রাখা সবজি আবার কড়াইতে দিয়ে দিবে। এবার সাবুদানায় লবণ আর চিনি ভালো করে মিশিয়ে সেই সাবুদানা কড়াইতে ঢেলে দিবে। মাঝারি থেকে কম আছে, অনবরত হালকা হাতে একদম নাড়তে থাকবে। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে দেখবে যে যখন একদম সাবুদানার মানে দানাগুলো কাঁচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াই ঢাকা দিয়ে একদম কম আছে 2 মিনিটের জন্য দমে রেখে দেবে। ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়ে কারি পাতা, ধনে পাতা হালকা হাতে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। পরিবেশন করো গরম গরম, খুবই মজা লাগে। এবং এই সবজি মানে এই সাবুদানা দিয়ে খিচুড়ি তুমি কিন্তু এমনিতেও খেতে পারবে, এবং একটু আচার দিয়েও কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? অল রাইট, সো কার কার আসলে এই রেসিপিটা আগে ট্রাই করা হয়েছে আমাকে জানাতে পারো, এবং যার এখনও ট্রাই করনি প্লিজ প্লিজ প্লিজ ট্রাই করবে, অনেক মজা লাগে খেতে, ঠিক আছে? সাবুদানার খিচুড়ি আমি ট্রাই করেছি রিসেন্টলি, আসলেই ভালো লেগেছে। সো ইয়েস, তুমিও চাইলে কিন্তু ট্রাই করতে পারো, বিশেষ করে সকালবেলা যারা খিচুড়ি খেতে পছন্দ করো, একটু ভারী নাস্তা করতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই সকালবেলা সাবুদানার খিচুড়ি হতে পারে একটা বেস্ট অপশন। ওকে, অল রাইট, সাথে তোমার জন্য রয়েছে দারুণ একটি সেগমেন্ট, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস প্রেজেন্টস বাংলা হ্যাট্রিক, যেখানে ফোক বাংলা জনরা থেকে চমৎকার 3টি গান রয়েছে তোমার জন্য। প্রথম গানটি হচ্ছে হাওয়ার গাড়ি, আরও একটি গান রয়েছে সুখের জন্য, এবং আরও একটি গান রয়েছে আমার গায়ে যত দুঃখ সয়। এই চমৎকার সেগমেন্ট এনজয় করো, ফিরছি আবারও, টিল দেন টিউন করো অ্যান্ড এনজয় করো রেডিও দিন রাত 93.6 FM, লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7-10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে।
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম
5: 2 সেকেন্ড।
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনী রেডি মিক্সে সব হয়,
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
5: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
5: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
6: রেডিও দিন রাত 93.6 FM।

0: Radio Dinrat 93.6 FM to light up your world.
1: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

ওয়েলকাম, টিউন করে আছো রেডিও দিনরাত 93.6 FM, আর ফারিহা তোমাকে ওয়েলকাম করছে ব্রেকফাস্ট আওয়ারে। এবং এই সময়টা বলছে 9:50, বন্ধুরা ওয়েট করে আছে আমার জন্য। বন্ধুদের জন্য তো একটা রেসিপি ছিল আমার কাছে, সেটা শেয়ার করে দিয়েছি, আই হোপ তোমরা সেটা বাসায় ট্রাই করবে। অ্যান্ড এই মুহূর্তে একেবারে ঘন্টার শেষের দিকে, আর যেটা বলবো যে তোমাদের জন্য দারুণ সব গান রয়েছে, সেই গানগুলো শুনবো। এবং একই সাথে ফিরছি 10টার ঘন্টায়, শুরু হয়ে যাচ্ছে আর্টিস্ট স্পটলাইট আওয়ার। সো কোথাও যেও না, সাথেই থাকো, ফিরছি বাকি গল্প আড্ডা এবং দারুণ সব গান নিয়ে নেক্সট আওয়ারে। এনজয়।

ওয়েলকাম টু দ্য নিউ আওয়ার, শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম। আজ ফারিহা আছি তোর সাথে, আবারও যুক্ত হয়ে গিয়েছি। ঘড়িকাটা বলছে 10টা বেজে গেছে। অ্যান্ড ইয়েস, তোমার সাথে তো আমি গল্প করার জন্য চলেই এসেছি, সেই সকাল 8টা থেকে আছি। এবং এই সময় শুরু হয়ে গেল আর্টিস্ট স্পটলাইট আওয়ার। আমরা এই মুহূর্তে জনপ্রিয় একজন আর্টিস্ট অথবা কোনো একটা জনপ্রিয় ব্যান্ড নিয়ে কথা বলবো, সেই ব্যান্ডের গানগুলো শোনার চেষ্টা করবো। সেই সাথে তুমি চাইলেই আমাকে টিউন করতে পারছো রেডিওতে 93.6 এফএমে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.radiotinrat.fm, এবং একই সাথে রেডিও দিন রাতের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে। ওকে, এবং তুমি আমাকে টেক্সট করতে পারছো দুটো মাধ্যমে। রয়েছে হোয়াটসঅ্যাপ, নম্বরটি হচ্ছে 01777077769, এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম, সেইখানটায় চলে যাও। আর দেখো যে রাইজিং সান নিয়ে একটি লেটেস্ট পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমার আপডেটগুলো কেমন। সব মিলিয়ে আই হোপ তোমার সময়টা ভালো যাচ্ছে। এবং আজকে আমরা গল্প করব জনপ্রিয়, বলা যায় যে কিংবদন্তি তুল্য অন্যতম জনপ্রিয় পপ অ্যান্ড রক ব্যান্ড মাইলস। এই ব্যান্ড নিয়ে গল্প করব, এবং এই ব্যান্ডের গড়ে ওঠার গল্প, পেছনের গল্প জানার চেষ্টা করব। আর এই ব্যান্ডের কিছু কালজয়ী গান আমরা শুনবো, ঠিক আছে? আর এই মুহূর্তে তোমার জন্য কোন গানটা ওয়েট করে আছে তুমি কি আন্দাজ করতে পারছো? আমরা শুনবো এই ব্যান্ডের জনপ্রিয় একটা গান, নাম হচ্ছে নীলা। সো চলো নীলা এনজয় করতে করতে ফিরছি আবারও। টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? টিউনটাকে একটু কম। ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

শুনছো রেডিও দিন রাত 93.6 FM আর যে ফারিহা তোমাকে ওয়েলকাম করছে, সময়টা পৌঁছে 10:17 এবং চলছে আর্টিস্ট স্পটলাইট আওয়ার। গল্প করছিলাম জনপ্রিয় রক ব্যান্ড মাইলস ব্যান্ডকে নিয়ে এবং সেই ব্যান্ডের একটা অত্যন্ত জনপ্রিয় গান আমরা ইতিমধ্যে শুনেছি। আর এই মুহূর্তে আমি তোমাকে যেটা জানাতে পারি সেটা হচ্ছে আজকের আবহাওয়া খবর। বৃষ্টি কি হবে? না, আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 0% দেখাচ্ছে, বাট হলেও আবার হতে পারে কে জানে। বাতাস ঘন্টায় 3 কিলোমিটার বেগে বইছে, আর্দ্রতা 70% এবং তাপমাত্রা এই মুহূর্তে 30 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিল হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যেটা বলছিলাম যে মানে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। সো ইয়েস, আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, বাট হো নোস, এখন যেরকম মানে মুড সুইং হয় ওয়েদারের, এই রোদ তো এই বৃষ্টি তো আবার নামতেও পারে। সো বেস্ট হবে যে ছাতাটা সাথে রাখা, ঠিক আছে? অল রাইট, এবং সেই সাথে তোমার মনটাকে ভালো করে দেওয়ার জন্য আমরা মাইলস ব্যান্ড নিয়ে আবারও ব্যাক করব, গল্প করব, আড্ডা দিব, গান শুনবো তো অবশ্যই। তবে তার আগে আরও একটা জনপ্রিয় চমৎকার সেগমেন্ট ওয়েট করে আছে তোমার জন্য, রয়েছে বাউল রিপাবলিক ব্রট ইউ বাই ম্যাজিক টুথ পাউডার, যেখানে ফোক বাংলা জনরা থেকে চমৎকার দুটো গান রয়েছে তোমার জন্য। প্রথম গানটি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং আরও একটি গান রয়েছে ভাব তরঙ্গ। এই চমৎকার সেগমেন্টের পর আবারও ব্যাক করছি তোমারই কাছে। তো কোথাও যে ওনার সাথেই থাকো আর শুনতে থাকো রেডিও দিন 9.6.

वेलकम ব্যাক ওয়ান্স अगेन শুনছো রেডিও দীপরাত 93.6 এফএম আর ফারিহা তোমার সাথে আবারো যুক্ত হয়ে গিয়েছে আর্টিস্ট স্পটলাইট। সময়টা বলছে 10:32 এবং গল্প করছিলাম মাইলস ব্যান্ড নিয়ে। এই ব্যান্ডের অন্যতম একটা জনপ্রিয় গান ইতিমধ্যে শুনে ফেলেছি এবং আরও একটা গান তোমার জন্য অপেক্ষা করছে, সেই গানটা শুনব। তবে সাধারণ শ্রোতাদের ধারণা আসলে মাইলস ব্যান্ডটা গড়ে তুলেছেন মূলত দুই ভাই শাফিন আহমেদ এবং হামিন আহমেদ, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। হ্যাঁ, ব্যান্ডের মূল প্রতিষ্ঠাতা ছিলেন ফরিদ রশিদ, তার উদ্যোগেই মূলত 1979 সালে এই ব্যান্ডের যাত্রাটা শুরু হয়েছিল। শুরুর দিকে লাইন আপে ছিলেন ফরিদ রশিদ আর ল্যারি সিয়া, তারপরে কামাল মইনুদ্দিন এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী হ্যাপি আখন্দ। ব্যান্ড গঠনের কয়েক মাস পর 1979 সালের শেষের দিকে হামিন আহমেদ, শাফিন আহমেদ তারপরে সেখানে যোগ করেন। আর প্রথমে কিন্তু আসলে মানে মাইলস কোনো কনসার্ট ব্যান্ড ছিল না, মানে চিন্তা করো 5 তারকা হোটেলের আবাসিক একটা ব্যান্ড। 1979 থেকে একদম 1982 সাল পর্যন্ত টানা কয়েক বছর তারা শুধুমাত্র ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সপ্তাহে 5 দিন নিয়মিত ইংরেজি গান কাভার করতো। এরপর 1983 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ সময় তারা তারা মুভ করে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল নিয়মিত লাইভ মিউজিক পরিবেশন করে। তারপর এটা আসলে একটা অন্যতম জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। আর অবশ্য বলা যায় যে এই মাইলস ব্যান্ড অনেকে মনে করেন হয়তো বাংলা গান দিয়ে এত জনপ্রিয়তা পেলেও শুরুটা বোধহয় বাংলা দিয়েই হয়েছিল, বাট প্রথম দুটি অ্যালবামই কিন্তু আমরা দেখেছি ইংরেজিতে ছিল, তাই না? মানে একদম বলা যায় যে মাইলস 1986 সালে আসে, দ্বিতীয় অ্যালবাম থাকে হচ্ছে স্টেপ ফার্দার। সো দুটো গান মানে দুটো অ্যালবামই হচ্ছে ইংলিশ দিয়ে। আর এই মানে এটার আসলে এই ব্যান্ড নিয়ে তো কিছু বলারই নেই, মানে প্রথম বাংলা অ্যালবামের একটা অভাবনীয় ইতিহাস তৈরি করেছে। 1991 সালে মাইলস তাদের প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি প্রকাশ করেন এবং এই একটা অ্যালবাম বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের মোড় ঘুরিয়ে দেয়। এই অ্যালবামের গান ছিল আমরা সবাই জানি নীলা, ইতোমধ্যে আমরা শুনেছি, এবং এই অ্যালবামেরই একটা গান আমরা এখনও শুনবো, মানে এই মুহূর্তে শুনবো। ফিরিয়ে দাও গানটা, তোমার জন্য অপেক্ষা করছে। এছাড়াও কিন্তু চাঁদ তারা সূর্যের মতো অল টাইম ব্লকবাস্টার হিট ট্র্যাকগুলো এই বাংলা অ্যালবাম থেকেই আমরা পেয়েছি, তাই না? প্রতিশ্রুতি অ্যালবাম থেকে। পরবর্তীতে অবশ্য মানে চতুর্থ অ্যালবামও ছিল প্রত্যাশা রেকর্ড গড়ে মাত্র কয়েক মাসের মধ্যে। তো সব মিলিয়ে একটা অবিশ্বাস্য এবং এখন পর্যন্ত বলা যায় যে বাংলাদেশে বা বাংলার সঙ্গীত ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটা রক ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন এই মাইলস, তাই না? সো চলো সেই জনপ্রিয় গানটা শুনে আসি। রয়েছে ফিরিয়ে দাও এই চমৎকার গানটি, গানটা শুনবো আবারও ফিরবো তোমার কাছে। রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

শুনছো রেডিও দিন রাত 93.6 FM। আজকে ফারিহা তোমাকে এই মুহূর্তে ওয়েলকাম তো করেছে অবশ্যই, তবে এটাও জানাতে এসেছে রাইজিং সানের থার্ড আওয়ারের একেবারে শেষের সময়টাতে চলে এসেছি। ঘড়ির কাটা বলছে 10:44। যাচ্ছি না আর এক ঘন্টা আছি তোমার সাথে গল্প চা এবং সেই সাথে দারুণ সব গান নিয়ে। সো তুমিও কোথাও যেও না, তুমিও আমার সাথেই থাকো আর শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM। ফিরছি একেবারে 11টার ঘন্টায় নতুন গল্প, নতুন আড্ডা, দারুণ সব সেগমেন্ট নিয়ে। এনজয়।

0: Welcome to the new hour. Shuncho Radio Din Raat 93.6 FM. Arjun Farihia, tomake welcome korche last hour tate. Ha, last hour, but not the least hour. Ekhono onek golpo baki ache ebong darun ekta playlist niye boshe achi. Shei sokal 8ta theke bondhuder sathe onek golpo hocche, onek adda dicche. Amar sathe Rohit jukto ache ei muhurte. Yasin Ahmed Arafat. তাহিরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ, আমি পড়ার চেষ্টা করবো, বাট বাই দ্য ওয়ে তোমাকে জানিয়ে দিচ্ছি আমাকে এই মুহূর্তে কিন্তু অনেকগুলো মাধ্যমে শোনা যাচ্ছে। টিউন করতে পারো রেডিওতে 93.6 FM এ, সেই সাথে রয়েছে ওয়েবসাইট www.radiodinrat.fm এবং একই সাথে রেডিও দিন রাতের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মধ্য দিয়ে। ওকে, অল রাইট, তুমি আমাকে টেক্সট করতে পারছো আরও দুটো মাধ্যমে, সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটি হচ্ছে 01777077769 এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, সেইখানটায় চলে যাও আর দেখো যে রাইজিং সান নিয়ে একটি লেটেস্ট পোস্ট দেওয়া আছে অলরেডি। সেখানটায় কমেন্ট করো আর জানিয়ে দিতে পারো তোমার হালচাল, মনের আপডেট, কথাবার্তা হবে। এবং যেটা বারবার করে বলি যে লাস্ট আওয়ারটা অনেক অনেক স্পেশাল, কারণ এই ঘন্টায় দারুণ সব সেগমেন্ট থাকে, সব মিলিয়ে অনেক গল্প এখনও বাকি, তাই না বন্ধুদের সাথে? সেই গল্পগুলো করবো, তবে তোমার জন্য আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে চমৎকার একটা সেগমেন্ট রয়েছে, মাটির টানে বাংলা গানে, ব্রট ইউ বাই ম্যাজিক টুথ পাউডার, যেখানে ফোক বাংলা জনরা থেকে চমৎকার দুটো গান শুনবো আমরা। প্রথম গানটি হচ্ছে বুকটা আমার ভাঙা বাড়ি, এবং আরও একটি গান অপেক্ষা করে আছে তোমার জন্য, রয়েছে দমে দমে। এই চমৎকার সেগমেন্টের পর আবারও ব্যাক করছি গল্প আড্ডা গান নিয়ে, ততক্ষণে কোথাও যাওয়া যাবে না, সাথেই থাকো আর শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: ফারিয়া, কি খাচ্ছেন?
0: বার্গার।
1: নিশ্চয়ই প্রতিকামুরই অদ্ভুত অসাধারণ টেস্ট পাচ্ছেন?
0: না, অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
0: বিকজ ইটস জাস্ট আ বার্গার,
1: দেন মেক ইট বেটার।
0: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে, লেটস সি। ওয়াও, এটা তো দারুন,
1: সত্যি দারুন, হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
2: মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

টিউন করে আছো রেডিও দিন রাত 93.6 এফএম। আজকে ফারিহা তোমাকে লাস্ট আওয়ারে ওয়েলকাম করছি আবারও। সময়টা পৌঁছে 11:18। আজকে 10 তারিখ 10 অক্টোবর। আজকের দিনটা নানান কারণে হয়তোবা তোমাদের কাছে বিশেষ, আমার কাছে বিশেষ কারণ এই যে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। এবং আজকের এই দিনটাতে কিন্তু আজকে একটা বিশেষ দিবসও রয়েছে, আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তাই সবাইকে বলবো মন থাক, মানে মনটাকে ভালো রাখার যে অনেক অনেক জরুরি, সেটা আরও একবার যাতে মনে থাকে, মনে করো সব সময়, ঠিক আছে? কারণ মেন্টালি ভালো না থাকলে কিন্তু তুমি দেখা যায় যে ফিজিক্যালিও ভালো থাকতে পারবে না। সো দুইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তোমার মানসিক স্বাস্থ্য ভালো থাকুক, সেটাই আমার প্রত্যাশা, সেটাই আমার কামনা। এবং আজকের এই দিনটাতে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক জন্মগ্রহণ করেছেন, যার নাম হচ্ছে অনিল মুখার্জি। তিনি কিন্তু আজকের এই দিনে অর্থাৎ 10 অক্টোবর 1912 সালে জন্মগ্রহণ করেছিল। বলাই যে এই যে তিনি অসাধারণ অসাধারণ কর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, তার অনেক গ্রন্থ মানুষের অনেক অনেক বেশি পছন্দের, বিশেষ করে সাম্যবাদের ভূমিকা, শ্রমিক আন্দোলনের হাতে খড়ি, স্বাধীন সংগ্রামের পটভূমি, হারানো খোকা, এই গ্রন্থগুলোর জন্য কিন্তু তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। এই মানুষটি কিন্তু আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন। একই সাথে আমরা আজকের এই দিনে হারিয়ে ফেলেছি সৈয়দ আলী উল্লাহকে, যিনি কিনা বলাই যায় যে বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের বিশেষ করে একজন জনপ্রিয় কথাশিল্পী। এই মানুষটা কিন্তু 10 অক্টোবর 1971 সালে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে একটা দিনে কত ঘটনা ঘটে, তাই না? হাজার ঘটনার সম্মিলনে আসলে একটা দিনের সূচনা হয়। তবে সেই দিনটা যাতে ভালোভাবে শেষ হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকে। তোমার দিনটা ভালো যাক, তোমার সময়টা ভালো যাক। আজকে মহালয়া, সো মহালয়ার মধ্য দিয়ে আজকে দেবী পক্ষের সূচনাও হয়েছে। তো সব মিলিয়ে শুভ হোক তোমার দিন, আনন্দে কাটুক, এটাই প্রত্যাশা। চলো একটা গান শুনে আসি, গান শুনতে শুনতে মনটা আবারও ভালো করে নিই, তারপর মর্নিং হাইলাইটস নিই, ফিরছি তোমার কাছে। টিল দেন টিউন করে থাকো রেডিও দিন রাত 93.6 এফএম, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।

মর্নিং হাইলাইটস নিয়ে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM। আজ ফারিহা তোমাকে ওয়েলকাম করছে লাস্ট আওয়ার চলছে রাইজিং সানের, যদিও আরও একবার আসবো তোমার সাথে গল্প করার জন্য। তবে এই মুহূর্তে তোমার জন্য থাকছে মর্নিং হাইলাইটস। সকালবেলা উঠেই বলেছিলাম যেহেতু পূজা শুরু হয়ে যাচ্ছে, মহালয়া ছিল আজকে, সো এই সময়টাতে তুমি যদি একটু নিজের যত্ন নাও, বিশেষ করে যাদের চুল নিয়ে অনেক অনেক টেনশন, সো তাদের জন্য কিন্তু একটা টিপস দিই, মর্নিংয়ে এই কাজগুলো করলে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং লাগবে, প্লাস হচ্ছে অনেক বেশি ডোপামিন রিলিজ হবে। একই সাথে কিন্তু তোমাকে আমি বলেই দিয়েছি আজকে আপাতত বৃষ্টি হবার সম্ভাবনা নেই, তবে হলে হতেও পারে, সো ছাতাটা সাথে রেখো, মানে সাথে রেখো। আর যেহেতু আজকে শনিবার, সো যেটা দেখলাম সকালবেলা অনেক ফাঁকা ছিল রাস্তা, বিকেলবেলা কিন্তু আবার জ্যামটা একটু বাড়বে, কারণ উইকেন্ডে সবাই ঘুরতে বের হয় বিকেলবেলাতেই আলটিমেটলি। সো সকালে যারা আসলে বিভিন্ন জায়গায় গিয়েছে তাদের জন্য যাওয়াটা বেশ, মানে জার্নিটা বেশ স্মুথ হয়েছে। একই সাথে 9টার ঘণ্টায় ছিল ব্রেকফাস্ট আওয়ার, এবং তোমাদের জন্য ছিল একটা মজাদার রেসিপি, কিভাবে সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করা যায়, সেই রেসিপিটা শেয়ার করেছি বন্ধুদের সাথে। এবং আর্টিস্ট স্পটলাইট আওয়ারে আজকে আমরা গল্প করেছি মাইলস ব্যান্ড নিয়ে, এই ব্যান্ডের জনপ্রিয় গানগুলো শুনেছি। একই সাথে লাস্ট আওয়ার চলছে, লাস্ট আওয়ারে আজকের দিনটা অনেক অনেক কারণে বিশেষ, সেগুলো নিয়ে গল্প করলাম। আজকের এই দিনে আমরা পেয়েছি অলিন মুখার্জিকে, এবং অলিন মুখার্জির পাশাপাশি কিন্তু আমরা হারিয়েও ফেলেছি সৈয়দ ওয়ালিউল্লাহকে। সো সব কিছু মিলিয়ে আসলে একটা দিনের পূর্ণতা পাওয়া, এই ছিল তোমার জন্য মর্নিং হাইলাইটস। ওকে, অল রাইট, এবং একই সাথে করে আছে দারুণ সব গানের জন্য, আমি একটা গান প্লে করে দিচ্ছি পপ বাংলা জন্য থেকে, শুনবো মন এই চমৎকার গানটি। গানের পর শেষবারের মতো ফিরছি, আবারও কোথাও যেও না, সাথে থাকো আর শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন সোপার এর মিল্ক লোশন। প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো

যাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

ওয়েলকাম, শুনছো রেডিও দিন রাত 93.5 FM, আর ফারিহা তোমাকে শেষবারের মতো ওয়েলকাম করছে। বাট মন খারাপ করো না, চলে যেতেই হবে, এটাই আসলে নিয়ম। সারাক্ষণ যদি থাকা যেত তাহলে আমি আসলে নিজে থেকেই থেকে যেতাম, কারণ আমার নিজেরই তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে অনেক অনেক বেশি ভালো লাগে। সো যাওয়ার আগে আমি যেটা বরাবরই করি, আমার বন্ধুদেরকে একদম লাস্ট বারের মতো একটু রিকল করে যাওয়ার চেষ্টা করি। আমার সাথে যুক্ত ছিল জামাল, আমার সাথে যুক্ত ছিল ইয়াসিন, আমার সাথে যুক্ত ছিল শেখ, আচ্ছা শেখ তাহের, ওকে, বরকত, রামদানি, জামালি, বালোচ, আল্লাহ এত বড় নাম, রোহিত আলম যুক্ত ছিল আমার সাথে। সবার সাথে অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা দিয়েছি সকাল 8টা থেকে, ঘড়িকাটা বলছে 11:42, এবং তোমার জন্য দারুণ সব গান ছিল আজকে প্লে লিস্টে, সেগুলো প্লে করে দেওয়ার চেষ্টা করেছি, অনুরোধের গানগুলোও প্লে করে দেওয়ার চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতখানি পেরেছি। এবং সব মিলিয়েই তো আজকে সেটাই প্রত্যাশা, আজকে কিন্তু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমি বরাবরই আমার বন্ধুদেরকে বলি যে মেক শিওর করবে যে মানসিকভাবে তোমরা ভালো আছো। সো সেটার জন্য যা যা করতে ইচ্ছে হয় সেটাই করার চেষ্টা করবে। যদি কোনো মানুষের সাথে থাকলে তোমার ভালো লাগে, চেষ্টা করবে ওই মানুষের সাথে থাকতে, এবং যা করলে ভালো লাগে সেটাই করো, কারণ মনে হয় মেন্টালি হ্যাপি থাকাটা অনেক অনেক অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আবার কবে আসবো সেটা জানিয়ে দিচ্ছি, আবার মঙ্গলবার কথা হবে রাইজিং সানে, সকাল 8টা থেকে থাকবো বেলা 12টা পর্যন্ত। সো আপাতত দুই দিন আমাকে পাচ্ছ না, দুই দিন পর মঙ্গলবার ইনশাল্লাহ আবার আড্ডা হবে। সো আর কথা না বাড়াই, অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এই মুহূর্তে রাইজিং সান থেকে ফারিহা বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।

চোখে থেকো তুমি বলেছিলে, সুখেই আছি সবাই বলে।

Welcome back, everyone. Welcome to your favorite show. Hello, ladies. Khorir gatai. Exactly. Dupur barota or dupur barota. বেজে যায় তখন তোমাদের ফেভারিট শোতে তাজরিন থাকে এবং 12টা থেকে 3টা পর্যন্ত চমৎকার একটি আড্ডার অংশ তুমিও হয়ে যাও আমার সাথে এক্স্যাক্টলি এন্ড আজকের দিনটা যখন শনিবার দিন আসে তখন আমার মনের মধ্যে বুঝছো লাড্ডু ফুটে বুঝছো এখন লাড্ডু ফুটার কারণটা কি জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে বলেই দেই কারণটা হচ্ছে যে ধরতে গেলে শনিবার দিনটা হচ্ছে সপ্তাহের প্রথম হ্যালো লেডিস রাইট সো সপ্তাহের প্রথম হ্যালো লেডিস যেহেতু থাকে এবং আজকের দিনটাতে ছুটিও থাকে বেশ অনেকজনেরই সো আমার মতো না আনলাইক মি বিকজ আমি তো হচ্ছে গিয়ে তোমরা জানোই শনিবার দিন অফিসে চলে আসি তোমাদের সাথে কথা বলার জন্য বাট অনেকের আজকের দিনটাতে যেহেতু ছুটি আছে চমৎকারভাবে তোমরা কিন্তু চিল করতে পারো পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি যেগুলো উইকডেজে করতে পারো না সেই কাজগুলো উইকেন্ডে করে সাথে আমার সাথে থাকতে পারো সো অনেক কাজই যেহেতু আজকের দিনটাতে করতে হবে সো যে কাজটা তুমি করতে পারো চিলের জন্য তাজরিনের সাথে থাকতে পারো ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজ প্লে স্টোর অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো এছাড়াও www.radiodinrat.fm যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো তুমি আবার এবং সাথে থাকলে কি খালি চলবে না বলতেও হবে যে তুমি আমার সাথে আছো সো বলে ফেলতে পারো ফ্রিকোয়েন্সিতে ফ্রিকোয়েন্সিতে কেন বলবা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যেদিন আসলে আমি বেশি এক্সাইটেড থাকি সেদিন আসলে অনেক কিছুই এরকম হয়ে যায় বলার ক্ষেত্রে বাট যে কাজটা তুমি করবা হ্যাঁ ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা হ্যালো লেডিজের এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কী বলছো না বলছো এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো এই নম্বরটির মাধ্যমে 01777 077769 01777 77769 ঝটপট যুক্ত হতে থাকো তাজরিনের সাথে আর যুক্ত হতে হতে চলো শুনে ফেলি একটি দারুণ সেগমেন্ট বাউল রিপাবলিক যেখানে আছে দুটি ফোক বাংলা জনরা থেকে গান প্রথম গানটি হচ্ছে কেন ডুবলি না রে মন এবং দ্বিতীয় গানটি হচ্ছে মাটির ও পিঞ্জিরা সো ব্যাক টু ব্যাক দুটি দারুণ ট্র্যাক এনজয় করার পরপরই তাজরিন চলে আসছি তোমাদের মাঝে আবারও সেই পর্যন্ত সাথেই থাকো শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM 2 Light up your world.

Welcome back once again, Piraslam. একেবারে বলতে পারো গিয়ে যে 12টার ঘন্টার মাঝামাঝি সময়টাতে, তাই না? এক্স্যাক্টলি। হ্যালো লেডিস, চলছি এবং শনিবার দিন তোমাদেরকে বলেছিলাম যে হ্যালো লেডিস যখন শুরু হয় তখন কিন্তু 10 জন বেশি এক্সাইটেড থাকে, বিকজ উইকেন্ড হলিডে থাকে এবং উইকেন্ড হলিডেতে বেশি মানুষই আমার সাথে জয়েন করো। সো ইয়াস, যারা যারা লেট করে ঘুম থেকে উঠেছো একটা কাজ করতে পারো, তোমাদেরকে বলতে চাই এখন তো ব্রাঞ্চের সময়, তাই না? ইয়াস, ব্রেকফাস্টের সময় তো আগেই পার হয়ে গিয়েছে, এখন লাঞ্চের সময়ও না ব্রেকফাস্টের সময়ও না, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ ব্রাঞ্চ করার আগে তুমি কিন্তু রসুন আর পানি দুটো মিক্স করে খেতে পারো। কেন বলছি, বিকজ রসুন যদি আমরা খাই, স্পেশালি সেটা যদি পানির সাথে মিশিয়ে খেতে পারি সকালবেলা খালি পেটে, যদিও এখন সকাল না, অনেকেই নিশ্চয়ই লেট করে ঘুম থেকে উঠেছো যেমনটা বললাম, উইকেন্ড হলিডে চলছে, শনিবার দিন, সো লেট করে যদি তুমি উঠেই থাকো তাহলে হচ্ছে পানি আর রসুন মিক্স করে যদি খাও এটা কিন্তু তোমার শরীরের জন্য বেশ উপকারী। মানে হয় কি যে তোমার শরীরে যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বা তোমার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে বা থাকে না, যে আমাদের অনেক সময় অ্যালার্জি হয়, হ্যাঁ অ্যালার্জি হয়, ঠান্ডা রিলেটেড কিছু প্রবলেম হয়, সেই সকল প্রবলেম কিন্তু এক নিমিষেই দূর হয়ে যাবে। এখন তুমি ইনস্ট্যান্টলি যদি রেজাল্ট চাও যে হ্যাঁ আজকেই আমি পানি আর রসুন মিক্স করে খেলাম, এটাতেই আসলে আমার খুব উপকার হবে, নট লাইক দ্যাট, রেগুলারলি তোমাকে খেতে হবে। বাট তারপরেও একদিনও যদি তুমি খাও, রসুন আসলে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ইট উইল ইম্প্রুভ ইয়োর ইমিউনিটি, পাশাপাশি যেটা বললাম আর কি, তোমার যদি কোল্ড ফ্লু এই টাইপের কোনো প্রবলেম থেকে থাকে সেটা তো দূর হবেই, এবং সেই সাথে সাথে আমরা অনেকেই জানি অথবা জানি না যেটা হার্ট হেলথের জন্য বেশ উপকারী, যারা মনে করো যে তোমাদের ব্লাড প্রেশার বেশি অথবা নানান কাজে ব্যস্ত থাকো, তো নানান কাজে ব্যস্ত থাকলে অনেক সময় নর্মালিও কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যায়, সো সেটা যদি তুমি নিয়ন্ত্রণে রাখতে চাও তাহলে অবশ্যই রসুন রেগুলারলি খেতে পারো। অ্যান্ড যারা এখন রান্না করছো তারা ঝাল যদি কোনো তরকারি রান্না করো ডেফিনেটলি রসুন দিতে ভুলবা না, এবং সেই পাশাপাশি আমি বলবো যে অনেকে এটা মনে করো যে রসুন কিন্তু আসলে হ্যাঁ জ্বরও কমায়, ঠিক আছে, যাদের জ্বর হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, কিছুদিন পরে ঠান্ডা, মানে কিছুদিন পরে উইন্টার সিজন চলে আসবে, সো উইন্টার সিজন চলে আসার আগে আমাদের ইমিউনিটি এমনিতেই ভালো রাখা দরকার, সো ডেফিনেটলি যেন জ্বর সর্দি কাশি কোনো কিছুই না হয় আমরা রেগুলারলি যেন রসুন খেয়ে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। So just make sure of that. আর সেই সাথে সাথে এখন তাজরিন যে কাজটা করবে মন ভালো করানোর জন্য, গানে চলে যাবে স্বাস্থ্য ভালো করার জন্য, ডেফিনেটলি রসুন খাও আর মন ভালো করার জন্য গান শুনে ফেলো। শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি ট্র্যাক ওয়েট করছে পপ বাংলা জোনা থেকে, প্লে করে দিচ্ছি, ফিরে আসি কিছুক্ষণের মধ্যে, আবারও সেই পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

প্রথম ঘন্টার শেষ প্রান্তে, 12:46 তাজরিন তোমাদের সাথে আছি, চলছে দুপুরের শো হ্যালো লেডিজ। আর প্রথম ঘন্টার একেবারেই শেষ প্রান্তে যেহেতু তাজরিন চলেই আসছি, বুঝতেই পারছো কোন কাজটা করব। হ্যাঁ, আমি বকবক করব না, কে কে আমার সাথে জয়েন করেছো, কে কে আমার সাথেও বকবক করার জন্য কানেক্ট হয়ে গিয়েছো সেটা দেখে ফেলতে চাই। আমার সাথে আছো রোহিত আলম, বসো গিয়ে, শুভ দুপুর এবং শুভ মহালয়া। তোমাকেও শুভ মহালয়া এবং দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। বসো, ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে জীবনের আহ্বান বাই মিলন মাহমুদ। ওয়াও, চমৎকার একটি গানের রিকোয়েস্ট করেছো তুমি, বিকজ এটা শুনলেই না মানে আসলে একটা রিফ্রেশিং ভাইব কাজ করে। মানে মিলন মাহমুদের যেই গানই আমি শুনি, সেই গান শুনলেই আমি একটা রিফ্রেশ ফিল করি, কীভাবে জানি বুঝছো, তার ভয়েসের মধ্যেই একটা জাদু আছে। আরেকটা গান শুনতে চাই, বলো সাথিয়া, ওকে বলো সাথিয়া, ওকে বাই ইমরান মাহমুদুল, ওকে ঠিক আছে। দ্বিতীয় ট্র্যাকটিও সম্ভবত প্লে করা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। বাট এই ঘন্টায় আসলে কোনো গানের রিকোয়েস্টই রাখা যাচ্ছে না, যেহেতু স্বল্প সময় আছে, খুবই খুবই খুবই একেবারে আমরা সীমিত সময়ের মধ্যে আসলে পার করছি, বিকজ একেবারে শেষের দিকে যেহেতু আছি। বাট সমস্যা নাই, দ্বিতীয় ঘন্টায় ডেফিনেটলি তোমার ট্র্যাক দুটি প্লে করে দেওয়ার ট্রাই করব, আর দুটি না হলেও অ্যাটলিস্ট একটা প্লে হয়ে যাবে তোমার জন্য। আর সেই সাথে সাথে এস কে কাদেরকে দেখতে পাচ্ছি, স্টিকার দিয়েছো আমাকে একটা, অ্যান্ড আই গেস আই এম সিইং ইউ ফর দ্য ফার্স্ট টাইম, রাইট এস কে কাদের? তুমি মেবি আমাকে আর কখনো কমেন্ট করোনি, প্রথমবারের মতো যদি কমেন্ট করে থাকো বা প্রথমবারের মতো যদি জয়েন করে থাকো তাহলে ওয়েলকাম টু মাই শো অ্যান্ড থ্যাংকস ফর জয়নিং। আর শুধুমাত্র জাস্ট জয়েন করলাম, হ্যাঁ প্রথমবার জয়েন করলাম, প্রথমবার কমেন্ট করলাম, আর জয়েন করবো না, আর কমেন্ট করবো না, এমনটা যেন না হয়। সবসময়ই কানেক্টেড থাকবা, সবসময়ই অবশ্যই কমেন্ট করবা, দেখবা যে খুব চমৎকার সময় কাটছে। অ্যান্ড অন দ্যাট নোট, এখন চলে যাবো গানে, পপ ইংলিশ জর্নাল থেকে ইয়থ ট্র্যাকটি প্লে করে দিচ্ছি, ফিরে আসছি নতুন একটি ঘন্টায়। টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত 93.6 FM 2, লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

ফিরে আসলাম আবারও ঘড়ির কাঁটা একেবারে যখন বলে একটা বেজে এক মিনিট। হ্যালো লেডিজ, এর দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গিয়েছে এবং তাজরিন তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি সেকেন্ড আওয়ার অফ হ্যালো লেডিজ। এক্স্যাক্টলি, সো সেকেন্ড আওয়ার আসলে শুধুমাত্র আমি না, তোমরাও অনেকেই নিশ্চয়ই এক্সাইটেড হয়ে যাও, বিকজ দিস ইজ দ্য বেস্ট আওয়ার অফ হ্যালো লেডিজ। বিকজ আমরা জানতে পারি রিসেন্টলি কার কোন অ্যাক্টিভিটিগুলো করতে বেশ ভালো লাগছে, বিকজ জীবনটা আসলে হচ্ছে কি যে ইটস অ্যাবাউট ডুইং ওয়ার্ক, ইউ নো, মানে তোমার লাইফে যতই ক্লান্তি থাকুক, যতই দুঃখ থাকুক বা যতই সুখ থাকুক, যাই থাকুক না কেন, দিন শেষে হোয়াট এভার ইউ আর ডুইং সেটাই কিন্তু তোমাকে আসলে মন ভালো করতে সহযোগিতা করে। সো সারাদিন তুমি কী করছো না করছো বা দুপুরের সময়টাতে তুমি কী করছো সেটাই আসলে তোমাকে দিন শেষে একটা আনন্দ দিয়ে থাকে বা একটা ভালো লাগা দিয়ে থাকে। সো ডেফিনেটলি তুমি কী কী করে রিসেন্টলি একচু সেইগুলো তাজরিনকে শেয়ার করতে পারো, আর আমি তো আছি বলার জন্য যে আমি রিসেন্টলি নিজেকে কীভাবে ভালো রাখছি, রাইট? অ্যান্ড সেগুলো যদি তুমি জানতে চাও টিউন করে ফেলো ফ্রিকোয়েন্সিতে 93.6 MHz, এছাড়াও গুগল প্লে স্টোর অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm যেটা কিনা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতে কানেক্টেড হয়ে যাও, পাশাপাশি ইয়াস কমেন্ট করে ফেলতে পারো, টেক্সট করে ফেলতে পারো ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা হ্যালো লেডিজ এর আজকের দিনের দ্বিতীয় শো এর পোস্টার, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো। পাশাপাশি হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো নাম্বারটির মাধ্যমে 01777077769 01777 7769। সো এই নাম্বারটি মোবাইল ফোনে সেভ করে ঝটপট করে টেক্সট করেও কানেক্ট হয়ে যাও, রাইট? আর ইন দ্য মিন টাইম চলো শুনে ফেলি পপ বাংলা জনরা থেকে, পপ ইংলিশ জনরা থেকে এবং কান্ট্রি নাম্বারস থেকে কিছু চমৎকার গান। অ্যান্ড ব্যাক টু ব্যাক গান কমার্শিয়ালের পরপর চলে আসছি তাজরিন, স্টে টিউনড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: রেডিও ডিনবা 93.6 FM.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত

ঘড়ির কাঁটা যখন বলে দিচ্ছে 1:17, তখনই আবারও ফিরে আসলাম তাজরিন তোমাদের মাঝে। একেবারে কোয়ার্টার সময় না হলেও কোয়ার্টার সময়টাতে দ্বিতীয় ঘন্টায়, এবং ঘন্টা শুরুতে বলেছিলাম যে ইয়াস যখন ফিরে আসবো তখন রিসেন্টলি কোন কাজগুলো করতে ভালো লাগছে সেটা নিয়ে কিছু কথা হবে। আর এখন না বেশ কয়েকদিন যাবত আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, উইচ ইজ আ ভেরি নট পারফেক্ট টাইম ফর রেইন, রাইট? দেখো এই সময়টা কিন্তু আসলে আমরা কখনোই ভাবি না যে বৃষ্টি হবে, ঠিক আছে? বাট উইন্টার আসার আগে যখন এরকম সময় বৃষ্টি হয় এটার টেন্ডেন্সি থাকে যে শীত কিন্তু নেমে যাবে, শীত কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে যাচ্ছে, এটার একটা ইঙ্গিত, তাই না? সো যাই হোক, শীত বাড়ুক অথবা শীত না বাড়ুক, যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময়টাতে তো ডেফিনেটলি চা এনজয় করতে পারো। অ্যান্ড এখন তুমি বলবা দুপুরের সময় কি আসলে চা খাওয়ার সময়? আমি তোমাকে বলি, ইফ ইউ আর লাইক ইন টু টি অ্যান্ড কফি সেটার কিন্তু আসলে কোনো সময় থাকে না, ঠিক আছে? আমরা যারা চা বা কফি খেতে অনেক বেশি পছন্দ করি তাদের কিন্তু আসলে কোনো সময় লাগে না, একটা সুযোগ হলেই আমরা দেখা যায় যে চা বা কফি খেতে পছন্দ করি, অ্যান্ড স্পেশালি সেটা যদি গ্রিন টি বা ব্ল্যাক কফি হয় সেটার জন্য কোনো টাইমই লাগে না, ঠিক আছে? সেটা তুমি সকাল দুপুর বিকেল রাত যে কোনো সময়ই গ্রিন টি অথবা হচ্ছে ব্ল্যাক কফি খেতে পারো। ইভেন এমনও হয় যে তুমি যদি কফি অ্যাডিক্ট হয়ে থাকো সামহাও, তাহলে কিনা যেটা হয় যে তোমার খুব কফি ক্রেভ হচ্ছে বাট তুমি কফি খেতে পারছো না, তখন কিন্তু তোমার মনই খারাপ হয়ে যাবে। আর একটা সময় ছিল ছোটোবেলায় যখন প্রচুর পড়াশোনা করা লাগতো, বৃষ্টির সময়ে সাথে সাথেই কিন্তু আমরা পড়তে বসে যেতাম এবং পড়ার সাথেও চা লাগতো অথবা কফি লাগতো। সো এখন যদি তোমার পড়াশোনাটা নাও থেকে থাকে বিকজ ইউ আর গ্রোন আপ নাও, when you are doing a job you are not studying, tao kintu ekta kaj korte paro, brishti enjoy korte korte cha ba coffee khete paro, and seta green tea ba black coffee hole perfect hoy, because dudh cha ba hocche dudh coffee jeta seta ashole amra jeta cappuccino khai seta ba egulo normal je gulo shegulor theke ashole ektu hatke je gula shegulai khete beshi bhalo lagbe ei shomoy tate. So you can have green tea or black coffee this time and সেই সাথে সাথে এনজয় করো কিছু চমৎকার গান, কারণ আমার প্লেলিস্টে ওয়েট করছে কিছু চমৎকার চমৎকার গান। আর এই মুহূর্তে কোক স্টুডিও বাংলা থেকে সন্ধ্যা তারা এই ট্র্যাকটি প্লে করে দিচ্ছি সুনিধি নায়েক এবং অর্ণবের কণ্ঠে, আর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ব্যাক টু ব্যাক গান কমার্শিয়ালের পর। আবারও সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM।

0: রেডিও দিন রাত 93.6 FM।
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

ওয়েল ফিরে আসলাম একেবারে 1:50 মিনিটে ঘড়ির কাঁটা যখন বলে দিচ্ছে যে 1 ঘন্টার একেবারেই শেষ প্রান্ত হয়ে গিয়েছে। ইয়েস, সো 1 ঘন্টা শেষ প্রান্তে যেহেতু চলেই আসছি এবং কিছুক্ষণ আগে মানে শেষ প্রান্তে আসার আগেই শুনছিলাম ইনটু ইউ বাই আরিয়ানা গ্রান্ডে, তাই না? আরিয়ানা গ্রান্ডের ট্র্যাকগুলো অনেক দারুণ, তাই না? আমার খুব ভালো লাগে তার ট্র্যাকগুলো, স্পেশালি যখন এই যে ইনটু ইউ যখন আমি শুনি তখন আমার কাছে মানে ধরো যে আমার মন খারাপ আমার মন ভালো হয়ে যায়। সো গান আসলে আমরা শুনি তো মন ভালো করার জন্যই, তাই না? সো যারা যারা এখন আমাকে শুনছো এবং যারা শুনছো না তাদেরকেও বলবো যে একটা কাজ করার জন্য, সেটা হচ্ছে মানে শুনছো না বলতে তোমার আশেপাশে অনেকজন আছে নিশ্চয়ই যারা হয়তো বা শুনছে না, হ্যাঁ তুমি নিজের চোখে দেখছো তারা শুনছে না, তাদেরকেও বলো যে আমার সাথে যেন ঝটপট করে জয়েন করে ফেলে। তুমি হয়তো শুনছো বাট আশেপাশে মানুষজন যারা শুনছে না তাদেরকেও বলো টিউন করে ফেলতে 93.6 FM, বিকজ কিছুক্ষণের মধ্যে আরও এক্সাইটিং একটি আওয়ারে চলে যেতে যাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে তৃতীয় ঘন্টা হ্যালো লেডিজ এর, বিকজ অফ তৃতীয় ঘন্টায় আছে তোমাদের জন্য দুটি এক্সাইটিং জিনিস, কী কী থাকছে সেটা তোমরা অলরেডি জানো, তারপরেও পরবর্তী ঘন্টায় এসে আবারও মেনশন করে দেব। কিন্তু ইন দ্য মিন টাইম যে কাজটা আমাকে করতে হচ্ছে এখন সেটা হচ্ছে আর না কথা বাড়িয়ে চলে যেতে হচ্ছে গানে, রেখে যেতে হচ্ছে মিনার রহমানের কণ্ঠে, বি প্র্যাঙ্কের কণ্ঠে এবং পাপনের কণ্ঠে কিছু চমৎকার গান, এবং ফিরে আসতে হচ্ছে হ্যালো লেডিজ এর তৃতীয় ঘন্টায়। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত FM 93.6, এনজয়।

0: এখন সময় দুপুর দুইটা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

আজকে আসলাম আবারও ঘরের কাছায়, যে অখন বলে দিচ্ছে এক্স্যাক্টলি দুপুর দুটা, এবং দুটায় তোমাদের জন্য দুটি জিনিস থাকে। ইয়াস, যেমন ঘড়ির কাটার সময় তেমনটাই দুটি এক্সাইটিং কথা নিয়ে বেস্টফ্রেন্ড চলে আসে এই ঘন্টাটিতে। প্রথমটি হচ্ছে তোমাদের জন্য রয়েছে একটি গিফট আকারে রুচি বারবিকিউ চানাচুর প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স, যেখানে থাকবে দুটি কান্ট্রি নাম্বার এবং একটি এশিয়ান ফোক নাম্বার। কী কী থাকছে ট্র্যাকগুলি সেগুলি বলার আগে তোমাদেরকে বলে ফেলতে চাই, তোমরা টিউন করে আছো ফ্রিকোয়েন্সিতে 93.6 MHz। এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিন অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতেই কানেক্টেড থাকো আমার সাথে, এবং একই সাথে বলে ফেলো গিয়ে যে দুপুরের সময়টায় কি করা হচ্ছে। অবেলায় আসলে বৃষ্টি হলে দারুণ লাগে, তাই না? একটু তো ডিফারেন্ট ভাইব কাজ করতে থাকে। হ্যাঁ, রোদ উঠার কথা, দুপুরে শুয়ে কিন্তু বৃষ্টি আমরা এনজয় করছি। সো অসময়ে অবেলায় যখন বৃষ্টি আসে তখন কিন্তু বেশ ভালোই আমরা এনজয় করি চা কফি খেয়ে বা যেই জমানো কাজগুলো রয়েছে সেই কাজগুলি করার মাধ্যমে, কারণ বৃষ্টি হলে আমাদের মন ভালো থাকে, যে কোনো কাজ স্মুথলি হয়ে যায়। সো ডেফিনেটলি হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ওয়ার্ক ইয়োর লেফট আউট ওয়ার্ক, রাইট, ওয়ার্ক আউট ইয়োর অন ইয়োর লেফট আউট ওয়ার্ক, অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল ইজ ইউ ক্যান connect with me in Radio Din Raat. Exactly. এখন আর দেরি না করে বলে ফেলতে চাই কি কি গান থাকছে তোমাদের জন্য। প্রথমটি হচ্ছে লাভ ইজ আ ডেড এন্ড রোড কান্ট্রি নাম্বার থেকে, দ্বিতীয় ট্র্যাকটি হচ্ছে মুমল এশিয়ান ফোক জনরা থেকে, এবং তৃতীয় ট্র্যাকটি হচ্ছে দ্য সেম ওল্ড অবসেশন কান্ট্রি নাম্বার থেকে। সো ব্যাক টু ব্যাক তিনটি ট্র্যাক শোনার মাধ্যমে, শুনতে শুনতে তুমি চাইলে আমার সাথে টেক্সট আর কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো। টেক্সট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি মোবাইল ফোনে সেভ করে ফেলো, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 3.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা, উইচ ইজ অফ হ্যালো লেডিস, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। সো ঝটপট করে আমাকে লিখতে এনজয় করে ফেলো রুচি বারবিকিউ চানাচুর প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স। এনজয়।

0: একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারের রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাশি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাশি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ। স্কয়ার ইনোভেশন।

0: নাজুক ত্বকের সুরক্ষা।
1: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
3: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে এই মোকাবেলা করতে হবে।
4: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
5: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ, রাধুনি রেডি মিক্স।
4: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
5: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
6: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
7: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
8: অবশ্যই হবে।
7: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
8: 2 সেকেন্ড
7: কি বলো?
8: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
7: রাধুনি রেডি মিক্সে সব হয়,
8: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
6: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না। 93.6 FM।

Welcome back, everyone. Welcome to the Facebook Live of Hello Ladies. Khorir kata exactly dupur duta beje ekush minute ar jokhon dupur duta beje ekush minute hoye jai. Ekek din ashole ekek rokom shomoy duta beje 18 theke duta beje 20 21 er modhei Tazreen hajir hoye jay Facebook Live e ebong ajkeo kintu different kichu na duta beje 21 minute Facebook Live e chole aschi jehetu tumra je jekhanei acho frequency te acho পাশাপাশি লাইভ স্ট্রিমে যারা যারা আছো সেই পাশাপাশি যারা যারা আছো আমাদের রেডিও দিনরাত অ্যাপে সবাই চলে আসো আমাদের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 এফএম এ, বিকজ এখানে আসলেই তোমার সাথে আমার সরাসরি কথোপকথন হবে এক্স্যাক্টলি। অ্যান্ড দেখতে পাচ্ছি ইন দ্য মিন টাইম আমার সাথে জয়েন করে ফেলেছ আলসাইদ সাব্বির, বলছো হ্যালো আমাকে কি চেনা যায়? ইয়েস, তোমাকে কেন চেনা যাবে না বলো তো আলসাইদ। রোহিত আলম বলছো তোমার প্রোফাইল অনেক নতুন, আলসাইদ সাব্বিরকে বলছো, ওকে। কেন নতুন হওয়ার কারণটা কি, তার প্রোফাইলের মধ্যে নতুন কি দেখা যাচ্ছে? আর রোহিত আলম বলছো ইয়োর সাউন্ড ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো দ্যাট। অ্যান্ড আজকের ক্যাপশনটা নিশ্চয়ই দারুণ, ক্যাপশনটা দেখে অনেকেই হয়তো বা ফেসবুক লাইভটা শেয়ার করে দিবা,

আবার অনেকেই হয়তো বা বেশি বেশি করে জয়েন করবা, বিকজ খুবই স্বাভাবিক, ক্যাপশনটা যখন দারুণ হয় তখন বন্ধুরাও আমার সাথে বেশি কানেক্ট হয়ে যায়। আর সেই পাশাপাশি আমি একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে হেডফোনটা নিয়ে নেব। বিকজ হেডফোনটা নিলে যেটা হবে যে আড্ডাটা সুন্দর মতে হবে, হ্যাঁ, কারণ আমি সাউন্ডটা ভালো করে চেক করতে পারবো। সো সাউন্ড ভালো করে চেক করার জন্য the most important thing is wear your headphone. okay, so headphone pore filchi bujhai jacche sound kibhabe ki kora lagbe ebong sound probably most probably thik thak i ache. ar cholo ei muhurte caption niye kotha bola jak. yes, wrong যদি তোমাকে রং নাম্বার থেকে যদি তোমার কাছে কল আসে, তাহলে কি তুমি রং নাম্বার বলে সুন্দরভাবে পোলাইটলি ফোন রেখে দাও, নাকি হচ্ছে গিয়ে মেজাজ খারাপ করে হ্যাঁ কেন ফোন দিচ্ছেন এই সেই ঝাই ঝামেলা করে তারপর ফোন কাটো? কারণ হয় কি যে আমরা কিন্তু মূলত মানুষ, আমরা রোবট না। আমরা সবসময় আসলে আমাদের থাকে না যে আমাদের মেজাজটাকে কন্ট্রোল করতে পারি না, আমাদের সেলফ কন্ট্রোল কিন্তু অনেক সময় উই ক্যান lose our control. So jai hok na keno tomar experience kemon eta niye wrong number niye othoba lifetime e tumi ashole wrong number niye ki ki jibone korecho na korecho, whether ki tumi kauke iccha korei call diyecho kina jibone wrong number bole, ha emon ta hoyeche kina tomar jibone seta amake jhotpot kore janiye dao. tomader byapare onek kichu amar janar iccha, thik ache? shudhumatro ami amar byapare keno bolbo tomaderke, amar to tomader ব্যাপারেও জানতে ইচ্ছে করে। সো ডেফিনেটলি দেরি না করে ঝটপট করে বলে ফেলো, হোয়াট ইজ ইয়র এক্সপিরিয়েন্স অর হোয়াট আর ইয়র এক্সপিরিয়েন্সেস অ্যাবাউট রং নাম্বারস? আমি অনেক ভালো আছি, আমি তোমাকে পেয়ে আরও ভালো লাগছে। ইয়েস, রোহিত আলম, তোমার রিকোয়েস্টেড সংটা আমি প্লে করে দিয়েছিলাম এবং সেই গানটা শুনে আমিও কিন্তু আসলে একটুখানি ভালো ফিল করেছি, বিকজ অনেকদিন পরে সেই গানটা শুনেছি। আচ্ছা, আলসাইদ সাব্বির, ওকে, তার কমেন্ট তো পড়েছি। রাফি বলছো আসসালামু আলাইকুম তাজরিন আপু, কেমন আছো? শুভ দুপুর। ওয়ালাইকুম আসসালাম রাফি, খুবই ভালো আছি এবং দুপুরের অনেক শুভেচ্ছা এবং সবাইকে শুভ মহালয়া। ওকে, রোহিত আলম বলছো ফ্রাইডে কেমন কাটলো? ফ্রাইডে তো কেটেছে, খুবই বিজি কেটেছে, খুবই বিজি কেটেছে। রাতের বেলা আমি আসলে ঘুম ধরে রাখতে পারছিলাম না, আই ওয়াজ সো বিজি হোল ডে। রাতের বেলা একেবারে দেখা গিয়েছে যে 11টার পর পর, মানে 12টার থেকে 12টা থেকে 1টার ভিতরেই আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, মানে আই ওয়াজ সো স্লিপি বিকজ আই ওয়াজ সো বিজি হোল ডে। রাফি বলছো আমি তোমার ভিডিওটা শেয়ার করে দিয়েছি তুমি বলার আগেই। ওকে, হ্যাঁ, আজকে আসলে আমাদের ক্যাপশনটা এত ইন্টারেস্টিং, শেয়ার না করলেই নয়, ঠিক আছে? যত বেশি মানুষ আসলে আমার সাথে বা যত বেশি মানুষ আজকে দিনটাতে আড্ডা দিবা তত বেশি মজা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর প্লেইং জীবনের আহ্বান, এইটা অনেক পিসফুল, ইয়াস, বেশি রিফ্রেশিং, বুঝছো? বেশি রিফ্রেশিং। আমার অনেক কল আসে, বেশিরভাগ কল রিসিভ করি না। আচ্ছা, এটা কিন্তু খুবই একটা আমি বলবো ইজি ওয়ে আউট, যে রং নাম্বার যখন আমরা মনে করি তখন আমরা আসলে যদি কল রিসিভ না করি তাহলে খুব ভালো হয়, এটা আমরা অনেকেই ভাবি, বুঝছো? কিন্তু আমার কেন জানি মনে হয় রং নাম্বার মনে করে যেই সব কল আমরা ইগনোর করছি তার মধ্যে হতে পারে যে তোমার কোনো ইমার্জেন্সি বা আর্জেন্ট কল এসেছে। সো আমি রং নাম্বার মনে করে কল রিসিভ করি না, ইগনোর করি, এরকমটা খুব কমই আছে। আমি রং নাম্বারে কল রিসিভ করি, বাট ওই যে উই আর হিউম্যান বিংস, যখন কেউ ইচ্ছে করে জাস্ট নর্মালি জিজ্ঞেস করতেই থাকে, জিজ্ঞেস করতেই থাকে, যে আমি বলার পর, বুঝার পর যে দে আর রং নাম্বার, এটা বুঝার পরেও তারা যখন ফোন না রাখে তখন কিন্তু একটুখানি মেজাজটা খারাপ হয়ে যায়। বাট আদার দেন দ্যাট, রং নাম্বার আসলে পোলাইটলি হ্যাঁ রং নাম্বার আমরা ফোন রেখে দিই, এটা এটা আসলে আমার মনে হয় 80% মানুষ তো করবাই, ঠিক আছে? 100-এর মধ্যে 80% মানুষই রং নাম্বার বলে আমরা ফোনটা রেখে দিই। যখন তারা অপোজিট এন্ড থেকে বলে যে হ্যাঁ ঠিক আছে রং নাম্বার, তখন কিন্তু রং নাম্বার, আমি ঠিক আছে আমি ভুল নাম্বারে কল দিয়েছি, ইট ডাজেন্ট ম্যাটার, তখন আমরা ফোনটা, মানে তখন তারা যখন ফোনটা রেখে দেয় ইটস নাইস অ্যান্ড কুল, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। বাট যখন তারা নর্মালি খালি কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই
থাকে, দে ওয়ান্ট টু নো অ্যাবাউট আস, অর থাকে না যে ছোটোবেলায় আমরা কিন্তু প্র্যাঙ্ক কল অনেকেই করতাম, অনেকেই আমরা প্র্যাঙ্ক কল করতাম, বা থাকে না যে পছন্দের মানুষকে আসলে কল দিয়ে দিয়ে আমরা ডিস্টার্ব করতাম একটা সময়, যেটা খুব আমি বলবো যে উইয়ার্ড একটা ব্যাপার। বা তারপরে আমরা কম বেশি যারা কিনা অ্যাডোলেসেন্স পিরিয়ড পার করছো, এখন যারা টিনেজার আছো তারা নিশ্চয়ই এই ফেজটা এখন গো থ্রু করছো। বাট স্কুল লাইফে আমরা সবাই কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে আমরা মিউজিশিয়ানস যাদেরকে আমরা খুব পছন্দ করি, হ্যাঁ আমি নাম বলবো না কারো, বাট থাকে না যে কিছু মিউজিশিয়ানসদের দেখা গেল নাম্বার পেয়েছি, হ্যাঁ তাদেরকে আমার খুব ভালো লাগে, সাপোজ তোমার ভালো লাগে আমার ভালো লাগে, তো তখন দেখা যেত যে তাদের উপরে যাদের ক্রাশ আছে তারা সবাই তাদেরকে কল দিত, ট্রাই করতো অ্যাটলিস্ট যে আচ্ছা ঠিক আছে। বাট অনেকেই আমরা যেটা করি আমরা ফোনটা বন্ধ করে রাখি, হ্যাঁ যে রং নাম্বার এত বেশি কল দিচ্ছে আমরা ফোনটা বন্ধ রাখি। যেমন কোভিড পিরিয়ডের একটা ঘটনা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আগে দেখে ফেলি যে তোমরা কে আবার কি বলছো। তুমি কখনো প্র্যাঙ্ক কল করেছো? আমি প্র্যাঙ্ক কল করি নাই, বাট আমার কাছে অনেক এমন হয়েছে যে অনেক কল এসেছে এবং তারা আসলে প্র্যাঙ্ক বলবো না, তারা আসলে নর্মালি হয়তো বা আমার পরিচিত, বাট তারা তাদের আইডেন্টিটি রিভিল না করে অনেকক্ষণ আমার সাথে কথা বলছে, এরকম অনেক আছে। ঠিক আছে, তারা হয়তো বা দে আর নোন টু মি বাট অনেকদিন পর কল দিয়েছে, আমি হয়তো তাদের ভয়েস রেকগনাইজ করতে পারি নাই, তো আমি একেবারে 15 মিনিটস তাদের সাথে ননস্টপ কথা বলেই গিয়েছি। বাট পরবর্তীতে আমি সাডেনলি 15 থেকে 16 মিনিটস যখন হয়ে যায় তখন রিয়েলাইজ করতে পারছি যে ও আচ্ছা এটা তো সে, হ্যাঁ বা সামহাও বা আমি গেস করা শুরু করছি যে এটা কি সে, এটা কি এ বা ও, হ্যাঁ এরকম একটা ব্যাপার। বাট যেটা হয় কি যে আমরা কিন্তু অনেককেই মানে থাকে না যে অনেকদিন পরে কল দিয়ে আমরা হয়তো বা রিভিল করতে চাই না আমাদের পছন্দের মানুষদেরকে, যেমন আমাদের বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে বা কাজিন হতে পারে, তাদেরকে আমরা অনেকদিন পরে কল দিছি হয়তো সে চিনতে পারছে না আমাদেরকে, হ্যাঁ তো অনেকক্ষণ যাবত 5-10 মিনিট তার সাথে কথা বলার পর তারপর বলে যে আমি হচ্ছিলাম সে, ঠিক আছে আমি কিন্তু এ, হ্যাঁ এরকম এই জিনিসটা কিন্তু আমরা কম বেশি সচরাচর ফেস করি সবাই, তাই না? ফয়সাল আহমেদ এসেছো, বলছো হ্যালো, হ্যালো ফয়সাল আহমেদ, হ্যালো কি অবস্থা? আচ্ছা আমি দুজন ফয়সাল আহমেদকে দেখতে পাচ্ছি দুইটা আইডি থেকে, ঠিক আছে নাম বললে চাকরি থাকবে না, আচ্ছা তাই নাকি, বুঝলাম বুঝলাম, নাম না বলেই তোমরা হচ্ছে গিয়ে তার মানে অনেক অনেক কল করো, রাইট? এটা আই গেস ছেলে মানুষরা একটুখানি বেশি করে, মেয়ে মানুষরাও হয়তো বা করে, যারা ওই যে বললাম না যখন পছন্দের কোনো মানুষের নাম্বার পেয়ে যাও ইফ ইটস ইয়র ক্রাশ, তখন যেটা হয় কি যে ক্রাশকে ফোন দেওয়ার জন্য একটা সময় সুযোগ করে আমরা কিন্তু মানে একটা সার্টেন ইয়ারে, হ্যাঁ একটা সার্টেন এইজে আমরা এই জিনিসটা করি, দেখা যায় যে তাকে ফোন দেই একটা সময়ের পর, মানে ফোন দেই বা দেখা যায় যে দেখি যে সে কলটা রিসিভ করে কি না, তার ভয়েসটা শোনার জন্যই আসলে আমরা অধীর আগ্রহে বসে থাকি, তাই না, যখন পছন্দের মানুষকে আমরা কল করি। ওকে তাজরিন কমেন্ট পড়ো না, ওকে কই কমেন্ট পড়লাম না, এই যে ফয়সাল আহমেদ, দুইজন ফয়সাল আহমেদের কমেন্ট পড়ছি, তাও তুমি বলছো যে আমি কমেন্ট পড়ি না। আমি লাইফে অনেক প্র্যাঙ্ক কল করছি কলেজে বসে, আচ্ছা তাই নাকি, ইন্টারেস্টিং। আচ্ছা মানে তুমি প্র্যাঙ্ক কল করছো কাদেরকে বলো তো, মানে তুমি কি সিনিয়র জুনিয়র তারপর হচ্ছে মুরব্বী, হ্যাঁ বা হচ্ছে ছোটো বাচ্চা সবাইকেই প্র্যাঙ্ক কল করছো? ছোটো বাচ্চাদের কাছে যদিও ফোন থাকে না, হ্যাঁ তাদের মাদেরকে ফোন দিয়ে তারপর বলতে হয় যে ওরকে দাও, হ্যাঁ ওর সাথে কথা বলতে চাই এমন কিছু, সো তুমি লাইফে প্র্যাঙ্ক কল করছো কাদেরকে সেটা বল। রাফি বলছো আমার তো আজ পর্যন্ত রং নাম্বার থেকে ফোনই আসে নাই, ও মাই গড, মানে এক্সেপশনাল কেস রাফি, এটা আমি কখনোই মানে দেখি নাই যে কারো কাছে রং নাম্বার থেকে কলই আসে নাই, ওয়েদার ইউ আর আ ফিমেল অর ইউ আর আ মেল, রং নাম্বার থেকে আমাদের কাছে কল আসবেই, এটা খুবই স্বাভাবিক। আমাদের যদি নিজস্ব একটা সেলফোন নাম্বার থাকে আমি মনে করি যে সবার কাছেই রং নাম্বার থেকে কল আসে, ইভেন দেখা যায় যে কিছু কিছু গ্রসারি শপ থেকেও আমাদের
আমাদের কাছে কল আসে, সো থাকে না যে স্প্যাম কলার, এই স্প্যাম কলার হিসাবে আমাদের কাছে অনেক কল আসে, সেগুলো আমরা ইগনোর করি, বিকজ থাকে না যে গ্রসারি শপ থেকে তারা ফোন দিচ্ছে, এখন তারা তো অবভিয়াসলি তাদের গ্রসারিগুলো সেল করার জন্যই আমাদেরকে ফোন দিচ্ছে, তো দেখা যায় যে সেটা অনেক সময় আমরা রিসিভ করি না, সেটা না করাটাই স্বাভাবিক, বাট দ্যাটস নট আ রং নাম্বার, বাট সামহাও এই নাম্বারটা আমাদের মোবাইল ফোনে সেভ করা থাকে না, এটা তো অন্তত তোমার আসারই কথা রাফি, আমার আসে বাট আমি এটা ইগনোর করি, মাঝে মাঝে রিসিভ করি, মাঝে মাঝে দেখি যে তারা কি সেল করতে চাচ্ছে, তারপরে যদি আমার হয় তাহলে আমি কথা বাড়াই, আর যদি পছন্দ না হয় আমি আর কথা বাড়াই না। ওকে, এ ই আই ও ইউ, রোহিত আলম বলছে হ্যাঁ, মানে এটা এ, এটা ই, এটা আই, এটা ও, এটা ইউ, হ্যাঁ এক একজন এক একটা, ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ থেকে তো আসলে এ ই আই ও ইউ থেকে কল আসবেই। ওকে, ভাওয়েল ওয়ার্ডস, রোহিত আলম একটা বাস লাভার আর একটা না, ও বাস লাভার বয়, ওকে বাস লাভার বয়, তুমি এতদিন পরে কোথা থেকে আসলা, ও মাই গড, আগে আমি বাস লাভার বয়কে দেখে আমি ভাবতাম যে আমার প্রিভিয়াস ফয়সাল আহমেদ কোথায়, আবার এখন প্রিভিয়াস ফয়সাল আহমেদকে দেখে আমার এখন আবার বাস লাভার আসার পরে চিন্তা হচ্ছে যে আজকে আমি দুজন ফয়সাল আহমেদকে পেয়ে গিয়েছি, ওয়াও অ্যামেজিং ডে ফর মি। আচ্ছা, আলসাইদ সাব্বির বলছো তুমি কি, ওকে outside sobe, okay তুমি যে তাকে কল দিতা, তুমি যেই আর্জের নাম বলছো তাকে যে তুমি কল দিতা, তার নাম্বার তুমি কোথায় পাইছো সেটা বলো আগে। আচ্ছা, বলছো তুমি চিনো কাকে সেটা বলো আগেরটাকে। আচ্ছা, আমি সবাইকেই চিনি এবং আমি সবাইকেই মনে রাখি, ঠিক আছে, আমার একটাই কোয়ালিটি বলতে পারো, সেটা হচ্ছে যে আমি যতজনের সাথে কথা বলি আমার তাদের সাথে কথা হলে তাদের নাম মনে থাকে, তাদের সাথে দেখা হলে তাদের কথা মনে থাকে, ইভেন তুমি যদি তোমার বার্থডে বা তোমার অ্যানিভার্সারি বা তোমার কোনো স্পেশাল ইভেন্ট বা ডের কথা বলো সেটাও আমার মনে থাকে, এটা আমি বলবো যে এটা আমার ফ্যামিলি থেকে সবাই বলে, আমার ফ্যামিলিজ, আমার কাজিনস, আমার ফ্রেন্ডস, মানে অনেক মানুষই বলে যে দিস ইজ অ্যাকচুয়ালি মাই কোয়ালিটি, যে আমার কোন সালে কি হয়েছে এই জিনিসটা খুব ভালোভাবে মনে থাকে, এবং এটাও মনে থাকে যে সবার নামও মনে থাকে, ঠিক আছে, মনে করো আমাকে একদিনে তুমি পুরো আমাদের অফিসের সবার নাম মনে রাখতে বললা, ঠিক আছে, আমি একদিনে সবার নাম মুখস্থ করে ফেলতে পারবো কার নাম কোনটা, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই কোয়ালিটিস, ঠিক আছে, আর কি কি কোয়ালিটি আছে আমি বলতে পারবো না, তোমরা বলতে পারো বা, বাট এটা আমি আমি ফর শিওর আই ক্যান সে যে আই ক্যান রিমেম্বার নেমস। আচ্ছা, ফয়সাল আহমেদ বলছো আমি ডিবি, আচ্ছা ওকে, ফয়সাল ওয়ান অ্যান্ড ফয়সাল টু, ওকে কাকে ফয়সাল ওয়ান বানাবো কাকে ফয়সাল টু বানাবো সেটা তো আসলে আমার মনে হচ্ছে যে একটা সাফল করে বের করতে হবে, এই যে ফিঙ্গার দিয়ে, হ্যাঁ এটা হচ্ছে ফয়সাল, সাপোজ এটা হচ্ছে ফয়সাল ওয়ান, এটা হচ্ছে ফয়সাল টু, বা এটা ফয়সাল টু, এটা ফয়সাল ওয়ান, তো যে কোনো একজনকে চুজ করতে বলবো যে একটা চুজ করো, মানে মনে মনে রাখবো আমি, তারপরে একজন চুজ করবে, চুজ করার পরে তারপর আমি ধরে নিব যে এ হচ্ছে ফয়সাল ওয়ান, এ হচ্ছে ফয়সাল টু, ঠিক আছে, তো মানে আমার সামনে তো এখন এই মুহূর্তে কেউ নাই যে কাকে আমি কাউকে আমি বলবো যে ধরো এই দুটার ভিতরে যে কোনো একটা চুজ করো, আর যে কোনো একটা চুজ করলে তখন আমি ধরে নিতে পারবো যে ফয়সাল ওয়ান ইজ দিস ওয়ান অ্যান্ড ফয়সাল টু ইজ দ্যাট ওয়ান। ওকে তাজরিন, তুমি বলো আগে যে বলো আগে কে যুক্ত থাকতে জয়েনের মধ্যে, আমি বুঝি নাই তুমি কী বলছো, ঠিক আছে, তুমি বলো আগে কে যুক্ত থাকতো জয়েনের মধ্যে। আচ্ছা, জয়েনের মধ্যে যুক্ত থাকতো মানে কি, জয়েন আর যুক্ত তো সেম জিনিস, কি বলছো ফয়সাল আহমেদ, আগে ঠিক করো যে মানে আগে মাথার মধ্যে ফিক্স করো যে কি বলতে চাচ্ছ, তারপর সুন্দরভাবে আগে সেগুলোকে লিখো, লিখে তারপরে তুমি সেন্ড করো, ঠিক আছে, সমস্যা নাই, একটা কমেন্ট এরকম ফাস্ট টাইপ করতে গেলে এরকম আমাদের টাইপিং মিস্টেক টাইপ হয়েই থাকে, ইটস নট আ বিগ ডিল, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ আবারও এই কমেন্টটা আমাকে দিয়ে দাও, আমি বুঝে ফেলবো যে তুমি আসলে কি বলতে চাচ্ছ। ফয়সাল আহমেদ কতগুলো প্র্যাঙ্ক কল করছো বলো তো,
আচ্ছা, আমরা কম বেশি সবাই জীবনে প্র্যাঙ্ক কল করছি, ঠিক আছে, এমনটা আমরা কেউ নাই। হ্যাঁ, আমি বলবো না যে আমিও একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, ঠিক আছে, আমরা সবাই জীবনে প্র্যাঙ্ক কল করছি, সবাই, ঠিক আছে। এটা ওয়েদার তুমি কোনো সেলিব্রিটিকে কল করো, ওয়েদার তুমি হচ্ছে তোমার কোনো বন্ধুকে কল করো, ওয়েদার তুমি হচ্ছে নর্মালি টাইম পাস করার জন্য করো, ইউ হ্যাভ ডান প্র্যাঙ্ক কল, বা কোনো কাজের জন্য করো। কাজের জন্য আমরা ইউজুয়ালি অনেক সময় দেখা যায় যে কল করি, বাট আমরা প্রথমে বলি না, রিভিল করি না উই আর সামবাডি, বাট পরবর্তীতে আমরা বলি যে উই আর হি, উই আর হিম, অর উই আর হার, ঠিক আছে। ওকে, যাই হোক, যেটা বলছিলাম কোভিডের একটা ঘটনা বলবো। সো কোভিডের সময় যেটা হতো, যে কোভিডের সময় আমরা কিন্তু ম্যাক্সিমাম অফ আস ওয়ার অ্যাট হোম, রাইট? আমরা কিন্তু তখন আমাদের আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হতো না, বা দেখা যেত যে আমরা অফিস করতাম না। এটা খুবই খুবই একটা ভিজিবল জিনিস ছিল, বা খুবই একটা অবভিয়াস জিনিস ছিল আমাদের লাইফে। তখন লকডাউন চলছিল, তো তখন যেটা হতো যে তখন আই ইউজ টু গেট সো মেনি কলস, হ্যাঁ, ফ্রম রং নাম্বারস। তো যেটা হয়েছে যে আই ইউজ টু গেট অ্যাট্যাক, প্যানিক অ্যাট্যাক, যে এত বেশি কল কেন আসছে আমার কাছে। সো দেখা যেত যে আমি ফোন একেবারে ফ্লাইট মোডে দিয়ে রাখতাম, যখন আমার দরকার হতো, আমার কাউকে কল করতে হতো, তখনই জাস্ট ফ্লাইট মোডটা অফ কল দিতাম, বা হচ্ছে থাকতাম মানে কোনো না কোনো কাজের জন্য ফ্লাইট মোড ছাড়া। বাট আফটার দ্যাট আবারও ফ্লাইট মোড দিয়ে দিতাম। ফ্লাইট মোড দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে ওয়াই এম আই গেটিং সো মাচ কল। হ্যাঁ, তো ওই সময়টাতে আমার মনে হয় সবাই অনেক বেশি কল পেয়েছো, প্র্যাঙ্ক কল বা রং নাম্বার থেকে কলস, বিকজ তখন মানুষের আসলে কাজ ছিল না, তখন কাজই হচ্ছে মানুষকে আসলে ডিস্টার্ব করা বা কারো না কারোর সাথে গল্প করা। সো থাকে না যে পরিচিত মানুষও হয়তো বা তোমাকে জাস্ট ননস্টপ কল করছে বিকজ দে ওয়ান্ট টু টক, বিকজ ওই সময়টাতে আসলে মানুষ মানুষকে চাচ্ছিল, মানুষের মানুষকে দরকার ছিল। বাট সেটা অবভিয়াসলি আইডেন্টিটি রিভিল করেই দরকার, বিকজ আমরা কিন্তু, এটা আসলে ঠিক না যে তুমি একজন মানুষের সাথে কথা বলবা, তুমি তোমার আইডেন্টিটি রিভিল না করে তুমি কেন কথা বলবা? ডেফিনেটলি রিভিল ইয়োর আইডেন্টিটি, এরপরে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড উইথ অল দ্য পারমিশনস ইউ শুড টক টু দ্যাট পারসন, রাইট? সো আমরা এই জিনিসটা যদি না করি, এটা কিন্তু খুব ভালো একটা কাজ। বলবো যারাই কল করছো, you must reveal your identity, you must at least reveal your name, then talk to other people, ঠিক আছে? সো আমি তো এই কাজটা ফলো করি, সবসময় করি। দেখা যায় কি যে যাকেই আমি কল করি, মানে নতুন কাউকে, প্রথমে আমি রিভিল করি যে আমি হচ্ছি আই এম তাজরিন, অ্যান্ড পরবর্তীতে যদি সে সামহাও আমার সাথে কোনো না কোনো জায়গায় দেখা হয়ে থাকে, বা কোনো না কোনো জায়গায় তার সাথে আমার ইন্টারাকশন হয়ে থাকে, আমি বলি যে আমার আপনার সাথে সেখানে দেখা হয়েছিল, বা আপনার সাথে আমার এই জায়গায় কথা হয়েছিল, এখন পরবর্তীতে সে যখন আমাকে একেবারে রেকগনাইজ করতে পারে, হ্যাঁ, বা গেস করতে পারে যে আমি কে, তারপরে হচ্ছে যে আমি ফার্দার কনভারসেশনটা কন্টিনিউ করি। অথবা দেখা যায় কি যে যদি সামহাও সে আমাকে তারপরেও রেকগনাইজ না করে, আমি কথা বলে আবারও, কথা যখন শেষ হয়ে যায় তখন আমি আবারও বলি যে আমি হচ্ছি সে, সেখানে আপনার সাথে আমার ওখানে দেখা হয়েছিল, ঠিক আছে। তারপর সে লাস্টে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওর সাথে আমার ওখানে দেখা হয়েছিল, পরে সে গেস করতে পারে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ গ্রেট থিং, বিকজ এই জিনিসটা আমরা অপ্রত্যাশিত হলেও এই জিনিসটা আমাদের সবাইকে ফেস করতে হয়, তো এটার সাথে আমাদেরকে খাপ খাওয়িয়ে নিতেই হবে, ঠিক আছে, আমাকে খাপ খাইতেই হবে। আমরা যদি খাপ খাওয়ায় না নেই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, কার র্যাগ ডে? ফয়সাল আহমেদ বলছো 14 তারিখে র্যাগ ডে, ওকে, তাই না? আচ্ছা আচ্ছা, ভালো তো, ভালো ভালো ভালো। তোমার র্যাগ ডেতে আর কী কী হচ্ছে, কী হবে না হবে সেটা আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে, বিকজ আই হ্যাভ নেভার বিন টু এনি র্যাগ ডে, ঠিক আছে। আমি আমার লাইফে কোনো র্যাগ ডেতে যাই নাই। সো তুমি তোমার র্যাগ ডেতে কী হতে যাচ্ছে না হচ্ছে, বা 14 তারিখের পরেও তুমি চাইলে সেটা শেয়ার করে ফেলতে পারো
করো আমার সাথে যে হোয়াট ইউ হ্যাভ ডান অন ইয়োর র‍্যাগ ডে। ওকে, 22 জানুয়ারি আমার বার্থডে, মনে রাখো। আচ্ছা, এটা মনে রাখার, ওকে ঠিক মনে রাখবো, অফকোর্স। হ্যাঁ, আমি না মানে একটা নোট করছিলাম, বুঝছো, একটা ডায়েরির মতো, যেখানে আমার সব বন্ধুদের আসলে বার্থডে লেখা থাকতো, যে তার বার্থডে এখানে এই তারিখে, তার বার্থডে ওই তারিখে। তো আমি ওটা লিখে রাখতাম, এবং লিখে রেখে যেটা করতাম যে এক একজনের বার্থডের দিনে

এক একজনকে উইশ করতাম। সো এই জিনিসটা আই থিঙ্ক আমরা অনেকেই করি, তাই না? অনেকেই আমরা হয়তো বা এটা করি বিকজ এটা খুব খুব ভালো একটা প্র্যাকটিস। বিকজ তুমি বার্থডে দিন যদি কাউকে স্পেশাল ফিল করাতে চাও বা অ্যাটলিস্ট কারো না কারো মন ভালো করতে চাও, তোমার আশেপাশের প্রিয় বন্ধুদের মন যদি ভালো করতে চাও, তাদেরকে উইশ করো। সো উইশ করে তুমি যদি আসলে তাদের মনটা বা তাদের দিনটা একটুখানি ভালো করো, এটাও অনেক কিছু, ঠিক আছে? প্রিয় মানুষদের মন যদি তুমি বার্থডে দিন ভালো না করো, তাহলে কার তুমি মন ভালো করবা বা কিভাবে তুমি মন ভালো করবা? বার্থডে দিন ইজ আ দিস ইজ আ ভেরি স্পেশাল ডে, রাইট? ওকে, কালকে আমার প্রোফাইল 1K ফলোয়ার হিট করছে, আচ্ছা, ওকে, আচ্ছা, কংগ্রেচুলেশনস ফর দ্যাট ফয়সাল আহমেদ। ওকে, তুমি বলতেই পারলা না কোনটা কে দুইজনের মধ্যে। আচ্ছা, এটা আমি কিভাবে বলবো, বললাম না যে কেউ যদি আমাকে গেস করে দিত এই দুইটার ভিতরে একটা, হ্যাঁ, তখন আমি ধরে নিতাম যে কে নাম্বার 1 কে নাম্বার 2। সো এমন তো আবার কখনো নাও হতে পারে যে দুইজন অ্যাকচুয়ালি আমার সাথে একসাথে জয়েন করছো, দুইজন একসাথে জয়েন করছো, এটা তো ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ফর দ্য ভেরি লাস্ট টাইমও হতে পারে। সো যেহেতু ফার্স্ট টাইম অ্যান্ড এটা লাস্ট টাইম হোক আমি চাই না, যদি দ্বিতীয়বারের মতো আমি এই জিনিসটা দেখি যে দুজনই আছো আমার সাথে, দেন পরবর্তীতে আমি এটা গেস করে ফেলবো নাম্বার 1 কে নাম্বার 2 কে, ঠিক আছে? আমি বিজনেসে নামছি বাসের মিনিয়েচার মডেলের। ওয়াও, এটা তোমার আরো আগে করা উচিত ছিল ফয়সাল আহমেদ, বিকজ আমি তো ভাবছিলাম যে তুমি আগে থেকেই সম্ভবত মিনিয়েচার বাসগুলো সেল করছো, আমি তো আগেই ভেবেছিলাম যে সেটা। বাট কবে থেকে স্টার্ট করলা, কবে থেকে স্টার্ট করলা আমাদেরকে বলো। ওকে, আচ্ছা, বলছো রোহিত আলম মিস করি না কথা, ওকে, প্রসঙ্গে বললাম, তবে আমি এমন একজনকে মিস করি যা যাকে মিস করি সেও জানে না। ও আচ্ছা, তাই নাকি? এমন যদি ঘটনা থাকে তাহলে তো আমি বলবো যে যত সুন পসিবল তুমি তাকে যে মিস করো সেটা বলে ফেলো, বিকজ লাইফ ইজ টু শর্ট। সো এটা আমি আমি আমি প্রতিদিনই মনে হয় বলি কাউকে না কাউকে যে লাইফ ইজ ভেরি শর্ট, সো তোমার যতটুকু আছে যা আছে জাস্ট গিভ ইউর বেস্ট অ্যান্ড মেক ইউর ডে পারফেক্ট। মানে যেভাবে তুমি মনে করো যে তোমার দিনটা পারফেক্ট যাবে সেভাবেই তুমি আসলে বাঁচো, কারণ থাকে না যে আমাদের প্রতিটা দিনই কিন্তু আমাদের জীবনের শেষ দিন হতে পারে। সো উই শুড লিভ লাইক দ্যাট, যে আজকের দিনটা আমার লাইফের শেষ দিন, আমার জীবনে যা যা ইচ্ছা আছে আমি সব কিছু পূরণ করি। সো এভাবে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের লাইফে প্রতিটা দিনই বেস্ট যা, এবং বেস্ট ওয়েতে বেস্ট ওয়ে পসিবল, মানে বেস্ট পসিবল ওয়েতে যদি আমরা প্রতিটা দিন আসলে আমাদের কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের লাইফে কোনো রিগ্রেট থাকবে না। সো উই মাস্ট ফলো দ্যাট, আমি তো মনে করি যে এটা আসলে আমাদের সবারই ফলো করা উচিত। ওকে, অলরেডি ইটস 25 মিনিটস, নতুন কোন কোন বন্ধু জয়েন করলা তাদের নামগুলো মেনশন করে আজকের মতো ফেসবুক লাইভটা শেষ করে দিব। এসকে সবুজ হোসেন জয়েন করছো আমার সাথে, ওকে, খালি একজন বন্ধুই আমার সাথে ছিলা, মানে ছিলা বলতে লেটার অন জয়েন করছো, বাকি আমার সাথে রোহিত আলম ছিলা, ফয়সাল আহমেদ 1, ফয়সাল আহমেদ 2 ছিলা, মানে একজন বাস লাভার বয় আমার সাথে ছিলা, আরেকজন প্রিভিয়াস ফয়সাল আহমেদ আমার সাথে ছিলা, এছাড়া আনম আব্দুর রাফি আমার সাথে ছিলা, সো আলসাইদ সাব্রির তো ছিলাই। সো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ গাইজ ফর জয়নিং উইথ মি, আজকের মতো ফেসবুক লাইভটা এখানেই শেষ করে দিব, অ্যান্ড ভেরি সুন আই উইল মিট ইউ গাইজ আগেইন, অ্যান্ড সেটা হচ্ছে আগামীকালকে ঠিক সকাল 8টায় রাইজিং সানে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: Fair Innovation Jui Multivitamin Coconut Oil. এতে নারকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুল জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিন 90.6 FM।

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: Radio Dinrat 93.6 FM. Kotha ko.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: রেডিও দিনরাত 93.5।

একটা আকাশ, একটা মেঘ, হাওয়ায় তুমুল গতিবেগ, হারিয়ে গেলে জানিও। দুঃখ যখন পানীয়, ঠিক যে কোথায় মনে পড়ে, দূরত্ব না স্থানীয়, তুমি হারিয়ে গেলে জানিও। একটা বিষাদ, একটা ঘোর, অনেকটা রাত, একটু ভোর, হারিয়ে গেলে জানিও। সেই যে ফুলদানিও কখন কোথায় ভেঙে গেল, অযত্নে না গ্লানিও, তুমি হারিয়ে গেলে জানিও। একটা ফাটল, একটা মেঝে, না দেখেও যে দেখলো কে যে, হারিয়ে গেলে জানিও। সঙ্গে কানা কানিও, ঠিক যে কখন রটে গেল, কলঙ্ক কাকতালিও, তুমি হারিয়ে গেলে জানিও।

দুঃখ যখন পানীয়, সেই যে ফুলদানিও সঙ্গে কানা কানিও, তুমি হারিয়ে গেলে জানিও, হারিয়ে গেলে জানিও। 93.6 FM.

0: এখন সময় বিকাল ৫টা।
1: Fresh songs of the week.
0: Song

0: এতক্ষণ শুনলেন ফ্রেশ সংস অফ দ্য উইক 93.6 FM।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
3: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও, এটা তো দারুন,
3: সত্যি দারুন। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
4: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি? রুচি হট টমেটো সস। ওকে লেটস সি। ওয়াও, এটা তো দারুন,
1: সত্যি দারুন। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনেন দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: আপনারা শুনছেন রেডিও দুর্গা 93.6 FM।

শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM। শুনছেন রেডিও দিনরাত 93.6 FM।

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিন 93.6 FM।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন। ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন। অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডিমিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডিমিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুন রান্না।
4: রেডিও দিনরাত 93.6 FM, টিউন রাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।

0: এখন সময় সন্ধ্যা ৬টা।
1: রেডিও দিদা 93.6 FM.
2: 93.6 Sports Field brought to you by Cool Body Spray.

Welcome everyone. Chuncho Radio Dinra 93.6 FM Sadia Hajir Hoigalam 93.6 Sports Speed Near, which one is presented by Cool. Shomoy Bolche, Chhoyta Beje Ek Minute, Ar Shonibar, Chhoyta Beje Jawa Mani Hoche, Sports Speed Shomoy Hoye Jawa, Ar Shomoy Kore Arjis হাজির হয়ে যাওয়া। আর যে সাদিয়া আছি গল্প আড্ডার জন্য, আর এই যে বলছি যে গল্প আড্ডার জন্য এখানে আমি হাজির, তোমাকে যেটা করতে হবে আড্ডায় ঝটপট করে যুক্ত হয়ে যেতে হবে, আর সেটার উপায় খুবই সহজ। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাও। আর সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, রেডিও দিন রাত 93.6 FM অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ 93.6 স্পোর্টস ফিড। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। দিন তারিখের আপডেটটা দিয়ে দিচ্ছি, আজ শনিবার 10 অক্টোবর 2026, 25 আশ্বিন 1433। সো আজকের তারিখটা একেবারে 10-এ-10, তো আজকের দিনটা তোমার 10-এ-10 কিনা সেটা আমাকে অবশ্যই জানো। অ্যান্ড রাইট নাও যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি আবার। সো স্টে টিউন্ড।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: Radio Dinrat 93.6 FM. 2. Light up your world.

Pirilama Purushun Chio Radio Dindra 93.6 FM Sadiachi 93.6 Sports Speed New, which one is presented by Cool. Shomai Bolche, Choita Beje, Shatash Mini Dachi, Prothom Content. এই মুহূর্ততে আমি তোমাদের সাথে এমন একটা নিউজ শেয়ার করব যেটা আসলে দেখার পর আমার নিজেরও মনটা ভালো হয়ে গিয়েছে। ওয়েল, কথা বলছিলাম যে এই যে মেসির বিদায়ী জার্সি এখন যে জাদুঘরে থাকছে সেটা কি তুমি জানো? হ্যাঁ, রিভার প্লেটের জাদুঘরে কিন্তু মেসির এই জার্সি হচ্ছে, বিদায়ী জার্সি হচ্ছে রাখা হবে। অ্যান্ড মানে এই যে তার জার্সির কথা যদি বলি, এটা কিন্তু শুধু একটা জার্সি নয়, এক বলা যায় যে এক কিংবদন্তির এক দীর্ঘ যাত্রা আর অসংখ্য অর্জন আর ভালোবাসার একটা প্রতীক। সো এই যে এই জার্সিটাকে আসলে জাদুঘরে রাখার এটাই আসলে মূল উদ্দেশ্য, যে জার্সিটি জাদুঘরে থাকলে মেসির গল্প আসলে কোনো কাচের বক্সে হচ্ছে থাকার মতো না, তার পায়ের জাদু, দেন হচ্ছে গোলের উচ্ছ্বাস, তারপরে যারা সাপোর্টার আছে, তার ভক্ত আছে, তাদের আনন্দ ভাগ করে নেওয়ার যে দৃশ্য সেটা যেন বেঁচে থাকে ভক্তদের মাঝে, সেটা যেন অলওয়েজ বেঁচে থাকে, আর সময় স্রোত পেরিয়েও যেন মেসির ইতিহাসে এই সম্মান দেখানোর যে ব্যাপারটা সেটা যেন থাকে, এই এটার জন্যই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে তার জার্সিটা, এই যে আর্জেন্টাইন মহাতারকার এই সেই জার্সিটা এখন হচ্ছে রিভার প্লেটে জাদুঘরে রাখা হবে, আর প্রজন্ম থেকে প্রজন্ম যেন ফুটবল ইতিহাসের এই অধ্যায়কে আসলে বাঁচিয়ে রাখতে পারে, এটার কারণেই কিন্তু এরকম উদ্যোগ নেওয়া। সো ইয়েস, আমার কিন্তু ব্যাপারটা খুবই মিষ্টি লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও। আর রাইট নাও যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি আবারও।

0: তোমার চোখের মায়া ভুলি নাই, সব মনে আছে। এখনো তোমার জন্য রাত্রি দিন খুলে রাখি বুক, এখনো তোমার জন্য গৃহকোণ করি সমার্জন, সযত্নে কেয়ারি করি বাগানের চারা গাছগুলি।
1: তোমার চোখের ভাষা ভুলি নাই, মর্মে গাথা আছে, তাই তো এখনো আমি তোমার জন্য সাজাই পৃথিবী।

0: रेडियो दिन रात 93.6 FM।
1: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
2: প্রতিদিন আমাদের চারপাশে চলতে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

ফিরিয়ালাম আবারও শুনছি রেডিও দিন রাত 93.6 FM সাদি আছি 93.6 স্পোর্টস ফিড নিয়ে উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই কুল। সময় বলছে এখন 6:41 আছি প্রথম ঘন্টায়। এখন গল্প আড্ডা হচ্ছিল মেসিকে নিয়ে। আজকে 10-10 একটা দিন, আর 10-10 দিনে 10 নম্বর জার্সির এই মানুষটাকে নিয়ে কথা হবে না, সেটা কি হয়। তার শেষ ম্যাচ নিয়ে কথা বলছিলাম অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই যে তার শেষ ম্যাচটা, সেটা আসলে যারা ভক্তরা আছে তাদের জন্য, তাদের মনে অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। এই যে আর্জেন্টিনার হয়ে শেষ, কিন্তু তিনি 3-0 জয়ে আসলে মাঠ ছেড়েছেন অ্যান্ড প্রায় 85,000 বেশি দর্শকের সামনে আসলে মেসির বিদায়টা ছিল অনেক বেশি অশ্রু আর ভালোবাসায় মোড়ানো, এটা আমার বলতেই হয়। আর নিজেদের ইতিহাসের কিন্তু অন্যতম সেরা তারকার বিদায়ের গ্যালারিতে আসলে ভালোবাসা আর বিষণ্ণতা একই সাথে দেখা দিচ্ছিল সবার মাঝে। সো এই যে তার শেষ ম্যাচটা, আসলে তুমি কীরকম এনজয় করেছো সেটা আমাকে অবশ্যই জানাও। এনজয় করেছো না, কষ্ট বেশি লেগেছে সেটা অবশ্যই জানাও। মেসি কিন্তু জাতীয় দলের হয়ে এই যে দীর্ঘ 21 বছর ধরে হচ্ছে খেলেছেন অ্যান্ড দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ আর গোলের রেকর্ড নিয়েও কিন্তু তিনি বিদায় নিয়েছেন। আর 208 ম্যাচে 126 গোলের কীর্তি আছে তার। সো আসলে এই যে তার 10 নম্বর জার্সিটা কেনই বা রিভার প্লেটে থাকবে না, এটা তোমরা আমাকে বলো। মানে আসলেই তো তার এই 10 নম্বর জার্সিটা মিউজিয়ামে থাকা উচিত, রাইট? এনিওয়েজ তুমি কি মেসি ভক্ত কিনা সেটা অবশ্যই জানো। এই যে 8 বারের ব্যালেন্ডিয়ার জয়ী মেসি ভক্ত কিনা তুমি সেটা আমাকে অবশ্যই জানো। অ্যান্ড আজকে দ্বিতীয় ঘন্টায় লাইভ আড্ডায় মেসিকে নিয়ে গল্প আড্ডা হবে। মেসিকে নিয়ে অনেক অজানা তথ্য থাকবে, জানা তথ্য থাকবে। আর যেহেতু এখন প্রথম ঘন্টায় আছি, এখন যেটা করছি চলে যাচ্ছি গানে, দুটো চমৎকার গান শুনবো, দেন ঘন্টার শেষের দিকে ফিরবো। সো স্টে টিউন্ড।

ঘন্টার শেষের দিকটা থেকে ফিরে এলাম আবারও, শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি 93.6 স্পোর্টস ফিড নিয়ে, উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই কুল। সময় বলছে এখন এক্স্যাক্টলি 6:51, তার মানে কিন্তু আমরা আছি প্রথম ঘন্টার শেষের দিকে। প্রথম ঘন্টার শেষের দিকে বেশি একটা কথা না বাড়িয়ে যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনে ফিরবো নতুন ঘন্টা নিয়ে, দ্বিতীয় ঘন্টা নিয়ে। সো Stay tuned.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: 93.6 স্পোর্টস ফিড, ব্রট টু ইউ বাই কুল বডি স্প্রে।

0: নতুন নিয়ে হাজির হয়ে গেলাম আবারও, শুনছিও রেডিও দিন রাত 93.6 FM, সাথে আছি 93.6 স্পোর্টস ফিড নিয়ে, উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই কুল। সময় বলছে এখন এক্স্যাক্টলি 7:01, তার মানে কিন্তু আমরা আছি দ্বিতীয় ঘন্টায়, লাইভের ঘন্টায় আছি। এই ঘন্টাটা খুবই পছন্দের ঘন্টা, এই ঘন্টায় সেগমেন্ট থাকে, লাইভ আড্ডা থাকে, দেন আবারও একটা সেগমেন্ট থাকে। সো ঘন্টার শুরুতেই কানেক্টেড হওয়ার নিয়মগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একটিবার। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ 93.6 স্পোর্টস ফিড। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। অ্যান্ড আমি জানিয়ে রাখছি ঘন্টা শুরু হয়েছে সেগমেন্টের থ্রুতে, উইচ ওয়ান ইজ সো সংস ব্রট ইউ বাই মেরিয়াল, যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট থেকে একটা লাইভ পারফরমেন্স প্লে করে দিচ্ছে। আজকে প্লে করে দিচ্ছি Ali Brothers এর আমার খুব পছন্দের একটা গান, উইচ ওয়ান ইজ ম্যা তো পিয়া সেন ন্যা না। এই গানটা সহ আর কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি লাইভ অ্যাটেনে। অ্যাকচুয়ালি না, দাঁড়াও, তোমাদের আমি এতক্ষণ ওয়েট করাতে যাচ্ছি না, ওয়েট একটু চিন্তা করতে দাও না, এতক্ষণ ওয়েট করাবো না। আমি যেটা করব, এই গানটা শুনবো, দেন কিছু কমার্শিয়াল শুনি, লাইভ আড্ডা নিয়ে ব্যাক করছি। সো 10/10 একজন মানুষের সাথে, মানুষের ব্যাপারে আসলে গল্প আড্ডা হবে 10/10, সেই মানুষটা অবশ্যই গেস করতেই পারছি কোন মানুষের কথা বলছি। সো আজকে মেসিকে নিয়ে অজানা জানা অনেক গল্প আড্ডা হবে, সো লাইভ আড্ডার জন্য ওয়েট করতে থাকো। সো স্টে টিউন,
1: Soul Song, brought to you by Meryl.

0: Soul Song brought to you by Meadow.
1: দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপপ্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে: ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
3: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: Radio Dinrat 93.6 FM to light up your world. 93.6 Sports Fit. Brought to you by Cool Body Spray.
1: ফিরলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সদি আছি 93.6 স্পোর্টস ফিট নিয়ে, উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই কুল। সময় বলছে এখন এক্স্যাক্টলি 7:15, তার মানে আছি লাইভের ঘন্টে, আর অলরেডি আমি লাইভে চলে এসেছি। তো যারা যারা লাইভের অপেক্ষায় ছিলে, ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও, আর সেক্ষেত্রে যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ 93.6 স্পোর্টস ফিডের লাইভ আড্ডা। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট, জানিয়ে দাও আজকে এই যে 10/10 একটা ডেট, আজকে 10/10 একটা তারিখ। সো আজকের এই দিনটাতে আজকে 10/10 একজন মানুষকে নিয়ে গল্প আড্ডা হবে, মেসিকে নিয়ে গল্প আড্ডা হবে। সো তাকে কেন্দ্র করে, তার ব্যাপারে আসলে তোমার আসলে যত কথা আছে সব কিছু জানিয়ে দিতে পারছো কমেন্ট সেকশনে। অ্যান্ড যারা এখন এই মুহূর্তে লাইভটা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দাও নিজেদের প্রোফাইলে, যেন তোমার বন্ধুরাও আমাদের সাথে এই লাইভ আড্ডায় যুক্ত থাকতে পারছে। আর আমি নিজেও অ্যাকচুয়ালি সেটাই করছি, এখন আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি নিজের, যেন আমার বন্ধুরা আজকের এই লাইভ আড্ডায় যুক্ত থাকতে পারে। সো ইয়েস, আমার শেয়ার করো তো ডান, তোমাদের শেয়ার করা এখনও ডান হয়েছে কি না সেটা আমাকে অবশ্যই জানো। আজকে পুরোটা স্পোর্টস ফিট জুড়ে মেসির বিদায়ী ম্যাচটা নিয়ে গল্প আড্ডা হচ্ছিলো, তো আমি চিন্তা করলাম যেহেতু আজকে 10/10 একটা তারিখ, আজকে অক্টোবর মাসের 10 তারিখ, 10/10, সো 10 নম্বর জার্সির এই জাদুকরি প্লেয়ারকে নিয়ে আসলে গল্প আড্ডা না হলে হয় বলো? তিনি নিজেই তো একজন 10/10 প্লেয়ার, সো আলটিমেটলি তাকে নিয়ে অবশ্যই গল্প আড্ডা চলবে আজকে। তাকে নিয়ে অনেক জানা অজানা তথ্য, জানা তথ্য কেন বলছি, কারণ তিনি এমন একজন মানুষ যার ব্যাপারে আসলে আমাদের নর্মালি জানতে ভালো লাগে। সো আলটিমেটলি দেখা যায় যে অনেক কিছু আমরা অলরেডি জানি তার ব্যাপারে, আবার অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না। সো আজকে তার ব্যাপারে জানা অজানা অনেক গল্প আড্ডা হবে। অ্যান্ড আমি আসলে মানে থাকি না যে নিজে লাইভ করতে গিয়ে এটা হঠাৎ করে আমার মাথায় আসলো, এই এই এখন মাথায় আসলো যে এই যে বলছে যে 10/10 তারিখে 10/10 একজন প্লেয়ারের ব্যাপারে গল্প আড্ডা হবে। বাট আমি চিন্তা করে দেখলাম তিনি তো আসলে 10/11, তো যাই হোক যেহেতু লাইভ শুরু করে দিয়েছি তো 10/10 প্লেয়ারের গল্পই আজকে হবে, আজকে তাকে নিয়ে অনেক গল্প আড্ডা হবে। আর যারা যারা কানেক্টেড হতে চাচ্ছ ঝটপট করে জয়েন করে ফেলো লাইভ আড্ডায়। রাইট, যারা লাইভে আছো তাদের তো অবশ্যই যেটা বললাম লাইভটা শেয়ার করো, অ্যান্ড যারা অন এয়ারে শুনছো আর আজকে সামহাও লাইভে যুক্ত হতে পারছো না, সেক্ষেত্রে যেটা করো হোয়াটসঅ্যাপে টেক্সট করো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপেও চাইলে টেক্সট করতে পারছো। এনিওয়েজ, অলরেডি দেখতে পাচ্ছি রোহিত আলম আমাকে লিখেছে যে আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো আপু? অনেক ভালো আছি, তুমি ভালো আছো এটা জেনে ভালো লাগলো। রোহিত আলম জিজ্ঞেস করেছে দিনকাল কেমন যাচ্ছে, এই তো ভীষণ ভালো যাচ্ছে। আর বলেছো যে ফ্রাইডে কেমন কাটলো, ভয়াবহ আকারে সুন্দর কেটেছে, কালকের ওয়েদারটা খুবই ভালো ছিল, সো মনটা ভালো ছিল। বাট কালকে আসলে যেটা বললাম, কালকে লাইভে আমি বলেছিলাম যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যেটার কারণে আসলে আমি একেবারে ভেজ হয়ে অফিস করেছি, তো এটার জন্য যেটা হয়েছে একটু অসুস্থ হয়ে গিয়েছি। আদারওয়াইজ আমি যদি বলি কালকের দিনটা ভীষণ ভালো ছিল, কালকের ওয়েদারটাও খুব চমৎকার ছিল। আচ্ছা কে আছে, ওকে সাব্বির লিখে যে টুকি আমাকে কে চিনে, চেনা যায়, তোমাকে চেনা যায় কি না তাহলে তা তো আসলে বলা মুশকিল। ও মা, এটা কী দেখলাম, সিআইডি রাফি, তার প্রোফাইল পিকচারে সিআইডির ছবি দেয়া, রাফি আমাকে কি বললো। আব্দুর রাফি আমাকে লিখেছে আসসালামু আলাইকুম সাদিয়া মুনি, কেমন আছো, শুভ সন্ধ্যা, আমি কিন্তু চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি, তোমরা সাথে থাকলে এমনিতেই ভালো থাকি। আর বলেছো যে লাইভটা শেয়ার করে দিয়েছি, একটু দেরি হয়েছে তারপর শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সো যারা এরকম করে লাইভ শেয়ার করতে চাচ্ছ অবশ্যই লাইভটা শেয়ার করো, আর যারা এখনও লাইভ শেয়ার করো নাই যেটা বলবো যে অবশ্যই অবশ্যই ঝটপট ঝটপট করে লাইভটা শেয়ার করে দাও। অলরাইট, যেটা নিয়ে গল্প আড্ডা হচ্ছিলো, সো দশে দশ এই এই জাদুকরি প্লেয়ার মেসির কথা, মেসি কিন্তু আসলে খুবই দুর্দান্ত প্লেয়ার, এটা তো আমরা কম বেশি সবাই

যে প্রথম আসলে বার্সেলোনার সাথে চুক্তি, এটার আসলে কাহিনীটা খুবই মজার। তুমি কি জানো যে বার্সেলোনার সাথে তার যে প্রথম চুক্তি হয় সেটা আসলে একটা ন্যাপকিনে স্বাক্ষরের থ্রুতে হচ্ছে চুক্তিটা হয়েছে। বেসিকলি 2000 সালে 2000 সালের 14 ডিসেম্বর, 2000 সালের 14 ডিসেম্বরে যেটা হয়েছে যে তখন তৎকালীন যেই যে ক্লাবের তৎকালীন এক কর্মকর্তা, তিনি আসলে মেসির খেলায় এতটা থাকে না যে ইমপ্রেস ছিলেন যে তিনি ডিসেম্বরের 14 তারিখ 2000 সালে তিনি হচ্ছে একটা ন্যাপকিনে প্রাথমিক চুক্তি করে তার সাথে, তারপরে এটা আনুষ্ঠানিকভাবে তিনি বার্সেলোনার সাথে যুক্ত হয়। তো তুমি এটা জানতে কিনা সেটা আমাকে অবশ্যই জানাও। মেসির ব্যাপারে আসলে কত রকমের যে মানে হয় না যে অজানা তথ্য আছে যে বলার বাহিরে, আবার দেখা যায় যে এমন এমন তথ্য আছে যে সেটা আমি নিজেই ছোটোবেলায় দেখেছি অথবা সেটা আমি মানে থাকে না যে সেটা আমি এক্সপেরিয়েন্স করতে পেরেছি, সেটা আমি দেখতে পেরেছি, সেই সৌভাগ্য হয়েছে, সেটা দেখা গিয়েছে, সেই সময়টা তো অনেক এনজয় করেছি। তারপরে আর মানে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট তো করছি যে মেসি ওকে দুর্দান্ত প্লেয়ার, বাট সেটা আসলে একেবারে আক্ষরিকভাবে মনে রাখাটা কতজন রাখতে পেরেছে। সো এরকম অনেক গল্পও থাকবে। লাইক যদি কথার কথা বলে থাকি, 2006 সালে মার্চে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ষষ্ঠ ম্যাচে কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম গোল করেছিলেন। সো এই যে এরকম অনেক অনেক তথ্য আছে যেগুলো আসলে আমাদের অনেক মুগ্ধ করেছে অথবা অনেক ভালো লাগিয়েছে। সো আলটিমেটলি মেসির ব্যাপারে আসলে জানা অথবা অজানা কোন তথ্যটা তোমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড এটাও জানাও আসলে তিনি এই যেটা বললাম, আমার খুব পছন্দের একজন প্লেয়ার, আমার মতো তোমারও খুব পছন্দের এক প্লেয়ার কিনা সেটা আমাকে অবশ্যই জানাও। আচ্ছা, এছাড়া হচ্ছে কে বলেছে, সাব্বির বলেছে যে জানি আমাকে চিনতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমার মাথায় এখন শুধু মেসি ঘুরছে। আচ্ছা, এছাড়া আরাফাত লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি সেটা অবশ্যই জানো। রোহিত আলম বলেছে আমি ফার্স্ট কমেন্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, রোহিত কিন্তু প্রথম কমেন্টটা করেছে। এছাড়া হচ্ছে বলেছো যে মেসি রিটায়ার করেছে। হ্যাঁ, এটা নিয়ে আজকে গল্প আড্ডা হচ্ছিলো যে মেসি রিটায়ারমেন্টে চলে গিয়েছে, অ্যান্ড তার আসলে শেষ ম্যাচটা কেমন ছিল। দেন তোমরা কি জানো এই যে তুমি একদম শোর শুরুতে থেকে থাকো সেক্ষেত্রে অবশ্যই শুনেছ, বাট আমি আবারও বলতে চাই যে তুমি কি জানো যে মেসির যে বিদায়ী জার্সি, সেই জার্সিটা কিন্তু এখন হচ্ছে রিভার প্লেটের জাদুঘরে হচ্ছে রাখা হয়েছে। তো এটা কি জানো কি না আমাকে অবশ্যই অবশ্যই জানাও। আচ্ছা, রোহিত আলম লিখেছে বাউল সঙ্গীত শিল্পী সাদিয়া সুলতানা ষড়ঋতু। আসলে বাউল সঙ্গীত তো ভীষণ কঠিন একটা ব্যাপার, বাট আমি মাঝে মাঝে মানে থাকে না যে আমার কাছে মনে হয় যে আমি চুল ছেড়ে লাইভে আসলে আমার নিজেকেই বাউল বাউল মনে হয়, ওই ফিলিংসটা আমিও পাই। কণ্ঠের ব্যাপারে গানের ব্যাপারে আমি জানি না, বাট হ্যাঁ এরকম স্টাইলের ব্যাপারে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ মাঝে মাঝে বাউল ভাইবস তো আমি নিজেও ফিল করতে পারি। আচ্ছা, রোহিত আলম আমাকে হলুদ ভালোবাসা পাঠিয়েছে, আজকে শুধু নীল ভালোবাসা পাঠাও। মেসিকে নিয়ে কথা হচ্ছে, তো নীল সাদা ভালোবাসা চাই, হলুদ ভালোবাসা সহ্য হচ্ছে না আবার। আচ্ছা, আহমেদ মনির আছে লিখেছে যে অনেক দিন পর লাইভ দেখছি, এতদিন কোথায় ছিলে আগে সেটা বলো, আগে বলো কোথায় ছিলে এতদিন তুমি। আচ্ছা, এছাড়া হচ্ছে কি বললা, আরে একজন উড়া কি একটা কথা বলে দিল সাব্বির, আমিও রিটায়ারমেন্টে চলে গেছি মেসির মতো, আমিও রিটায়ারমেন্টে আছি এখন। আচ্ছা, রাফি বলেছে আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি, তুমি কি ভয় পেয়েছো আমার প্রোফাইল পিকচার দেখে? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছি, এখন আমি চিন্তা করছিলাম যে এখন কখন না জানি দেখা যায় যে কি বলে ইন্সপেক্টর দয়া অভিজিৎ ওরা চলে আসে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, সিআইডির সদস্য। আচ্ছা, সাব্বির লিখেছে যে ব্রো দেখেছো আমাকে চিনছে না।
হ্যাঁ, তাই তো, আমার মেমোরি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। আমার শুধু এখন মাথায় একটা জিনিসই ঘুরছে ঘুরবে, সেটা হচ্ছে আর্জেন্টিনার কথা আর মেসির কথা। আচ্ছা, রোহিত আলম আমার কথা শুনে আমাকে নীল সাদা

ভালোবাসা পাঠিয়েছে, আর্জেন্টিনার ভালোবাসা পাঠিয়েছে। ওরে বাপরে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, মেসিকে নিয়ে অজানা গল্প ছিল। ওয়েল, তুমি কি জানো যে মেসি 2016 সালে কলম্বিয়ার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে 57তম গোল করে কিন্তু বাতিস্তুতার যে রেকর্ডটা আছে সেটা ভাঙতে পেরেছে? সো এটা তুমি জানতে কি না সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানো। আবার খুব রিসেন্ট, মানে বেশি দিন হয়নি, যদি একদম রিসেন্টের কথাও বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে 2023 সালে তিনি কিন্তু হ্যাটট্রিক করার পর, মানে কুরাসাওয়ারের যে ম্যাচটা ছিল তাদের বিপক্ষে হচ্ছে হ্যাটট্রিক করার পর প্রথম গোলটি করে 100 ছুঁয়ে ফেলেছিলেন তিনি। সো তার ব্যাপারে আসলে এই তথ্যগুলো তোমার জানা ছিল কিনা সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাও। আচ্ছা, এছাড়া হচ্ছে রোহিত আলম আমাকে জিজ্ঞেস করেছে, আরে কেন করবো না, অবশ্যই মিস করি। আমার কাছে মনে হয় যে এই স্টেশনে যে আরজেরা ছিলেন এ পর্যন্ত ছিল, আসলে আমি আমি অ্যাকচুয়ালি যাদের পেয়েছি, লাইক আমি যখন এখানে জয়েন করেছিলাম তখন আমি আনমোল আপু, দেন মহুয়া আপু, তারপরে হচ্ছে শান ভাই, তো কি ওদের অনেক অনেক কাজে কি পেয়েছি। সো তাদের কথা আসলে আমি অনেক মনে করি। সো তাদের পাশাপাশি যাদের খুব রিসেন্টের মধ্যে পেয়েছি, রিসেন্টের মধ্যে আসলে স্টেশন থেকে যাদের থাকে না, যে যারা স্টেশন থেকে আসলে খুব রিসেন্টের মধ্যে গিয়েছে তাদেরও মিস করি। লাইক আমি তাসনিমের কথাও মাঝে মাঝে চিন্তা করি, ইমনের কথাও চিন্তা করি, তামজিদের কথা তো ডেফিনেটলি চিন্তা করি, তামজিদের কথা আমার প্রায়শই মনে পড়ে, দেখা যায় গল্প আড্ডাও হয় তাদের সাথে মাঝে মধ্যে। তো এটাই আমার কাছে মনে হয় যে এই এই স্টেশনে জয়েন করার পর আসলে এত অসাম মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, তো সবার সাথেই আসলে ওরকম মানে থাকে না যে মিস করার ব্যাপারটা তো অবশ্যই আছে। এই তো। আচ্ছা, এছাড়া হ্যাঁ, এখন কিন্তু ঘটনা ঘটছে। সো তোমাদের যেটা করতে হবে নেক্সটে কী হয় এটা এটা জানার জন্য আসলে আমাদের চোখ রাখতে হবে যে ফাইনাল রেজাল্ট কী হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে কি জিজ্ঞেস করলা, হাই হাই কি একটা কথা বললা, আমার কাজিন কিনা আমার, হ্যাঁ আমার আসলে যদি বলি অন্তরের অন্তরে তারা আছে, বিশেষ করে হচ্ছে মহুয়া, দেন হচ্ছে আনমোল, আর যে আনমোল, আর যে মহুয়া, অ্যান্ড আর যে তোকি, দেন হচ্ছে আর যে তামজিদ, আর যে শান, আর যে তাসনিম, তারা সবাই খুব দুর্দান্ত আর যে ছিলেন। সো আলটিমেটলি তারা আসলে কাজিন, আমার কাজিন কি না, বাট কাজিন তো আসলে বলবো না, বাট আমি বলবো যে কর্পোরেট লাইফে আসার পর আসলে তাদের সাথে এত সখ্যতা হয়েছে যে বলা যায় যে সিবলিংসের মধ্যে যেরকম থাকে না যে একটা বন্ডিং থাকে, একটা টিম বন্ডিং থাকে, সো সেই বন্ডিংটা আমি তাদের থ্রুতে পেয়েছি। সো অবভিয়াসলি তাদের সবাইকে মিস করি। ওকে, আচ্ছা, আর জি আন্টের রিয়েলিটি শো, এটা আসলে খারাপ বলো না, এরকম রিয়েলিটি শো থাকে না যে বিগ বস আর হচ্ছে এরকম স্প্লিট ফেলা, এরকম করে আর জি হান্টেরও একটা রিয়েলিটি শো করাই যায়। আচ্ছা, এছাড়া হচ্ছে কি আছে, আনিকা কবির সিজা আসছে, হাই কেমন আছো তুমি, লিখেছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি সেটা অবশ্যই জানাও, কেমন তোমার দিনকাল কাটছে সেটা জানাও, আর পছন্দের প্লেয়ার আসলে কে, মেসি মেসি কিনা সেটা আমাকে অবশ্যই জানাও, যেহেতু আজকে মেসিকে নিয়ে গল্প আড্ডা হচ্ছে, আজকে 10-10 তারিখ, আজকে 10-10 একজন মানুষের কথা হচ্ছে। সো মেসিকে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানো, আর মেসির ব্যাপারে আসলে কোন কোন ব্যাপারটা তোমাকে সবচেয়ে বেশি চমকপ্রদ করেছে সেটা আমাকে অবশ্যই জানো, যে থাকে না যে লিওনেল মেসি তো আসলে সবারই খুব পছন্দের, আর তিনি এত এত তার অ্যাচিভমেন্ট আছে যেটা আসলে ভক্তদের সবসময় মুগ্ধ করে গিয়েছে। সো মেসির কোন ব্যাপারটা তোমাকে মুগ্ধ করেছে সেটা আমাকে অবশ্যই জানো, আর হচ্ছে এটাও জানো যে ফুটবল অঙ্গনে আসলে তোমার সব থেকে পছন্দের প্লেয়ারকে। আচ্ছা, কি বললা, আনিকা আমাকে বলেছো যে বিন্দাস আছি আপু সিলেট থেকে,

ওকে, যাক তুমি বিন্দাস আছো এটা জেনেই ভালো লাগলো। আর সিলেটে আসলে কেমন ওয়েদার এখন এটা অবশ্যই জানো, আমি খুব রিসেন্টের মধ্যে সিলেটে গিয়েছি বুঝছো। সো সিলেটি মানুষদের সাথে এখন আমার মনে হয়েছে অন্যরকমের একটা আদর আদর ভাব, ভালোবাসার ভালোবাসার ভাব আছে। সো সিলেটি মানুষরা অনেক ভালো হয়। তো সিলেট থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে সাথে থাকার জন্য। আশা করছি যে পুরোটা সময় জুড়ে সাথে থাকবে, কেমন? অল রাইট, আমি আজকে জানি না আমি কতটুকু সময় জুড়ে থাকতে পারবো, বিকজ অনেস্টলি স্পিকিং নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। নেটওয়ার্ক আমার সাথে দুষ্টুমি করছে, যেটা আমি বুঝতে পারছি যে নেটওয়ার্ক চাচ্ছে যে উফ সাদিয়া আজকে একটু বিশ্রাম নাও, আজকে একটু বিশ্রাম নাও, একটু রয়ে শুয়ে কাজ করো, আমি তোমাকে কমেন্টও দেখতে দিব না, কিছু দেখতে দিব না, সব কিছু ব্ল্যাঙ্ক করে বসে থাকবো। সো যেটা বললাম যে আজকে নেটওয়ার্ক আমার সাথে খুবই দুষ্টুমি করছে, আমি জানিও না লাইফ ঠিকঠাক আছেও কি না, এখন পর্যন্ত কি চলছে না চলছে আমার লাইফ, মানে আমার কোনো ক্লু নেই, বিকজ আমি এখানে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। ওকে ওকে, গল্প আড্ডা হচ্ছিল মেসিকে নিয়ে। অ্যান্ড আচ্ছা, তোমাকে আমি একটা মজার কোশ্চেন করি, তুমি কি জানো মেসি আসলে কোন দেশের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছে বলো তো? মেসি কোন দেশের বিপক্ষে আসলে সবচেয়ে বেশি গোল করেছে, এটা তোমার জানা আছে কিনা সেটা আমাকে অবশ্যই জানো। দেখি কমেন্ট সেকশনে কে কে রাইট গেস লাগাতে পারো। আর এই যে যেটা বললাম যে কোন দেশের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছে আর কত গোল করেছে, জাস্ট এটা এটা হচ্ছে গেস লাগাও যে কোনো একটা দলের বিপক্ষে মেসি হায়েস্ট গোল করেছে, তো সেই হায়েস্ট গোলটা কত ছিল সেটা আমাকে অবশ্যই জানো। আচ্ছা ওকে, একদিন তুমি ল্যাম্প পোস্টে আসো, এটা আমাকে রোহিত বলেছে, ওরা ঢাকা সন্ধ্যায় লাইভ চায়, ওরা রাতে লেট নাইট শোতে আমাকে যায়, ওরা আমাকে বলে যে হ্যালো লেডিজে আসো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় তোমরা আমার কয়েকটা ফটোকপি মানে সব শোতে আমাকে বসায় দো, হ্যাঁ তারপর সব শোতে তোমাদের সাথে আমার গল্প আড্ডা হবে, লেট নাইট শো, মর্নিং শো, ইভিনিং শো, কি বলে দুপুরের শো, সব শোতে তোমাদের সাথে আমার গল্প আড্ডা চলতেই থাকবে। আরেকটা কাজ করা যায়, আমি এখানে একটা তাঁবু টাঙিয়ে থেকে যেতে পারি, তারপর দিন রাত রেডিও দিন রাতে দিন রাত তোমাদের সাথে গল্প আড্ডা হবে, কেমন? ওকে, গেস করতে বলেছিলাম যে মেসি আসলে কোন দলের বিপক্ষে সবচেয়ে হায়েস্ট গোল দিয়েছে অ্যান্ড সেই গোলের আসলে অ্যামাউন্ট মানে সংখ্যাটা কত ছিল সেটা গেস করতে বলেছিলাম। ওয়েল, এই ক্ষেত্রে আসলে মেসি সবথেকে বেশি গোল হচ্ছে দিয়েছে বলিভিয়ার বিপক্ষে, 11 গোল করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ গোল কিন্তু তার ছিল ইকুয়েডর অ্যান্ড ভেনেজুয়েলার বিপক্ষে। সো মেসির ব্যাপারে আসলে জানা অজানা তথ্য, তোমার এরকম কোনো জানা অজানা তথ্য আছে মেসির ব্যাপারে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারো। আচ্ছা, এছাড়া কাকে দেখতে পাচ্ছি, এছাড়া হচ্ছে আহা কমেন্ট সেকশনটা আমার সাথে দুষ্টুমি করছে, কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে, অল রাইট কোথায় গেল? আচ্ছা, আনিকা আমারকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি, আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? রোহিত আলম বলেছে আমি লিও মেসিকে পছন্দ করি, হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ একদম। আচ্ছা, এছাড়া হচ্ছে সাইদুল ইসলাম লিখেছে আপু কেমন আছেন, ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, রাফি জিজ্ঞেস করেছে তুমি এই সপ্তাহে ব্যথা পেয়েছো, এই সপ্তাহে আমি ব্যথা পাইনি, যেটা বললাম গতকালকে লাইভ দেখলে বুঝতে পারবা, আমি গতকালকে যেটা হয়েছে যে আমি বৃষ্টির সময় তো আসলে আমি ভিজি নাই, আমি ওয়েট করেছিলাম যেন বৃষ্টিতে না ভিজি, দেন তারপরে যেটা হয়েছে এক সিনজিওয়ালা মামা চিন্তা করলো এই মেয়েটা বৃষ্টিতে ভিজলো না, ভিজায় রে, সো আমার পাশ দিয়ে এমন জোরে সিএনজি নিয়ে গেল একদম একদম মাথা থেকে পা পর্যন্ত আমি ভিজে গেছি। সো আলটিমেটলি গতকালকে আসলে আমি ব্যথা তো পাইনি, বাট এটার পর আমার ঠান্ডা লেগে গেছে, সো এখন আমার একদম ভালো মতো ঠান্ডা লেগে আছে, আমি জাস্ট ভয় আছে আমি কখন তোমাদের সামনে এরকম করে একটা হাঁচি করে হাঁচি দিব আর এই পুরো স্টেশনের ছাদ উড়ে যাবে, মানে দেখো না কার্টুনগুলোতে হাঁচি দেয় ছাদ উড়ে যায়, সো এরকম কিছু একটা হতেই পারে। আচ্ছা যাই হোক, আর জি টকিজ খুব ফ্যান্টাস্টিক, সৌগানাইয়ের

ব্যাপারটা তোমার মজা লেগেছে, রোহিত আলম বলেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। আচ্ছা, এছাড়া ফয়সাল আহমেদ আছে, কি অবস্থা জানতে চেয়েছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? ও মারি, আহসানুল্লাহ, এত এত নফরত, এত হেটনেস, কেন কেন এত এত ঘৃণা কেন? আমার কাছে মনে হয় যে কোনো মানুষকে যেরকম ভালোবাসার জন্য আসলে থাকে না, যে ভালোবাসার জন্য একটা পজিটিভ এনার্জি রাখা লাগে, আবার কোনো মানুষকে ঘৃণা করার জন্য, ধরো তুমি কোনো একজনকে অনেক ঘৃণা করো, অলরাইট, তাকে ঘৃণা করার জন্য তোমার নিজের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি রাখা লাগে। কোনো মানুষকে আমার মনে হয় যে ঘৃণা করা পসিবল না তোমার নিজের মধ্যে যদি তুমি নেগেটিভিটি প্র্যাকটিস না করো। সো আমি এটা বলবো যে ওকে, তোমার কাউকে ভালো লাগে না, ইটস ওকে, সবাইকে সবার যে ভালো লাগতে হবে সেটার কোনো নেসেসিটি নেই, বাট এটা আমি বলবো, কাউকে কখনো ঘৃণা করো না। এটা সেলিব্রিটি হোক, আশেপাশের কোনো মানুষ হোক, খুব ক্লোজ কেউ হোক, কাউকে ঘৃণা করবে না। এটা এটা রিজন না সেই মানুষটা খুবই অসাম মানুষ, সেই মানুষটা আসলে থাকে না, তুমি তাকে ঘৃণা কীভাবে করতে পারো, এত ভালো মানুষকে ঘৃণা, এরকম আমি কিছু বলবো না। কাউকে ঘৃণা করতে আমি মানা করবো, বিকজ কাউকে ঘৃণা করার জন্য নিজের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি থাকা লাগে। সো আমি চাই না তোমাদের কারো মধ্যে একটু একদম তিল পরিমাণও নেগেটিভ এনার্জি থাকুক, পজিটিভিটির মধ্যে থাকো, এটি আশা করি। তো কাউকে ঘৃণা করো না কখনো। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার লাইফটা সুন্দরভাবে চলছে, চলতে থাকুক, সাথে আছি যতক্ষণ। ওকে, যাক, তোমরা একটা আশ্বাস দিলে যে লাইফ ঠিকঠাক আছে, এতক্ষণ ব্ল্যাঙ্ক ছিল, ট্রাস্ট মি। আমি মাঝখানে মানে আমি বুঝতে পারছি যে তোমরা কমেন্ট করছো, বাট পড়ার কোনো ওয়ে ছিল না, সব কিছু ব্ল্যাঙ্ক ছিল। আচ্ছা, চাকা চশমাটা কোথায়? চাকা চশমা সেই আমার ফুটবল চশমা, মাঠে নামাচ্ছি না, সেই চশমাটা হচ্ছে কি বলে, সেই চশমাটা আমার বাসায় আছে, আমার ড্রয়ারে আছে। অলরাইট, রেডিও দিনরাত মানি তো সব সময় গল্প আড্ডা গান, একদম একদম। এছাড়া হচ্ছে কে আছে, ফয়সাল আহমেদ আছে, সাধু বাবু তুমি লাস্ট কবে ফুটবলে, কোথায় গেল, আহা কমেন্টটা হারিয়ে ফেললাম, ফুটবলে লাথি মেরেছো এটা জিজ্ঞেস করেছো। ওয়েল, আমি লাস্ট কবে ফুটবলে লাথি মেরেছি, খুব রিসেন্টের মধ্যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, খুব রিসেন্ট বলতে মাসখানেক হবে আর কি, রাস্তা দিয়ে হাঁটছিলাম, কয়েকটা বাচ্চা ফুটবল খেলছিল, তাদের ফুটবল পাস করেছে। এর কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম মনের কষ্টে, কজ আমার মনে আছে আমার সেদিন মন এমনিতেই খারাপ ছিল, অ্যান্ড গেস ওয়াট, কয়েকটা বাচ্চা ফুটবল খেলছিল রাস্তায়, দুদম করে আমি একটা ফুটবলের। সো হ্যাঁ, এরকম রাস্তায় বাচ্চারা ফুটবল খেললে দেখা যায় যে প্রায়শই পাস করা হয় তাদের ফুটবল। হৃদয় আছে, লেট করে আসলাম, হ্যাঁ আমি এখনই বিদায় নিয়ে নিব। আচ্ছা, হ্যাঁ একদমই, কাদা পানিতে ভিজে এসেছি বলতে, কাদা পানিও বলবো না, বাট বৃষ্টির পানি জমে না কাদা না, মানে এখন তো আসলে পাকা রাস্তায় কাদা কোথায় জমবে, রাইট? কাদা জমার জন্য তো মাটি থাকা লাগবে, এখন তো শহরে সব কিছু মানে পিচ ঢালা পথ হয়ে গিয়েছে, সো কাদা রাস্তা আমি বলবো না, বাট হ্যাঁ নোংরা পানিতে আসলে মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভিজে এসেছি। অলরাইট, শেষের দিকে আরও অনেকে জয়েন করেছো, বাট আনফর্চুনেটলি লাইভের একেবারে শেষের দিকে আছি, সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। যাবার বেলায় তোমাদের জন্য একটা সেগমেন্ট প্লে করে দিচ্ছি, উইচ ওয়ান ইজ রুচি বারবিকিউ প্রেজেন্স কান্ট্রি কাউন্টার্স, যেখানে পরপর চারটা গান প্লে করে থাকি, যার প্রথম দুটো থেকে এশিয়ান ফোক জনরা থেকে, আর পরের দুটো থাকে কান্ট্রি নাম্বার থেকে। সো প্রথমে যে দুটো গান এশিয়ান ফোক জনরা থেকে প্লে করে দিচ্ছি, সেই দুটো গান হচ্ছে অ্যান্ড মিঠো লাগে, এরপরে সরাসরি কান্ট্রি নাম্বারে চলে যাচ্ছি, সেখানে হচ্ছে কোকাকোলা কাউবয় প্রথমে প্লে করছি, আর সব শেষে প্লে করছি আফটার অন এইথ এভিনিউ। সো এই চারটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো আজকে, আর আজকের মতো আমি আরজেসা দিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকালকে আমি রুচি প্রেজেন্স ঢাকার সন্ধে নিয়ে ঠিক ঠিক বিকেল 5টায় হাজির হয়ে যাবো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: Assalamualaikum. Rat 8:30. Bangladesh Beta. Khabar porchi 7:05. Shuruti Shibana. বজ্রকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত থাকায় আগামী রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না আশাবাদ খাদ্যমন্ত্রী। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একজনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু। ডেঙ্গিতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপের সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মৌলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি। শিরোনাম
1: মাঠ কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি বা পোস্ট এজেন্ট করে মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএসএস অ্যাকাউন্ট নম্বর। এই কাজ বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তার কার্যালয়ে বর্জ্য

এবং কৃষিতে অবশিষ্টাং থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HCL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ফুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েতের গবেষকরা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহবুবে আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুলোর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহবুবে আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবে। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আমিন আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জ প্রেজেন্ট কনভেনশন 2026 বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার SSCতে প্রায় 6,90,000 শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহবুবে আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মোমিন খান বলেছেন, দল, মত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্য বৃদ্ধির চাপ তৈরি হতে পারে, তবে এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বাস্থ্য বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম শক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারি। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই

0: অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলের উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার করা কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কবির দেশটি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজিরুদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী শহীদ নাজিরুদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন। রুবুল কবির মিস্ত্রি বলেন, নাজিরুদ্দিন জেহাদ সহ অন্যান্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে যাচ্ছে। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মস্তমুখে তার বিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
1: মঙ্গল ঘটে স্থাপন এবং ঘাট কাটা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মঠে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল কৃষিপক্ষের এবং সূচনা হল দেবী পক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় আনুষ্ঠানিক সংগণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঘাটেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মঠে আহ্বান।
2: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের শিকার হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বৎসরে আমরা এই তিলকরণ অনুষ্ঠান করে থাকি।
1: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিলীপ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
3: আজ তার উপস্থিতের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ঘরে আমি আসছেন। সেজন্যই অসংখ্য ভাগ্য যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
4: লাঞ্ছিত হয়ে সব অশ্রুতে বধ করছে। এই 15 দিনটি যেন আমাদের ভালো থাকে সেটাই মায়ের কাছে আশা করি। আমাদের দেবীপক্ষের এই আগমনের দিন থেকে কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
1: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাশক্তি পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গা উৎসব এবং 21 অক্টোবর বিজয়া বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আর উন্নয়ন সীমান্ত বাংলাদেশ বেতার
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এক ময়মনসিংহের নামদারি উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নামদারি উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ পেপার থেকে।
5: নারী ক্ষমতায়নের মাধ্যমে নারী অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কাজ কর্মসূচি বর্তমান সরকার কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একটি বৈষম্য ও বাঙালি অন্যান্য প্রশ্ন করে তোলার ফ্যামিলি কাজ কর্মসূচি।
0: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া জাসমিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, সব শ্রেণীপেশের মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। আজ রাজধানীর শ্রীমঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশনকে পরিষদে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন দেশের মানুষ নিজস্ব কিউআর কোড পারবে। বিশ্বের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বাস্তবতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সোসাইটি এক ওয়েবিনার আয়োজন করে। আরো শুনুন প্রতিবেদন।
6: প্রতিবছরের মতো এবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সমাবেশের আয়োজন

বিশেষজ্ঞদের মতে বর্তমান আধুনিক জীবনযাত্রার চাপ ও পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। নিঃসন্নতা, মানসিক চাপ

0: স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বিস্তারিত প্রতিবেদন।
1: সময়ের সাথে সাথে দীর্ঘ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিগত 24 ঘন্টায় লোকটিকে তার জন্য মৃত্যু এবং 631 জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিরা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
2: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ, ময়লা নিরাসন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ,
1: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন।
2: গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
1: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে 63 জন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজবারে আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
0: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলাটির উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অর্থের আদেশে এই তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক ফেসবুক জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী 16 অক্টোবর নির্ধারণ করে।

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় রাশিয়ার বিমান হামলার অন্তত 15 জন নিহত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পাঁচটি গ্রামের কোনো আবাসিক ভবনগুলোকে আঘাত হানি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জড়িতদের সন্ধান করছেন। নিরামিষ যুদ্ধ অবসানের যে প্রস্তাবে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ তরুণদের তথ্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ভোটার তালিকা জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই গোষ্ঠী অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যের কারণে কেন্দ্রীয় এলাকাগুলোর মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ এবং বেশ কিছু মেট্রো স্টেশন ও বাজার বন্ধ করে দেয়। খেলার খবর হকি। প্রতিযোগিতার হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগে উদ্বোধন করেন। প্রতিযোগিতায় 11টি ক্লাব অংশ নিচ্ছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 7 উইকেট হারিয়ে 346 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় তৃতীয় দিন খেলা শুরু হবে। এদিকে আগামীকাল

রাষ্ট্রকে আহ্বান। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ অধিকাংশ সম্মুখীন কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আপডেট কর। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চাহিদা পূরণের পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্য পণ্য সরবরাহে সংকট হবে আশাবাদ খাদ্যমন্ত্রী। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হলো শান্তিপূর্ণ ও উৎসাহের পরিবেশে দুর্গাপুর উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল শহর জাপরিচিয়ায় রুশ বিমান হামলায় অনুভূত 15 এবং ঢাকার মৌলানা ফ্যাশন স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। খবর শেষে

0: এখন সময় রাত 9টা।
1: রেডিও দিনরাত 96.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
2: চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাজায় জীবনটাকে, আর প্রজন্মের পর প্রজন্মকে সুখের স্বপ্ন দেখায় এমন কিছু কণ্ঠ, যে কণ্ঠের গান শুনে এক জনমেও মন ভরে না। অসাধারণ সেই শিল্পীর অসামান্য জনপ্রিয়তার নেপথ্যে যে সাধারণ মানুষটি, তাকে দেখলে মনে হয় হাজার বছর ধরে বুঝি তার সঙ্গে আমাদের পরিচয়। তার কণ্ঠের শক্তি সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, যে কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় অনেক সাধনার পরে পাওয়া আপনজনের কথা, স্বর্গ থেকে নেমে আসা অমর প্রেমের কথা। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আজ আমি সত্যি সুখের দোলায় ভাসছি, কারণ আজ আমার অতিথি এমন একজন, একসময় সিনেমার গানে যিনি ছিলেন

0: পরিহার্য। 4 দশকেরও বেশি সময়, 3,500-এর মতো প্লেব্যাক, 40টিরও বেশি গানের অ্যালবাম, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 5 বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন তিনি। এত কিছুর পরও নিজেকে এখনো শিল্পী বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। নিজের কাছে তিনি একজন কণ্ঠশ্রমিক, এ কারণে তার কণ্ঠে আমরা খুঁজে পাই মাটির গন্ধ, ফুলের সুবাস। হ্যাঁ দর্শক, আজ আমার অতিথি ফুলের নামে যার নাম শ্রদ্ধেয় রুমানা মোর্শেদ, কনক চাপা। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আপনি যেমন ভালো কিছু হলে ফেসবুকে লিখেন না যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজ আমি অনেকবার বলতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, আমার এই প্রতিটি ঘন্টা গত 1 বছর আমি অপেক্ষা করেছি কবে আপনার সাথে আমি এভাবে সামনাসামনি বসবো।
1: আলহামদুলিল্লাহ আমরা বসেছি
0: একদম। এবং আপনাকে আমি সবার সামনে জানাতে চাই, আমি এই পৃথিবীতে এই জীবনে সবচেয়ে বেশি যার গান শুনেছি সেটি হচ্ছে আপনি। এবং আমার মনে হয় যে আমার মতো অনেক দর্শকের প্রতিটি দিন শুরু হয় কিংবা প্রতিটি দিন একবার হলেও আপনার গান শুনে, আপনি কি মনে করেন?
1: আমি বিশ্বাস করি এবং তাদের ভালোবাসাতেই আসলে আমার পথ চলা। এই যে এত দীর্ঘ বছর, লম্বা পেশাদার জীবন, 42 বছর, আমি কিন্তু সবসময় মানে একটু কনফিউজড।
0: কারণ
1: যে কনফিউজ, যে আমি সবসময় আমার জীবন সঙ্গী আপনারা জানেন, সুরকার সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান, ওনাকে আমি সবসময় জিজ্ঞেস করি আমার গান কেউ শুনবে তো, বলে তুমি শুধু গান গাও, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তো এই যে কনফিউজিং ব্যাপারটা, এই ব্যাপারটাই আমাকে আরো আরো বেশি শ্রোতাদের কাছে গভীরে নিয়ে গেছে, সাধনার গভীরে নিয়ে গেছে। এবং যে আমি একটা কিছু হয়ে গেছি এই ভাবনা থেকে আমাকে সবসময় দূরে রেখেছে। তো আমি এখন বুঝতে পারি যে মানুষ আমাকে কতটা ভালোবাসে, সেই ভালোবাসার গভীরতা মনে হয় সাগরেও নাই,
0: আকাশের মতো অসীম। যেটি আপনি বললেন 42 বছর, 42 বছর 8 মাস 2 দিন,
1: বাবা,
0: 8 জানুয়ারি 1984 সালে আপনার বড় হবার পর সঙ্গীত ক্যারিয়ার ছিল, এবং এত বছর এত ভালোবাসা, সাগরের মতো অসীম ভালোবাসা আপনি পেয়েছেন, তারপর আপনি নিজেকে শিল্পী বলেন না, কণ্ঠশ্রমিক বলেন, কেন?
1: আমি 2টা কারণে কণ্ঠশ্রমিক বলি, যেহেতু মানে শিল্পীদের কিন্তু আসলে ক্যাটাগরি আছে, কেউ সাধক, কেউ গায়ক, কেউ বিনোদনকারী, তাই না?
0: জি একদম।
1: তো আমি তাহলে কোন কোন ক্যাটাগরিতে পড়লাম?
0: আপনি সাধক, আপনি সাধনা করেন সবসময়?
1: না, আমি তো সাধক হতে চেয়েছি, আর শিল্পী অন্য মানুষরা আমাকে বলবে শিল্পী, কিন্তু যেহেতু এটা আমার পেশা, সেহেতু আমি কণ্ঠশ্রমিক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং সারা পৃথিবীর যে শ্রমিক আছে, সমস্ত ক্যাটাগরির শ্রমিক, তাদেরকে সম্মান জানিয়ে তাদের কাতারে দাঁড়ানোর জন্য নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিই।
0: এই মুহূর্তে যেসব আমাদের ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা এই অনুষ্ঠান দেখছেন, আমার মনে হয় তারা আবেগাপ্লুত হয়ে পড়েছেন আপনার এই কথাটি শুনে।
1: তাদেরকে খুবই সম্মান করি, আমাদের দেশের হোক, বিদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা হোক, তাদেরকে আমি মানে আমি তো এখন একটা বয়সে চলে গেছি যে তারা আমার ছেলের বয়সী, হ্যাঁ, তাদের তাদের প্রতি আমার যে কি অপত্য স্নেহ, যাদেরকে আমি দেখেছি বা দেখি নাই, আমি সব সময় মানে আমাদের কৃষক, কামার, তারপরে কাঠের কাজ করে, আমাদের গ্রামের ভাষায় বলে সুতার, হ্যাঁ, নদীর জেলে মাঝি, তাদেরকে আমি কি শ্রদ্ধা করি আমি বলতে পারবো না।
0: এটা তো আসলে মুখে মুখে অনেকে শ্রদ্ধা করে, কিন্তু আপনি আপনার কর্মকাণ্ডে এবং আপনার বিভিন্ন আচরণের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেন আসলে আপনি মাটির মানুষ, আপনি আসলে তাদেরই মানুষ। যাই হোক, আজকে পুরো আয়োজন জুড়ে আপনার জীবনের কত গল্প আসলে আমি শুনতে চাই। তো শুরুতে যেহেতু আপনি ফুল, আপনার সর্বাঙ্গে ফুল, আপনার ভেতরে ফুল, আপনার নামে ফুল, তো এই ফুলের মতো নামটি কে রেখেছিল এবং কেন?
1: আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান, তো স্বভাবতই আগে দুইজন কন্যা সন্তানের পরে স্বভাবতই সবাই একটুখানি হেলা করে নাম রাখে, পেঁচি বুচি খেদি এরকম নাম আর কি। কিন্তু আমার বাবা যখন দেখলেন কন্যা সন্তান হয়েছে, তখন উনি অনেক বেশি ভালোবেসে উনি রাখলেন কনক চাঁপা। বাবা তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ পড়ছিলেন, কঙ্কাল গল্পের নাম, সেই গল্পের নায়িকার নাম কনক চাঁপা। তো খুবই পছন্দের নাম ছিল বাবার, তো তখন আমার নামটা উনি রাখলেন।
0: তিনি হয়তো সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে নামটি রেখেছিলেন, কিন্তু তিনি আসলে অবশ্যই তখন বোঝেননি যে সারা জীবন জুড়ে তিনি আসলে সবাইকে ফুলের সুবাস ছড়িয়ে যাবেন তার কাজের মাধ্যমে। 1969 সালের 11 সেপ্টেম্বর আপনার শান্তিবাগে জন্ম, যদিও আপনার পৈতৃক বাড়ি বোধহয় সিরাজগঞ্জের কাজীপাড়ায়,
1: কাজীপুরে।
0: আসলে তো ছোটবেলা কেমন ছিল আপনার প্রকৃতির সাথে বেড়ে ওঠা?
1: প্রকৃতির সাথে বেড়ে ওঠা, আমি শান্তিবাগে যেটা বললেন, আমার জন্ম হয়েছে হলি ফ্যামিলি হাসপাতালে। আমি একটা অনেক বড় একটা বাচ্চা ছিলাম, সারা হাসপাতালে সারা পড়ে গেল। তো তখন তো মিশনারি ডাক্তার ফরেনার, তো আম্মার কাছে এসে একটা ফুল আম্মাকে খোপায় গুঁজে দিলেন আর বললেন এত সুন্দর,
0: এখানেও ফুল।
1: হ্যাঁ, এখানেও ফুল, মানে ওনারা খুব অন্যরকম ছিলেন না, ওনাদের ব্যবহার আচার ব্যবহার তো একদমই অন্যরকম। তো মা কাঁদছিলেন প্রসব পরবর্তী ব্যথায়, কিন্তু বাবা মনে করলেন যে কন্যা হওয়াতে কান্না করছে। তো এরকম তারপরে দুইজন দুইজন বুঝে নিলেন যে ব্যাপারটা আসলে সেটা না, এবং বাবা এত যত্ন করে নাম রাখলেন। তারপরে যেটা হলো যে বাবা খুবই শৌখিন মানুষ, আমার বাবা গান গাইতেন, আমার বাবা চিত্রকর ছিলেন,
0: উনি জয়নুল
1: আবেদিন স্যারের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন বাবা। তো খুবই ওই পাড়ার বাচ্চাদের উনি গান শেখাতেন, হারানো হিয়ায় নিকুঞ্জ পথে, এরকম এই টাইপের নজরুল সঙ্গীত উনি শেখাতেন। তারপর হঠাৎ করে একদিন, আগে কিন্তু আমাদের সংস্কৃতির বাচ্চাটা সেটা কিন্তু খুবই ভালো ছিল, মানে চাঁদের হাট, মুকুল, সবুজ, খেলাঘর, উদিচি। তো আমাদের পাড়ায় পাড়ার মাঠে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে পাড়ার বড় ভাই আউয়াল ভাই উনি বললেন যে এই গান গাবি? তা আমি বললাম যে হ্যাঁ আমাকে। তা আমি ছোট মানুষ, ছোটদের তো আকাশ অনেক বড়, তাদের তো কোনো সীমা নাই, সীমা তাদের সাহসও অনেক বড়। আমি বললাম গাবো। তারপরে গেলাম যথারীতি সেখানে, মানে ওই যে পিলু মমতাজ, নাজমা জামান, ওনারা শ্রদ্ধেয়, ওনারা সবাই মানে দল নিয়ে এসেছে, ওনারা ওখানে গান গাইবেন। তো আমি মাইক্রোফোনটা এত মানে আর নিচে আসছিল না, একটা ইটের ইটের উপরে আমাকে দাঁড় করিয়ে দিলেন। আমি কোনো সাহস মানে কোনো ভয় টয় ছাড়াই আমি গাইলাম, আমার যাবার সময় হলো দাও বিদায়। তো বাবা হয়তো, বাবা মা রেডি হচ্ছিলেন পাড়ার মাঠের অনুষ্ঠানে গান শুনবেন, বড় বড় শিল্পী আসবে সেখানে। বাবা চিন্তা করলেন কনক চাঁপা, এই নামটা তো একটা আনইউজুয়াল নাম, এটা তো আমার কনক ছাড়া আর কেউ না। তারপরে দেখলেন যে আমি গান গাইছি, এত কঠিন একটা গান। এরপরে বাবা সিদ্ধান্ত নিলেন যে একেই গান শিখাতে হবে, পাড়ার মেয়েদের গান না শিখিয়ে আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে তাকেই আমি,
0: ঘরেই যে রত্ন আছে আগে হয়তো বুঝতে পারেননি। তো যাই হোক, ছোটবেলা আপনার কেমন ছিল সেটা নিয়ে আপনি একটি পোস্ট লিখেছিলেন, আমার না খুব হৃদয়ে দোলা দিয়েছিল সেটি পড়ে, আমি সেটা একটু পড়তে চাই। ছোটবেলা থেকেই আমি প্রকৃতির সাথে বেড়ে উঠেছি, বাড়ির সামনে বহমান স্রোতসিনী, জোয়ার ভাটা, বয়ে যাওয়া খাল, আর শীতকালে যা আশেপাশের ধান ক্ষেত তা বর্ষাকালের থই থই হাওড়, রীতিমতো ছেলেদের মতো নৌকা বাওয়া মানুষ আমি। সকাল থেকে সন্ধ্যা অবধি সাঁতার কাটতে পারা নির্ভীক কিশোরী ছিলাম। গলা বসে যাওয়ার ভয়ে আব্বা লাঠি নিয়ে না দাঁড়ালে, হাঁক ডাক না ছাড়লে পানি থেকে উঠতামই না। প্রায় 30টা হাঁসের রাখাল ছিলাম এই আমি, ছিলাম পুটলি বিলাই, প্যাগি কুকুর, কুতুলি হাঁস এবং 3 বাক্স পুতুলের মা। কি সুন্দর ছবির মতো
1: এটা ছিল। হলো শান্তিবাগ যখন, সেখান থেকে মা মানে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা একখণ্ড জমি কিনে মা বাড়ি করলেন, যে ঢাকা শহরে যদি থাকতে হয় ভাড়া টাড়া দিয়ে থাকা
0: সম্ভব। মাদারটাকে,
1: এটা মাদারটাকে
0: 77 সালে
1: বোধ হয়। তো খুবই মানে অন্যরা মন খারাপ করতো না যে শহর ছেড়ে গ্রামে, 3 বছর ইলেকট্রিসিটি ছিল না, সোজা কথা না, আমার কাজ ছিল দুপুরের পরে আসরের ওয়াক্তে আমি হ্যারিকেনে ছাই দিয়ে হ্যারিকেনটা পরিষ্কার করে চলতে টলতে ঠিকঠাক করে বাবা শিখিয়ে দিয়েছিলেন। তারপরে কেরোসিন তেল ভরে তারপরে তিনটা হ্যারিকেন জ্বালাতাম। একটা আমাদের ভাই বোনের পড়াশোনার জন্য থাকতো, আর একটা বাবার কাছে থাকতো, আর একটা মার কাছে রান্না করে থাকতো। কি অদ্ভুত একটা জীবন, ঢাকা শহরে থেকেও এত হেলদি একটা জীবন কৈশোর আমি পার করেছি, যার জন্য আমি খুবই গর্বিত।
0: অবশ্যই,
1: কারণ আমি এই যে বললাম হাঁসের রাখাল, এটা আসলে খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে তারা আমাকে চেনে দল ধরে। আবার যে প্যাগি কুতুলি ওদের যে নাম, মানে ওদেরকে আমি হ্যাঁ এরকমই ওদেরকে আমি ভুলি না। আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই একদিন আল্লাহ ওদের সাথে আমাকে আবার দেখা করিয়ে দেবেন।
0: এক একজনের শৈশব এক এক রকম, কিন্তু আপনার শৈশবের মাধ্যমে হয়তো অন্যদেরও স্মৃতি জেগে ওঠে। যেমন আপনি আরেকটি পোস্ট লিখেছিলেন, হঠাৎই আমি একদিন বন্দী হলাম জীবনের ঘেরা টোপে, কিন্তু আমার মন আমার মানসিক শক্তি পাথরের মতো শক্ত। গানের জন্য, একই সাথে পারিবারিক রক্ষণশীলতার জন্য সারা জীবনই আমি বাক্সবন্দী রাজকন্যা। তারপর নিজের কিছু শখ আমি বাদ দিইনি, যেমন ছবি আঁকা, বাগান করা, পশু পাখি পালন করা, সব করে গেছে জীবনের কঠিন ব্যস্ততম সময়ও। এই ইটকাঠের ঢাকা শহরের টবের মাটিতে, যেখানে অশ্রুপাত করে ফুল ফোটানো যায় না, সেখানে আমার ধৈর্যে আমি আস্ত নদী পুকুর বানিয়ে তাতে শাপলা ফুটিয়েছি বছরের পর বছর। আমি শামুকও পালতাম, সত্যি
1: সত্যি দুইটা শামুক ছিল। ওদেরকে আমি যখন আমার পদ্ম পুকুর, মানে বালতিতে পদ্ম ফুটে, হ্যাঁ, তখন ওখান থেকে আমি ওদের কালেক্ট করতাম, আবার আর একটা মাটির ইয়েতে হাড়িতে পানি দিয়ে ওদের ছেড়ে দিতাম। সকালবেলার কাজ ছিল, মানে এগুলো আসলে নাই কাজ তো খই বাজের মতো, কিন্তু আমি কিন্তু অনেক ব্যস্ত জীবন আমার, কিন্তু এত ছোট ছোট সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য কতদিন দেখতে পারবো আমি জানি না। মনুষ্য জীবন তো একটাই। আমি ওদের পাতা দিতাম, ওরা সারাদিন ওই শামুক দুইটা এরকম চেটে চেটে চেটে চেটে মানে খেয়ে রাত্রে দেখতাম পাতার ফসিল। একটা এত অদ্ভুত একটা ব্যাপার যে এটা চাক্ষুষ করা আসলে সৌভাগ্যের ব্যাপার। আমার আমার কালেকশনে প্রায় 7-8 রকম, 2 রকম পদ্ম আছে, 6 রকম শাপলা আছে। তারা যখন ফোটে সেই শাপলার ভিতরে মধু টলটল করে এবং মৌমাছি আসে। আমি আমি আমার মনে হয় যে আমি ওই মধুর মধ্যে আমার অশ্রু যোগ করি। আমি আসলে একটা পাগল।
0: কিছু পাগল না থাকলে দুনিয়াটা সুন্দর হতো না। আপনাকে সবাই অনেকে কণ্ঠশিল্পী বলে জানে, কিন্তু আমি বলবো পুরো দস্তুর একজন আপনি শিল্পী। আপনি শিল্পের প্রকৃতির যেখানে আসলে আপনি শিল্প খুঁজে পান, আপনি সেটি আসলে জীবনে ধারণ করেন। আপনি 1974 সালে বোধহয় ক্লাস 1 ভর্তি হয়েছিলেন, এবং পরবর্তীতে আপনি রত্নাপার সাইকেল চালিয়ে আপনি শান্তিবাগের মাঠে ঘুরে বেড়াতেন।
1: আপনি তো সব মানে মুখস্থ আপনার। আমি আমি খুবই বিস্মিত হচ্ছি যে এত নিখুঁত ভাবে কেউ পড়ে, যে যারা
0: ভালোবাসি আপনাকে।
1: হ্যাঁ, সেটাই, এটাই আসলে একজন শিল্পীর পাওয়া। আমাদের যে শান্তিবাগের বাসায় যে সামনে মাঠ ছিল, খোলা মাঠ, সেখানে ওর সাইকেলে ও বসতো, ওর বান্ধবী বসতো, আর আমি ঠেলতাম। ঠেলার পরে আমি একটু বোকা, আমি সারা জীবনই বোকা। ঠেলার পরে না আমি আমি মনে মনে চিন্তা করতাম, ওরা নিশ্চয়ই আমাকে পয়সা দিবে, ঠেলতেছি না, কষ্ট হচ্ছে। তারপর ঠেলা শেষ হলে ওরা যখন মানে বলতো যে এই এখান থেকে শান্তিবাগ থেকে মগ বাজার যাবো, আমার খালার বাসা মগ বাজার, আমরা মগ বাজার নামটা জানি। নামার পরে ওরা কাঁঠাল পাতা দিত, তা আমি তখন কবিতায় লিখেছি যে আমি যে বোন, আমি যে ঠেললাম, আর তুই যে মেজ বোন, তুই যে এত আদর করিস কিন্তু আমাকে কাঁঠাল পাতা দিলি কিভাবে, মানে তোকে একটু মায়া লাগলো না, তুই টাকা পয়সা দিতে পারতি। এই জিনিস
0: পয়সা দিলে তো আসলে আজকে মনে রাখতেন না, আপনি কাঁঠাল পাতা দিয়েছে বলে বলে রেখেছেন।
1: এটা এটা এটা আমি কবিতায় আবদ্ধ করেছি। সেই কবিতা পড়ার পরে রত্নাপা মানে কতদিন যে সে মানে কেঁদে কেঁদে চোখ ফুলার বলার মতো না, যে তুই এইভাবে ভাবিস,
0: এবার আপনার অসম্ভব জীবনী শক্তি ছিল, আপনি দড়ি লাফ দিতেন 100 বার করে এট ওয়ান গো।
1: না, এটা এটা একটু ভুল কথা যে গানের জন্য, মানে আমার উস্তাদ যে যেরকম বলেছিলেন যে যদি কোনো নাচের ক্লাসে বাবা মা যেটা হয় আর কি, যে মেয়েকে গান শিখাবে, নাচও শিখাবে, কবিতা আবৃত্তি করাবে এরকম আর কি, তো তারপর উস্তাদজি বলেছেন কখনো নাচে নাম দিবা না, কারণ নাচলে গলার ক্ষতি হয়, যারা তাদের বাঁশি বাজালে গলার ক্ষতি হয়, দাঁতের ক্ষতি হয় বাঁশি বাজালে, তারপরে এরকম আর কি। তো আমি স্কুলে কখনো খেলাধুলায় নাম দিই নাই, যদিও কখনো নাম দিয়েছি একদম প্রথমেই ট্রিগার আউট হয় না খেলা 1 2 3 প্রথমেই শেষ।
0: সব ক্ষেত্রে ফার্স্ট হলে তো আপনি নায়িকাও হয়ে যেতে পারতেন, হয় না? যে সিনেমা তো নায়িকারা নায়করা সব পারে আর কি, সবকিছু তো ফার্স্ট
1: ফার্স্ট ক্লাস ফার্স্ট।
0: মাদার টেক হাই স্কুলে আপনি পড়তেন এবং আপনি 84 সালে SSC পাশ করেছেন, আপনি বিকানের স্কুল থেকে আসলে আপনি SSC HSC দিয়েছেন আর কি। পড়াশোনা কেমন ছিলেন?
1: পড়াশোনায় খুবই ভালো ছিলাম আমি। আমার টিচাররা জিজ্ঞেস করতেন যে কিরে তুই কই জায়গা থেকে নোট পড়িস, মানে আসলে তো সবার ধারণা যে নোট মুখস্থ করে করে তারপর পরীক্ষার হলে, তা আমি পরীক্ষার হলে স্পন্টেনিয়াসলি লিখতাম। আমার একটা অভ্যাস ছিল যে আমি উঁচু ক্লাসের পড়া পড়তাম, আমার পড়ার বইয়ের আমার মা আমাকে তৈরি করে দিয়েছিলেন, যার জন্য হয়তো একটা একটা সাবজেক্ট ক্লাস 7-এর জন্য একটা সাবজেক্ট 7-এর অনুযায়ী লেখা, কিন্তু ওই সাবজেক্টটা আমি ক্লাস 8-9-এর বই থেকে পড়তাম।
0: সেটা তো পাঠ্য বই, কিন্তু আপনার আমি ফেসবুক পোস্ট যখন দেখি কিংবা আপনি যখন বলেন তখন আমি ভাবি যে এত সুন্দর শুদ্ধ বাংলা, এত সুন্দর শব্দ চয়ন, এটার পিছনে আসলে রহস্যটা কি?
1: এটার পিছনে রহস্য ঠিক না, আমার মায়ের শিক্ষা।
0: শ্রদ্ধ মমিনা জাহান,
1: জি, আমার মা একজন সমাজবিদ, ইসলামী শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ এবং খুব ভালো একজন মানুষ,
0: অসম্ভব ভালো মানুষ। বাবার কথা একটু শুনি, শ্রদ্ধেয় আজিজুল হক মোর্শেদ, এবং তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন, যেটা পাশাপাশি আপনি বলছিলেন চিত্রকর ছিলেন, হ্যাঁ, শৌখিন গায়ক ছিলেন।
1: বাবা আসলে একজন সভ্যসাচী মানুষ ছিলেন, ওনার আমি উদাহরণস্বরূপ যদি বলি, গান তো গাইতেন, ছবি আঁকতেন, ছবি আঁকাকে আসলে পেশা হিসেবে নেওয়ার মতো সাহস বাবার ছিল না, পুরো সংসার চালানো ছবি এঁকে তখনকার দিনে খুব টাফ ছিল।
0: তো শিল্পী হওয়ার বড়বেলার স্মৃতিটা একটু শুনি, 1984 সালে অন্তরঙ্গ অনুষ্ঠানে আপনার সেই বিখ্যাত গান এলোমেলো চুল আর ললাটের ভাঁজ, সেই গানটির কোনো কোনো বিশেষ স্মৃতি যদি বলতেন।
1: মালিবাগ মোড়ে বাসে উঠতাম, তো ওই বাসের মধ্যে একদিন মইনুল মামার সাথে দেখা,
0: মামা
1: তখন পর্যন্ত আমি তো গল্প বলছি, তখন উনি উনি অবাক হয়ে গেলেন এবং আমার বাবাকে জিজ্ঞেস করলেন যে এখনো গান শিখে উস্তাদজির কাছে? তো বলে যে গান শেখার তো কোনো শেষ নাই, বলে ও টিভিতে গায় না, বলে আসলে টিভিতে তো এখন এখন এমন একটা বয়স, মানে কিশোরয় আর কি, না বড় না ছোট, তো কোনো অনুষ্ঠান তো এরকম নাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে উনি সেই মাদারটাকে আমাদের বাসায় যেতেন, আমাকে গান, মানে গান ক্লাসিক্যাল না, গান শেখাতেন, সেটার মধ্যে অনেক কিছু শেখার ছিল অবশ্যই, যে একটা একটা আনইউজুয়াল জায়গায় হয় ওই উৎসবটা কীভাবে বলবো, অনেক গায়ক গায়িকা আছে হয় কে বলে হয়, এগুলো অনেক বড় বড় ব্যাপার, এবং পাখির নিড় তো নয়, তো পাখির নিড় বলতে গিয়ে এত বেশি নিড় ডয় শূন্য বলে ফেললাম, ওইটা মানে শিখতে হলো ওনার কাছ থেকে যে এটা র এবং র এই দুটার মাঝামাঝি বলতে হবে গানে, কারণ গানে তো আর আমি অক্ষর লিখে মানুষকে বোঝাতে পারবো না এরকম। এই ছাড়াও তো সুরের তো খেলা ওনার, ওনার তো সুর অনন্য সাধারণ, আমি বলি একদম আনইউজুয়াল সুর, এবং উনি ওনার কোনো মায়া দেয় নাই, মানে শিল্পী গান গাওয়ার পরে শিল্পী বেঁচে থাকবে কিনা এটা ওনার কোনো চিন্তা কোনোদিন থাকে না। আমি শুনেছি
0: 2 বছর ধরেই আপনি গানটা শিখেছেন।
1: 2 বছর না, মানে প্রায় বছর খানিক ওই এক এলোমেলো চুল আর ললাটের ভাঁজ আমি তো জানি যে আমি তো আমার গান তুলতে লাগে 10 মিনিট, বাবা মাও দেখতেছে যে 1 বছর ধরে এক গানই চলছে।
0: শুরুতেই তিনি আপনাকে এলোমেলো

0: দুটি
1: হুম
0: পাখি একটি ছোট্ট নিরে,
1: হ্যাঁ,
0: ছাদের
1: খুব
0: এক তারা
1: যে
0: আমি, বাংলা এই এই এই অনেক গান আছে ওনার। উনি তখনকার দিনে খুব নাম করা শিল্পী ছিলেন, উনি আমার হাজবেন্ডের সবচেয়ে বড়
1: বাহ,
0: ভাই। এবং ওনাদের পারিবারিক আবহটা এরকম যে গান গাইতে বসলে বাড়ির কোনো শিল্পী লাগে না। বাবা মা তখন ওইভাবেই চিন্তা করেছেন যে এই ছেলেটা মিউজিক ডিরেক্টর, আমার আমার মেয়েকে এখানে পাত্রস্থ করলেই তার সারা জীবন গানের গানের জন্য কোনো মানে পথে কোনো কন্টক থাকবে না।
1: বাবা মা যে রাইট ছিলেন সেটা আমরা সারা জীবন দেখেছি। সেজন্য আমরা আমরা যারা কনক চাঁপার ভক্ত, আমরা মনিরুল ইসলাম খানকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং তার সুরে এবং সেজান মাহমুদের লেখা দ্বিতীয় গান আমি নই বনলতা সেন, যেটি যদি কিছু মনে না করেন অনুষ্ঠানের জন্য করেছিলেন, সেটিও কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল।
0: হ্যাঁ, জনপ্রিয় হয়েছিল, কিন্তু মনে করেন যে ওই যে গাওয়ার পরে আমি আর বেঁচে থাকবো কিনা এটার এটা কোনো ঠিক ঠিকানা ছিল না, তখন অবশ্যই এরকম মনে হয়নি। এখন শুনতে গেলেও মনে হয় এত কঠিন গান কিভাবে গাইলাম, মানে অদ্ভুত, অসাধারণ।
1: যেটা আমি শুরুতে দর্শকদের বলছিলাম যে আপনার সিনেমাতে 3,500-এরও বেশি গান রয়েছে, 40টির বেশি অ্যালবাম। আপনি হয়তো হিসাবগুলো রাখেন না, কারণ আপনি গান করে যান, আপনি ভালোবেসে গান করেন। তবে আপনার একটি ব্যাপার আমার খুব ভালো লাগে, একবার আপনি বলছিলেন যে আপনি যখন গান করেন কিংবা অন্যের গান শুনেন তখন বিভিন্ন রং কল্পনা করেন। কোনো শিল্পীকে আপনি সোনালি রং, কোনো শিল্পীকে গোলাপি রং, কি
0: আপনি
1: দারুণ!
0: আপনি খুবই অসাধারণ একজন পাঠক। যেহেতু আমি ছবি আঁকি,
1: জি
0: যেমন আমার আমাদের শাকিলা জাফর, ওনাকে সবসময় আমার মানে
1: গোলাপি,
0: গোলাপি মনে হয়, মানে এর বাইরে আমি ভাবতেই পারি না।
1: আপনার রং কে?
0: এটা তো অন্যরা বলবে। আমি যে আমি আমাদের দেশের আমি আমি খুব সৌভাগ্যবান যে এত বড় বড় শিল্পী তাদেরকে দেখছি, তাদের গান শুনছি, তাদের স্নেহধন্য হচ্ছি, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। আমাদের সাবিন ইয়াসমিন আছেন, আমাদের ফেরদৌসী রহমান আছেন, আমাদের ফিরোজা বেগম ছিলেন, আমাদের শাহনাজ রহমতুল্লাহ ছিলেন, আমাদের রুনা লায়লা আছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর হয় না। আসলে শিল্পী হিসেবে আমি এটাকে অনেক বড় সৌভাগ্য মনে করি, এবং আরো সৌভাগ্য মনে করি যে তারা সবাই আমাকে চেনেন।
1: অবশ্যই
0: এটা একটা অনেক বড় একটা ব্যাপার, তাই না,
1: অবশ্যই,
0: যে মানে তাদেরকে সামনাসামনি দেখেছি, তারা কথা বলেন, তারা আমাকে চেনেন, এটা একটা অনেক বড় একটা।
1: তো আপনাকে শিল্পী হিসেবে সবাই জানে, কিন্তু আপনি যে একজন মানবিক মানুষ, পডকাস্টের বিভিন্ন পর্যায়ে সেটি এসেছে। তবে আজকে আমি দর্শকদের আরো কিছু তথ্য জানাতে চাই, যেমন আপনি বৃদ্ধাশ্রমের সাথে আছেন, আপনি অসচ্ছল ছাত্রদের সাথে আছেন, একটু শুনি এসব সম্পর্কে বিস্তারিত।
0: একদম সাথে আছি এইভাবে বললে আসলে ঠিক মানে বাক্যটার প্রতি ঠিক বিচার করা হয় না। আমরা যেরকম মইনার টেকে একটা আপন নিবাস, একটা বৃদ্ধাশ্রম খুঁজে পেলাম, যখন আজকে থেকে প্রায় 12-13 বছর আগে খুঁজে পেলাম, মানে কি মানে একটা পোড়ো বাড়ি, সেখানে ফেলে দেয়া মাদের খুঁজে খুঁজে একজন মহিলা সেখানে খুব কষ্টে তাদেরকে লালন পালন করে। বুঝতে পারছেন আপনি, ফেলে দেওয়া মা মানে সম্পত্তির লোভে দুই ভাই মিলে মাকে এক জায়গায় ফেলে যে আমরা আসতেছি বলে চলে গেছে, এরকম প্রায় 50 জন মা, তাদের আর কোথাও যাওয়ার তাদের স্মৃতিশক্তিও নষ্ট হয়ে গেছে প্রায়, কেউ অনেক বেশি নুজ হয়ে গেছে, কেউ বেশি মানে এত অসুস্থ বা ছেলেদের কথা নাম মনে করতে পারছে, বা কেউ খুবই রাগান্বিত, এরকম মহিলা আর কি। সেই বাড়িতে নাই ইলেকট্রিসিটি, নাই পানির ব্যবস্থা, মানে কি একটা অবস্থা। তো তারপরে সেখানে আমরা আমাদের সাথে একজন গেলেন, ওই কুর্মিটোলা হাসপাতালের একজন কর্মকর্তা, উনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ওনাদের আজীবনের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। আমরা চাঁদা তুলে আমার যে অনলাইন স্কুল আছে সেখানে এবং ফেসবুকের সাহায্য নিয়ে আমরা তাদের ওই যে সোলার প্যানেল, ইলেকট্রিসিটির ব্যবস্থা, এবং তাদেরকে সবাইকে একটু কাপড় দেয়া, খাবার, 1 মাসের খাবার, এরকম এরকম করে দেওয়ার পরে তারপর আমরা জিনিসটা মানে এমনভাবে প্রচার করলাম যে এটা কন্টিনিউয়াস প্রসেস হয়, যাতে

0: সেটা তারপরে চলতে থাকলো এবং সেটা দাঁড়িয়ে গেল। এখন ওখানে আরো অনেক মানুষ থাকে এবং সেখানে আরো ভালো ভালো ব্যবস্থা হয়েছে, এবং আমরা এরপরে নিয়মিত আরো আরো অনেক ডোনার আমি এনে দিয়েছি এবং নিজের কাছ থেকে সেটা যতটুকু করার সেটা তো নিয়মিতই করে যাই। সিলেটে চেস বিগিনস একটা অর্গানাইজেশন, সেখানে শুধু মানে মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটা ব্যাপার ছিল, যে মহিলাদের একটা সেলাই মেশিন, কেউ টিউবওয়েল করে দেয়া, ঘর পাকা করে দেয়া, এরকম এইভাবে মানে মহিলাদের স্বাবলম্বী করে দেওয়া, তাদেরকে সেলাই শেখা, থাকে না একটা সমবায় সমিতির মতো ওরকম, কিন্তু অর্থায়নটা আমাদের এখান থেকে আমাদের পক্ষ থেকে করা হতো। সেটাও তারাও অনেক অনেকজন মানুষ দাঁড়িয়ে গেছে। তারপরে পথ শিশুদের ছায়াতল যেটা, ওটা তো একদম মানে আমাদের যে স্ট্রিট বেবি যারা আর কি, তাদেরকে তারা এখন মানে এখন স্কুল ছেড়ে এখন কলেজে যাবে, তাদেরকে প্রথম প্রথম শেখানো হতো গুড টাচ, ব্যাড টাচ, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো হতো, তারপরে তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হতো। তিনটা স্কুল, কামরাঙ্গি চর, মুন্সিগঞ্জ, এগুলো জায়গায় তিনটা স্কুল আছে সেখানে। তারপরের মধ্যে তাদেরকে নতুন জামা কাপড় দেয়া, একটা প্যাকেট যেখানে একটা একটা পরিবার পুরা ঈদটা পালন করতে পারে, এইভাবে করে করে এখন সেটা ইউনিসেফ বা এরকম কিছু একটা নথিভুক্ত হয়েছে এবং জমি কেনা হয়েছে, সেখানে অনেকটাই দাঁড়িয়ে গেছে। সোজা কথা যে ওই বাচ্চাগুলো সামনে ইনশাল্লাহ কলেজে যাবে স্কুল পার হয়ে। তো এটা ছাড়াও যেটা আমি আমি প্রথমে সাহায্য নিয়েছিলাম প্রথম আলোর।
1: আচ্ছা,
0: প্রথম আলোতে আমি নিয়মিতভাবেই যে এসএসসি এবং এইচএসসির যারা দরিদ্র ছাত্রছাত্রী মানে পাস করেছে কিন্তু পরের হায়ার এডুকেশনের জন্য তারা বাবা মা বলতেছে যে আর পারবো না, বন্ধ করো, এখন হাল চাষ ধরো, এরকম কিছু ছাত্রকে আমি রেগুলার আমি গিয়ে গিয়ে দিয়ে আসতাম। তো ওটা এখন ওইভাবে একদম ওই রকম নিয়মিত নাই, কিন্তু একটা শিল্পীর তো আজীবনে একরকম সামর্থ্য থাকে না ভাই। আমার আমার পক্ষে যতটুকু সম্ভব এবং এখন যেরকম এখন মানে ব্যক্তিগতভাবে দরকার পড়ে না, এখন অনেক রকম অনলাইনে অনেক রকম পদ্ধতি আছে যেখানে আমি সারাক্ষণই এই এই এতটুকু অতটুকু অতটুকু করতেই থাকি।
1: এই যে আপনি পাশে দাঁড়াবার হাতটা আসলে সবসময় খোলা রাখেন, সেটি তো অনেক বড় কিছু, কারণ আপনি একজন শিল্পীর পাশাপাশি আপনি একজন মানুষ এবং আপনি একজন আলোকিত মানুষ, আপনার আলোটা যেভাবে সবসময় ছড়িয়ে দেন সে কারণে আপনি বেঁচে থাকবেন অনন্তকাল।
0: একটা শিল্পীর কাজই তো সেটা, তাই না? আমি যেরকম গর্ব করে বলি যে সব সময় আমি দেশি শাড়ি পরি, আমি অনেক দামি শাড়ি যদি হয়তো ঈদে পার্বণে আমার হাজবেন্ড আমাকে বললেন যে একটা এবার একটা ভালো শাড়ি কেনো, আমি ওখান থেকে অর্ধেক পয়সা দিয়ে আমি একটা কাউকে একটা কোনো কিছু ব্যবস্থা করে দিই আর বাকিটা দিয়ে আমি একটা কম দামি একটা শাড়ি কিনি। তো এইভাবে কিন্তু অনেক অনেক কিছুই করা যায়। এই যে নাকের ফুল ডায়মন্ড পরে মানুষ, আমি তিনবার দোকানে গেছি, আমার হাজবেন্ড আমাকে শখ করে ডায়মন্ড কিনে দিবে, আমি যে ডায়মন্ডের এত দাম, এইটুকু একটা জিনিসের এত দাম, আমি তো একটা কাঁচের নাক ফুল পরলেও মানুষ মনে করবে যে ডায়মন্ড পরছে, কেউ কি চিন্তা করবে যে মানে কনক চাপায় 10 টাকা দামের একটা কাঁচের ফুল পরছে, সবাই ভাববে এটা ডায়মন্ড। তো ওই ওইটা ওই ওইভাবে কিন্তু আমি অনেকগুলো পয়সা আমি এই এই যে সমাজের মধ্যে আমি সোজা কথা এগুলো আসলে আপনি প্রশ্ন করছেন দেখে আমি উত্তর দিচ্ছি, কিন্তু এইভাবে আসলে বলা ঠিক না যার যার জায়গা থেকে।
1: অবশ্য জায়গা আপনি তো বলেন না, আমি শুধু প্রসঙ্গ তুলেছি এই কারণে যাতে এই প্রসঙ্গগুলো কাউকে যদি নাড়া দেয় কিংবা এগুলোর মাধ্যমে।
0: এটা এটাও আবার ইসলামে আছে যে যে কাউকে যদি উৎসাহিত করার জন্য
1: বলা যায়
0: বলা যায়, তাছাড়া যে ডান হাত দিবে বা হাতও যেন না জানে সেটাও যেরকম আছে, কিন্তু আমার দেওয়া দেখে যদি আরো 10 জন মানুষ চিন্তা করে যে আমার তো এত আছে ওনার তো নাই, তার মধ্যে উনি এইভাবে দিচ্ছে কিন্তু আমার তো এখানে পৌঁছতেছে জ্ঞান, গোবর, অর্থ, জমায় রাখলেই পচে। আপনি গোবর যদি ছড়ায় দেন, গোবর কিন্তু সোনা হয়ে যায়। জ্ঞান ছড়ায় দিবেন, সারা পৃথিবীর মানুষ, আপনার আশেপাশের মানুষ শিক্ষিত হয়ে যাবে। আর অর্থ, আমি যদি মানে আমার চিকিৎসার জন্য লাগবে 1 কোটি টাকা, আল্লাহ কিন্তু ঠিকই আমার সেই অসুখটা দিবে। যে তোমার অসুখ হবে কি না তুমি জানো না, তার জন্য তুমি 1 কোটি টাকা জমায় রাখছো। আল্লাহ তার বান্দার ধারণার সাথে থাকে, আল্লাহ তার বান্দার ধারণার সাথে থাকে, এটা হাদিস। তো তুমি ধারণা করছো তোমার ক্যান্সার হবে, তুমি 1 কোটি টাকা 5 কোটি টাকা রাখছো, ওকে ফাইন তোমাকে দিলাম। তো এই যে অর্থ যে জমায় গেলাম, আমি এত কষ্ট করে অর্থ ইনকাম করলাম, আমার ছেলে, আমার ছেলে এরকম না, আমার ছেলে 5 দিনে সেটা খরচ করা কোনো ব্যাপার ব্যাপার না। অতএব এই অর্থ জমানো, গোবর জমানো আর জ্ঞান জমানোর কোনো অর্থই হয় না, এগুলো ছড়িয়ে দিতে হয় সব সময়। ছড়ালেই এটা পাওয়া যায়।
1: এই কথার পর আসলে কোনো কথা চলে না, আমরা আসলে আপনার সাথে পডকাস্টের একদম শেষ মুহূর্তে চলে এসেছে। এক পডকাস্টে আপনার জীবনের গল্প শোনা সম্ভব না, অন্য কোনো আয়োজনে অবশ্যই আপনাকে পেতে চাই। তবে আজকের এই বিশেষ মুহূর্তটি শেষ করতে চাই গান দিয়ে, কারণ দর্শকরা এতক্ষণ কথা শুনেছে, কনক চাপার কণ্ঠ থেকে যদি একটা গান না শুনে আসলে একটা অতৃপ্তি থেকে যাবে।
0: এখানেও আমি আর একটা কথা বলি, কথাটা হলো যে যখন তখন যেখানে সেখানে যেমন তেমন ভাবে কণ্ঠকে অবমূল্যায়ন করা উচিত না। আমি যদি আজকে গায়ক না হয়ে, কণ্ঠশিল্পী বা কণ্ঠশ্রমিক না হয়ে ফুটবলার হতাম, আপনি কি আমাকে একটু গোল দিতে বলতেন?
1: একদম না, কিন্তু কণ্ঠশিল্পী হয়েছেন বলে
0: যেখানে সেখানে এটাও আমি না, আমি গাবো, এক লাইন গাবো, কিন্তু এটা আমি সবসময় মেনটেন করি। আমার কণ্ঠকে আমি খুবই সম্মান করি। আমি একটা হয় আমার নিজের ইচ্ছায়, আমি নদীর পাড়ে আমার প্রিয়জন বসে আছে, আমার ইচ্ছা হলো নদীরে সর্বনাশা পদ্মা নদী, কিন্তু কেউ জোর করে আমাকে গান গাইতে বলবে আর আমি যেমন তেমন ভাবে যেখানে সেখানে এর বারান্দায় ওর গ্যারেজে এইভাবে আমি কখনো গাই না। তারপরেও যেহেতু এখানে লাখো
1: দর্শক শ্রোতা,
0: লাখো দর্শক, দর্শককে আমি শ্রোতা বলতেই ভালোবাসি, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি নিজেকে ভুলে গেলেও তাদেরকে কখনো ভুলব না। তাদের যে ভালোবাসা, আমার জীবনে দুঃখ নাই এরকম কিন্তু না, অনেক দুঃখ অনেক অপমান বাংলাদেশ আমাকে দিল, কিন্তু এই যে আপামর সাধারণ জনতা, তাদের যে ভালোবাসা, তারা যখন ধান বুনতে বুনতে আমার গান গায়, একজন রাজমিস্ত্রি যখন রং করতে করতে গান গায়, তখন আমার যে বুকটা ভরে ওঠে, তখন আমার মনে আর কোনো দুঃখ থাকে না। সেই জন্যই আমি গাইতে চাই।

0: অসাধারণ অসাধারণ। কেমন লাগলো আপা আজকে পডকাস্ট, পাশ করেছে?
1: ভালো, আপনার প্রশ্নগুলো একদম টু দা পয়েন্ট ছিল, আর সাবলীলতা তো আছেই, অনেক দিক আপনি তুলে ধরেছেন। আমার অনেকদিন পরে মন খুলে কথা বললাম, আমার কাছে খুব ভালো লেগেছে।
0: ভালো থাকবেন আপা, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
1: ভালো থাকবেন এটা বলবেন না, বলবেন স্রষ্টা আপনাকে ভালো রাখুক।
0: অবশ্যই অবশ্যই,
1: কারণ মানুষ কখনো নিজে নিজে ভালো থাকতে পারে না যদি উপরওয়ালা যদি ভালো না রাখে।
0: আমাদের সবার দোয়া, আপনার সাথে উপরওয়ালা নিশ্চয় আপনাকে ভালো লাগবে। দর্শক, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা আশীর্বাদ হয়ে আসে। এই যে আমরা একজন কনক চাপাকে এক সিন্ধুর মতো ভালোবাসি, আর সেই ভালোবাসার বিনিময়ে তিনি আমাকে আমাদের আশীর্বাদ দিয়ে গেলেন। তার প্রতিটি দর্শন আমাদের কাছে আশীর্বাদ, তার প্রতিটি অনুভূতি

0: এই হৃদয় সাদা কাগজে আমরা জীবন ভর ধারণ করে যাব, ঠিক বলেছি না? জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের পর্ব। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে। আর কিছু জীবনে পাই বা না পাই, আপনাদের অনন্ত প্রেম আমি সবসময় সাথে চাই। শুভরাত্রি।
1: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
3: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
4: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
3: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
4: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
5: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
6: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
7: অবশ্যই হবে,
6: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
7: 2 সেকেন্ড
6: কি বলো?
7: দোকানে গিয়ে রাধুনি রেডি বলতে 2 সেকেন্ডই তো লাগে।
6: রাধুনি রেডি মিক্সে সব হয়,
7: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
5: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
8: রেডিও দিনরাত 93.6 FM।
9: ক্যাসেট প্লেয়ার, এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় হ্যাট্রিক নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: এখন সময় রাত ১০টা।
1: রেডিও দিন রাত 93.6 FM. Lamp Post brought to you by Revive.

0: সবাইকে স্বাগত করছি শনি রবি সোম এই তিন রাতের বিশেষ আয়োজন রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্টে। আর ফাহাদ আছি তোমার সঙ্গে আজকের ল্যাম্প পোস্টের আড্ডা, এবং আমার কাছে মনে হয় ইট ফিলস লাইক রিভাইভিং ওয়ান্স এগেইন ফর দ্য শো, অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইট ইজ কল্ড বাই রিভাইভ প্রেজেন্স ল্যাম্প পোস্ট। ঠিক আছে, ঘড়ি কাটা বলছে 10:01, এবং সবাইকে স্বাগত করছি আজকের আড্ডায়। তার পাশাপাশি একদম আয়োজনের শুরুতে সবাইকে যেটা জিজ্ঞেস করতেছে সেটা হচ্ছে, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি মুহূর্তে যুক্ত হয়ে গেছো আমার সঙ্গে এবং থাকবে আজকের রাতের এই 4 ঘন্টার আড্ডা জুড়ে। এবং একই সঙ্গে সবাইকে যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে, তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো, কীভাবে আমার সঙ্গে যুক্ত হতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো, পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপস্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে তিনটা ভাবে আজকে আমাকে ফোন কল করতে পারো, 02871598 এই নম্বরটাতে, 02871598 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এ গেলেই সেখানে আমার একদম লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে তুমি আজকের আড্ডায় যুক্ত হতে পারো। সো আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও হোয়াট আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা ডেডিকেট ইউ আ লাভলি সেগমেন্ট ইজ কল্ড Soul Songs brought to you by Meril, যেখানে এশিয়ান ফোক জনরার চমৎকারী গান থাকবে তোমার জন্য, এবং যে গানটা থাকছে সেটা হচ্ছে জুবিন নটিয়াল এবং জগ্গির কণ্ঠে ঘর আজা, চমৎকার সেগমেন্ট। এবং আরও কিছু গান কমার্শিয়ালের পর ফিরে আসছে, আবারও সাথেই থাকো, সুন্দর থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: Soul Song brought to you by Meril.

0: रेडियो दिन रात 93.6 एफएम
1: लैंड पोस्ट दुबई रिवाइव।

Alright, welcome back once again. Chulche Radio Din Rat 93.6 FM and Chulche Revive presents Lamppost. Fahad Achi, Tomar Shonge Tik 10ta beje 15 minute. ঠিক আছে, ঘড়ি কাটা বলছে ঠিক এই সময়টাতে। এবং আমরা আজকে মাগুরা জেলাকে এক্সপ্লোর করব, ঠিক আছে। কারণ আমরা জানি যে খুলনা বিভাগের অন্যতম চমৎকার একটি জেলা হচ্ছে মাগুরা জেলা, যেখানেও আরও অসাধারণ অসাধারণ ঘোরার মতো জায়গা আছে। আমরা গত সপ্তাহে কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গা নিয়ে কথা বলেছি, সো আমরা এই সপ্তাহে মাগুরা জেলার একটা জায়গা নিয়ে কথা বলতে চাই। এবং মাগুরা জেলার যেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রাজা সীতারাম রায়ের রাজবাড়ি নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে। এই জায়গাটা মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত। এবং এই জায়গাটা কেন ডিফারেন্ট, তার অন্যতম কারণ হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুরে মধুমালা নদীর তীরে অবস্থিত এই সীতারাম রায়ের রাজবাড়িটি, যেটি 1609 সালে রাজা সীতারাম রায় নির্মাণ করেছিলেন। এবং এর যে বিশাল রাজবাড়ির দোলমঞ্চ, সুপ্রাচীন মন্দির, সুরঙ্গ এবং প্রকাণ্ড দীঘি, সেগুলো আজও মধ্যযুগীয় ইতিহাসের সাক্ষী, ঠিক আছে। এবং একই সঙ্গে এই জায়গাটাতে তুমি যখনই যাবে, এর যে প্রাচীন লাল ইটের ভগ্নাবশেষ এবং এর উপর দিয়ে বয়ে যাওয়া যে হাওয়া, এটা এক অদ্ভুত থমথমে অথচ রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে, যেটার আবহটাই এক অন্য রকমের অনুভূতি দেয়, ঠিক আছে। এবং এই জায়গার অন্যতম হাইলাইটেবল ফ্যাক্টস হচ্ছে 400 বছরের প্রাচীন দোলমঞ্চ এবং সুপ্রাচীন মন্দির স্থাপত্য দেখা, বিশাল রামসাগর দীঘির পাড়ে বসে এর শীতল হাওয়া উপভোগ করা এবং ইতিহাসের রাজকীয় নীরবতায় হারিয়ে যাওয়া। কিভাবে এই জায়গায় যেতে পারো, ঢাকা থেকে বাসে করে সরাসরি মাগুরা শহরে অথবা মোহাম্মদপুর মোড়ে নামতে পারো। সেখান থেকে মাগুরা শহর বা অথবা মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে ইজি বাইক অথবা সিএনজি করে খুব সংক্ষেপেই তুমি এই সীতারাম রায়ের রাজবাড়িতে পৌঁছে যেতে পারো। সো দ্যাটস ইউ ক্যান গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, উইথ হু এভার ইউ জাস্ট ওয়ান্ট টু গো ওভার দেয়ার অ্যান্ড হ্যাভ সাম ফান। অলরাইট, আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছো, আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো জহুরা, যুক্ত হয়ে গেছো অন্তর, যুক্ত হয়ে গেছো রোহিত আলম, যুক্ত হয়ে গেছো মিশকাতুর রহমান, যুক্ত হয়ে গেছো আয়েশা। থ্যাংক ইউ গাইজ ফর জয়নিং উইথ মি। অ্যান্ড আমরা এই মুহূর্তে কিছু টেক্সট পড়বো, দেন আমরা পরের বার ফিরে এসে ডেফিনেটলি আমরা ফোন কলে কথা বলবো, ঠিক আছে। বাট আমি জাস্ট কিছু টেক্সট পড়ে দিই। রোহিত আমাকে লিখেছো একদম শুরুতে যে হ্যালো ল্যাম্পপোস্ট প্রিন্সিপাল, ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে জীবনের আহ্বানে ভাই মিলন মাহবুদ, অবশ্যই প্লে করা যাবে, কেন যাবে না। মানে হচ্ছে আরেকটি গান শুনতে চাই, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ঠিক আছে। এবং আয়েশা লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আজকে ফোন কলে কথা বলা যাবে, ইয়ে, আচ্ছা। এবং জহুরা লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম জহুরা, আলহামদুলিল্লাহ ভেরি গুড। ওর অ্যাবাউট ইউ জানিয়ে দেবেন নিচে, আপনার বাসার সবাই কেমন আছেন। বাসা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার বাসার সবার কি অবস্থা বলে দেবেন নিচু। ডিনার করেছেন ভাই? হ্যাঁ, আজকে আমি একটা চাপ খেলাম, চিকেন চাপ উইথ লুচি, সো দ্যাট ওয়াজ মাই ডিনার, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এবার রিকোয়েস্টের গানে চলে যাব। যে গানটা রিকোয়েস্ট করেছে আমাকে আমাদের ভালোবাসার শ্রোতা বন্ধু রোহিত, সো চলে যাই গানে। গান কমার্শিয়ালের পর ফিরে আসি, আবার সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: Right, welcome back once again, Shulshu Radio, the Indra 3.6 FM, Shulshu Revive, Presence Lamp Post, Father Chi, Tomar Sange Tika, Doshta Beche, 32 Minute. Ebon, yes, Shomai Hoye Galo, Kichu Phone Call Pick Koran, Let's See Kara Kara Amake Phone Call Korcho. Hello, Assalamu Alaikum.
1: Alaikum, hello.
0: Are Jamal Bhai, Eto Alhamdulillah. Tomar Kya Abostha Bolo?
1: Ami Bhalo Ache, Kintu Amar Ghore Eto Bhalo
0: Na. Keno Ghore Abostha Ki Hoyeche? তারপর দিনকাল ভালো কাটছে তো?
1: জীবনে ভাত বেড়া খাইনি, আজকে ভাত রান্না লাগবে আমার।
0: তুমি আজকে ভাত রান্না করবা?
1: হ্যাঁ।
0: বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
1: না এখন দেব
0: না, সেটা তো ঠিক, বাট তুমি আসলে ভাত রান্না করবে এর আগে কখনো শুনি নাই যে আসলে তুমি ভাত রান্না করবে আজকে, ঠিক আছে? বাট শুনে ভালো লাগলো।
1: আরে বাদ দিয়ে তো বলে সহজ করো না।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বিপদ পড়লে কম খেলে বেলায় গাছ উঠে না,
0: সেটাও একটা কথা। বিপদে পড়লে আসলে সবকিছু করা লাগে, এটাও ঠিক।
1: কিন্তু বেসালা
0: ইনশাআল্লাহ। সো কথা হয়ে গেল জামাল ভাইয়ের সঙ্গে, আরও যারা যারা কল করছিলে, ইউ গাইজ আর অলসো ওয়েলকাম টু কল মি রাইট নাও বিকজ ইউ আম গোনা পিক অ্যান আদার ফোন কল, আই থিঙ্ক সো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছো?
2: আমি সিফাত।
0: সিফাত কোত্থেকে ফোন করেছো ভাইয়া?
2: আমি ফার্মগেট থেকে ফোন করেছি।
0: ফার্মগেট থেকে ফোন করেছো, বাহ। তা সিফাত, এর আগে তোমার সঙ্গে কথা হয়েছিল আমার? ভুলে গেছি, সরি। আসলে মিড টার্ম শব্দটার সঙ্গে মনে হয় আজকে কত 12 বছর আগে সম্পর্ক শেষ করে আসছি, 12 বছর না, সরি, কি বলি, 12 বছর অনেক বেশি হয়ে গেছে, মানে অলমোস্ট 8-9 বছর আগে সম্পর্ক শেষ করে আসছি। সো মিড টার্মের সাথে খাতির নাই আজকে 8-9 বছর, ভুলে গেছে, এই জন্য মিড টার্ম কোথায় হয়, ঠিক আছে। সো যাই হোক, মিড টার্ম পরীক্ষা কেমন চলছে, ভালো যাচ্ছে তো?
2: এই গেল মানে
0: সবচেয়ে সহজ, ঠিক আছে, জাস্ট আমি ওইটার স্টুডেন্ট না, তো এই জন্য আমার কাছে ওটা সহজ লাগে। আমি ওটা স্টুডেন্ট হইলে আমার কাছে ওটা কঠিন লাগতো। বাট তোমার জন্য অনেক অনেক দোয়া রইল যাতে তোমার মিড টার্ম এক্সামটা খুব ভালো হয়, ঠিক আছে? ওকে সিফাত, আল্লাহ হাফেজ। সো কথা হয়ে সিফাতের সঙ্গে, রাইট নাও চলে যাব গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসবো আবারও, সে অব্দি সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 3.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

Alright, welcome back to the end of the first hour. Shunshu Radio, the Indra 93.6 FM, and Shunshu Revive presents Lamppost. Fahad Atsi, Tomar Sange, take প্রথম খণ্ডটা শেষটা 10:48 আমার সঙ্গে নতুন করে যুক্ত হয়ে গেছো জামাল মিয়া এবং আমাকে জহুরা লিখেছো ভাই আজকে আমার মন অনেক খারাপ দোয়া ফোনে কি যেন করেছিল পরে আমার চাচাতো ভাইকে দিছিলাম ঠিক করতে ফোনের সব পিক ডিলিট করে দিয়েছে কোথাও কোনো পিক নাই আপনার সাথে তোলা পিকটাও ডিলিট করে ফেলছে কেমনটা লাগে বলে না আরে উফ কি একটা হতাশাজনক কথা যাক তুমি মন খারাপ করো না আবার এগুলো ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট ঠিক আছে মন খারাপ করার কিছু নেই সো চলে যাই গানে গান কমার্শিয়ালের পর ফিরে আসি আজকের আয়োজনের দ্বিতীয় ঘন্টা সবকিছু সাথেই থাকো সুন্দর থাকো রেডিও 3 রাত 93.6 FM তো লাইট আপ ইওর ওয়ার্ল্ড

শুনছেন দিন রাত রেডিও দিন রাত 93.6 FM

0: 93.6 রেডিও দিনরাত ঘড়ির কাঁটা।
1: এখন সময় রাত 11টা।
2: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station. Lamp Post, to you by Revive.

Alright, welcome back to the second hour of Revive Presents Lamppost. Yes, Fahad আছি তোমার সঙ্গে ঠিক আজকে রাজনৈতিক ঘন্টায় এবং তার পাশাপাশি দ্বিতীয়বার মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরো একবার যে তুমি কি কি ভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজ শুনতে পারো, পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো, তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো, 02871 5985 এই নম্বরটাতে, 02871 5985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবো আমাকে হচ্ছে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এ গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। At the same time, right now, what I'm going to do is definitely I'm going to play some beautiful songs for you guys, and then I'm going to come sit till then. Shathe hi thako, shunta thako, Radio Din Raat, 93.6 FM to light up your world.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, 2 লাইট আপ।

0: रेडियो दिन रात 93.6 FM
1: लैंड पोस्ट ब्रॉट टू यू बाय रिवाइव।

0: Alright, welcome back once again. Shulche Radio, the Indra 3.6 FM, and Shulche Revive Presents Lamp Post. Fahadachi, Tomar Shonge, thik 11ta baje 17 minute, ebong shomoy hoye gelo, Tomar Shonge ditiyo ghontar adde shuru. Ditiyo ghontay amra ajke ekta oshadharon cinema niye kotha bolte chai. Eta ekta dark comedy genre cinema, thik ache. Cinema tar naam hocche In Bruges. যেটা মার্টিন ম্যাকডোনা পরিচালনা করেছেন যে সিনেমাতে, এবং কলিন ফারেল, ব্র্যান্ডন গ্লিসন এবং রাল্ফ ফাইন্সের অভিনীত অল টাইম ক্লাসিক ডার্ক কমেডি মাস্টারপিস এটা। সিনেমাটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এমন যে লন্ডনে এক অ্যাসাইনমেন্টে মারাত্মক ভুল করার পর দুই হিটম্যান তরুণ রায়ন আর বয়স্ক কেইন কে তাদের গ্যাংস্টার বস হুকুম দেয় যে বেলজিয়ামের সুপ্রাচীন রূপকথার শহর ব্রুগে গিয়ে লুকিয়ে থাকতে। তো মধ্যযুগীয় সেই সুন্দর শহরে রায়ন চরম বোর হয়ে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকে, আর কেন শহরের আর্ট ও চার্ট দেখে, আর কেইন বেসিক্যালি শহরের আর্ট এবং চার্ট দেখে মুগ্ধ থাকে, মানে এক একজন মানে দুইজন দুই রকম কাজকর্ম করতে থাকে। কিন্তু গল্পে মারাত্মক মোড় নেয় যখন তাদের বস ফোন করে নির্দেশ দেয় যে একজনকে হত্যা করতে হবে, এবং অপরাধ, গিল্ট, আত্মহত্যার মনস্তত্ত্ব আর তীক্ষ্ণ ধারালো ডার্ক হিউমারের এমন অসাধারণ ককটেল এই পুরো বিশ্ব আসলে বিরল। ঠিক আছে, সিনেমাটা কেন দেখা উচিত? তুমি যদি ডার্ক কমেডি, সার্কাজম এবং বুদ্ধিমত্তা সম্পন্ন সংলাপ পছন্দ করো, ঠিক আছে, যেটা আমার পার্সোনাল চয়েসেস, সো এইরকম সিনেমা তোমাকে তাহলে হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দিবে এক, এবং পরক্ষণেই ইমোশনাল ট্র্যাজেডিতে মানে ট্র্যাজেডিতে তোমাকে নাড়া দেবে। এবং বেলজিয়ামের ব্রুক শহরের অপূর্ব ভিজুয়াল আর ডিরেকশনের জুড়ি নেই এই সিনেমাতে, যার কারণেই মূলত এই ইন ব্রুজেস সিনেমাটা তোমার দেখা উচিত। এর মেইন মেসেজটা হচ্ছে অপরাধের কোনো সাধারণ ক্ষমা নেই, কিন্তু অনুশোচনা আর মানবিকতা মানুষকে নরকের মুখ থেকেও ফেরাতে পারে, এবং এইটা কিন্তু একটা ব্রুটাল অনেস্ট, ঠিক আছে, ডার্ক অনেস্ট, যেটা ডার্ক কমেডি সিনেমা থেকে আমরা এক্সপেক্ট করি। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে নতুন করে যুক্ত হয়ে গেছে মিস্টার এম ডি রঞ্জু মিয়া। থ্যাংক ইউ সো মাচ রঞ্জু ভাই ফর জয়নিং উইথ মি। একটা ফোন কল পিক করতে চাই, অ্যান্ড লেটস সি আমাকে কে ফোন করছো। ঠিক আছে, রাইট, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ভুলে যাই, ভুলে গিয়ে আবার নতুন করে মনে করি, তো আমি তোমাকে আজকে আবার মনে করে নিলাম। মারিয়াম, যাই হোক, তোমার বাসার সবাই ভালো আছে? একবার বললা জি আলহামদুলিল্লাহ, আবার বললা ভালো নেই, এ কোন অবস্থা তোমার বাসার? তোমার এবং তোমার বাসায় সবার কি হয়েছে?
1: সবাই জ্বর আসছে, ঠান্ডা লাগছে।
0: আহারে, তারপর এই জ্বর ঠান্ডা এটা কবে থেকে?
1: তিন চার দিন ধরে।
0: আল্লাহ, কেউ কোনো ডক্টর দেখাও নাই এখনো? সামনে এসএসসি দিবা, সবাই কিভাবে বড় হয়ে যাচ্ছে। অবশ্যই তোমার জন্য অনেক অনেক দোয়া রইল মারিয়াম, তুমি জানো ভালো করে এসএসসি পরীক্ষা দিতে পারো, একটা ভালো রেজাল্ট আসলে তোমার মা বাবাকে উপহার দিতে পারো। ঠিক আছে
1: জি ভাইয়া, ভালো আছেন?
0: কথা শেষ ও শুরু থেকে শেষ করলো, মানে এখন শেষ থেকে শুরু করলো। যাক, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি যে আমি ভালো আছি কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তাহলে বাই বাই।
1: ভাইয়া ভাইয়া,
0: হ্যাঁ বলো, কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ বলো, কি গান? আচ্ছা ঠিক আছে, বলতে গিয়ে কি মনে হয়? বলতে তবু দেয় না হৃদয় এটা। আল্লাহ হাফেজ। সো কথা হয়ে গেল মারিয়ামের সঙ্গে, আর রাইট নাও চলে যাবো গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি আবারও, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 3.6 FM টা, লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্যকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM. Lamp Post brought to you by Revive.

0: Alright, welcome back once again to Shunshu Radio, the 93.6 FM and Shulshe Revive presents Lamppost of Fahad Achi, Tomar Shonge, Thik, Agarota Bije Bhut, এবং সময় হয়ে গেল আরো কিছু ফোন কল পিক করার। সো যারা যারা ফোন করবে আমি তোমাদের ফোন কল পিক করব, তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লাবিবা কেমন আছো? তুমি এমন চুপ করেছিলে কেন প্রথমে? মানে তুমি কি মানে কনফিউজ ছিলে যে আমি আদতেও আসলে ফোন ধরেছি কি না? যার কারণে ও কথা শুনতে পারছিল না। দেখে পর কি আছো? হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম
0: আসসালাম। হ্যাঁ লাবিবা,
1: এইবার
0: ঠিক মতো শোনা যাচ্ছে, কারণ এখন তুমি নেটওয়ার্কের মধ্যে চলে এসছো। তুমি এতক্ষণ নেটওয়ার্কের বাইরে ছিলে। ওই ওই জায়গা থেকেই তুমি নেটওয়ার্কের বাইরে ছিলে। তো তারপর তোমার বাসার সবার কি অবস্থা বলো?
1: আলহামদুলিল্লাহ ভালো আছে।
0: এই তো, তোমার ছোট ফুপি ভালো আছে? সে তো ভালো থাকবেই, তার তো ভালো থাকারই কথা, কারণ সে তো আর তুমি আমি না, তাই না?
1: সে তো বিদেশ চলে গেছে।
0: সে বিদেশ চলে গেছে মানে? সে কোন দেশে চলে গেল? ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুমিও চলে যাও তোমার ছোট ফুপির কাছে। কি তুমি যেতে চাও? আবার ভাল লাগে না মানে এটা আবার কোন ধরনের কথা? তো তোমার ছোট ফুপিকে তোমার আম্মু আব্বুকে কনভিন্স করতে পারো, যাতে করে তোমার জন্য কনভিনিয়েন্ট হয়ে যায় সেখানে যাওয়া।
1: আমার আম্মু আব্বু দুজনে একদিনই তো বেশি নেই, তোমাকে
0: তাকে। আহা রে, ওহো, সরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। যাই হোক, আই এম ভেরি সরি ফর দ্যাট। আই উইশ এন্ড প্রে দ্যাট ডেফিনেটলি আল্লাহ উইল গিভ ইউ অ্যান অপরচুনিটি টু গো ওভার দেয়ার টু ইওর ছোট ফুপি ইনশাআল্লাহ ওয়ান ডে, ঠিক আছে? সো লাবিবা বলো, এতদিন পরে কথা বলতে পেরে কেমন লাগছে? আরো যারা যারা ফোন করতে চাও, ইউ গাইজ আর অলসো ওয়েলকাম টু কল মি রাইট নাও, বিকজ ইয়া আই এম গোনা পিক অ্যান আদার ফোন কল অ্যান্ড লেটস সি আমাকে কে ফোন করছো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছো?
1: হ্যালো ভাইয়া, কথা বোঝা যাচ্ছে না।
0: আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো? এই তো সমস্যা হয়ে গেছে। সো যাই হোক, চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি। আবারও সাথেই থাকো, শুধু থাকো রেডিও 3.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

All right, welcome back to the end of the second hour. Shunshu Radio Dinrat 93.6 FM and Shoshe Revive presents Lamppost. Our Fahad Achi, tomar shonge thik 11:47 minute ebong amra দ্বিতীয় ঘন্টা শ্রেষ্ঠ আছি, আমরা চলে যাব তৃতীয় ঘন্টায়। সেই ঘন্টাও কথা আড্ডা হবে আবারও, এবং তৃতীয় ঘন্টায় আজকে ফেসবুক লাইভ হবে না, কারণ আজকে শনিবার রাত, শনিবার রাতে ফেসবুক লাইভ হয় না। পরে আমরা ভরপুর ফোন কলে কথা বলার আড্ডা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এবং আমি দেখতে পাচ্ছি জোহরা মলি যে ভাই আজকে কি আর কলে কথা বলা যাবে না, অবশ্যই যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি আবারও, সাথেই থাকুক, শুনতে থাকুক রেডিও দিন রাত 93.6

0: FM to light up your world.
1: এই ধুলো ধুলো শহর তোমার আমার, আসতে পারো চলে যেতে পারো, এই পৃথিবীর বিষণ্ন ধুলোয় মিশে যেতে পারো, তবু এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুণ নেক্রোপলিসে। আগুনের দিন গুনছে সকাল, বাসস্টপে একা আলোর পথিক, রাত ঝমঝম দিনের অসুখ পড়ছে

0: 93.6 FM. রেডিও দিনরাত ঘড়ির কাঁটা। এখন সময় রাত 12টা। রেডিও দিনরাত 93.6 FM. To light up your world.
1: Lamp Post brought to you by Revive.

Alright, welcome back in a new hour and a new day as well. Sholsho Radio Dinrat 93.6 FM and Sholsho Revive presents Lamp Post. Fahad Achi tomar shonge thik 12 baje 1 minute ebong shobai ke shagoto korchi ajker ayojoner tritiyo khonde tar pashapashi tritiyo bar moto shobai ke shoron kori dei aro ekbar je tumi ki ki bhabe amake shunte paro. So definitely frequency then 93.6 MHz e shunte paro. Er pashapashi amader official apps tiyo tumi Google Play Store othoba App Store theke download kore shunte paro. Tar pashapashi amader official website www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো ঠিক হচ্ছে ভাবে আমাকে ফোন কল করতে পারো 02871 5985 এই নম্বরটাতে 02871 5985 এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি WhatsApp and WhatsApp text korte paro 01777077769 e number tate 01777077769 e number tate shara pabe Facebook amader official Facebook fan page Radio Dinrat 93.6 FM e gele shekhane amar latest post page jaben shei post o like comment kore ajker adda jukto hote paro ami tomake welcome korchi at the same time right now what I'm going to do is definitely I'm going to read out some texts before going to any song so ami dekhte pachhi amar shonge notun kore jukto hoye geche Afrida সীমা যুক্ত হয়ে গেছো তোমান আফ্রিদা লিখেছো হাই ভাইয়া কেমন আছো হাই ডিয়ার আফ্রিদা আলহামদুলিল্লাহ ভেরি গুড হোয়াট অ্যাবাউট ইউ জানিয়ে দিও তোমা লিখেছো আসসালামু আলাইকুম বাবুই কেমন আছো ডিনার করছো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ভেরি গুড ডিনার ইজ ডান অনেক আগে করে ফেলেছি তাহলে আমার জানো খুব মন খারাপ অ্যান্ড আমি দিন দিন প্রেশার কুকার হয়ে যাচ্ছি এত প্রেশার খেতে খেতে এত বিরক্তিকর কলেজ লাইফ হবে এটা জানলে এসএসসিতে ফেল তোমার সাত কপাল যে তুমি হিউম্যানিটিসে পড়ছো এবং হিউম্যানিটিস এর এইটুকু HW প্রেশারে নিতে পারছো না মানে ও মাই গড কি বলে এটাকে এবং লিখেছো আচ্ছা আমার না সেই মানুষগুলোর চেহারা দেখতে খুব ইচ্ছে করে যারা বলে যে কলেজ লাইফ অনেক জোস খুব মজা হয় অফকোর্স ইট ইজ আমার চেহারা দেখে নাও ঠিক আছে অ্যান্ড লিখেছো বাই গুড নাইট ঘুমাইতে গেলাম কালকে কলেজ আছে হ্যাঁ অফকোর্স ইউ শুড স্লিপ বিফোর ফেসিং এনি সর্ট অফ ট্রাভেলস ইন ইয়োর কলেজ লাইফ ওর কলেজ বিকজ আমি আমার ক্ষেত্রে এমন হইতো যে আমি কলেজে যখন ভর্তিছি তো 20-25 দিনের মাথায় আমার রিলেশনশিপ হয়ে যায় সো আমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে এবং এমন হয়েছে যে আমি মানে প্রত্যেক দিন রাতের বেলা কথা বলতে হইতো একদম ভোর পর্যন্ত ও তো রাতে ঘুমাইতোই না জাস্ট আমার সঙ্গে রাতের 12-1 দিকে কথা শুরু করতো সকাল 7 পর্যন্ত কথা বলে একদম জাস্ট ফোনের মধ্যে রেডিও হয়ে কলেজ চলে যেত এবং এরপরে আমি একটু ঘুমাইতাম আর সেই ঘুমাবার ঘুমাতে পারতাম না পুরোপুরি বিকজ আমার ফোন বন্ধুরা ফোন দিতে দিতে পাগল করে ফেলতে হয় কলেজের জন্য ওর কলেজের জন্য ওর কলেজ যেতে হবে এরপরে আমি কলেজে যেয়ে সারা কলেজ ঘুমাইতাম মানে আমি একদম সেই দিন থেকে রাত মানে একদম সেই আমাদের ক্লাস হইতো 12:45 থেকে মোটামুটি 3-4 পর্যন্ত ক্লাসে ঘুমাইতাম খালি এই এক অজুহাতেই যে স্যার আমার প্রচুর মাথা ব্যথা স্যার আমার পেট ব্যথা স্যার আমার জ্বর স্যার আমার এই স্যার আমার সেই এটা বলে বলে জাস্ট অজুহাত দিয়ে ঘুমাইতাম Oh my god, those days were fantastic. Jai hok, ajke theke pray aro ki bole 6-7 bochor age college life shesh hoye geche. So I still miss those days. Those days were amazing. Jai hok, chole jai gane gan commercial er por phire ashi abar. Sathei thako shunte thako Radio Dinrat 3.6 FM to light up your world.

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতো, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে।
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
4: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনি রেডি মিক্সে সব হয়?
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদ দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
5: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
6: রেডিও দিনরাত 93.6 FM, ইওর আলটিমেট ফোক স্টেশন। ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই Revive.

Alright, welcome back once again. Shulcha Radio, Dindratnadi 3.6 FM and Shulcha Revive Presence Lamp Post. Fada Atsi, Tomar Sange Thik 12 Bajo 15 Minute. Ebong Shomoy Hoye Gelo, Ajker Ei Diner Chomotkar Kichu History and Remarkable Kichu Personalities Kene Kotha Bolar, Thik Ache? আজকের এই দিনে যতগুলো ঘটনা ঘটেছে, যেমন আজকের এই দিনে 1142 সালে শাওশিং চুক্তির মাধ্যমে জিং সং যুদ্ধ সমাপ্ত হয়, ঠিক আছে। একই সঙ্গে আজকের এই দিনে আরো চমৎকার কিছু ঘটনা ঘটে, যেমন আজকের এই দিনে 1811 সালে নিউ ইয়র্ক বন্দরে প্রথম বাষ্পচালিত ফেরি হুলিয়ানা চলাচল শুরু হয়, ঠিক আছে। একই সঙ্গে আজকের এই দিনে আরও চমৎকার কিছু ঘটনা ঘটে, যেমন আজকের দিনে 1852 সালে অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সিডনি বিশ্ববিদ্যালয় সিডনিতে উদ্বোধন করা হয়। একই সঙ্গে আজকের এই দিনে আরও কিছু ঘটনা ঘটে, যেমন আজকের এই দিনে 1910 সালে আর্চ হক্সির চালনায় থিওডর রুজভেল্ট প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে বিমানে উড্ডয়ন করেন, ঠিক আছে। একই সঙ্গে আজকের এই দিনে আরও চমৎকার কিছু ঘটনা ঘটে, যেমন আজকের এই দিনে 1968 সালে নাসা তাদের প্রথম সফল মনুষ্যবাহী অ্যাপোলো অভিযান অ্যাপোলো 7 উৎক্ষেপণ করে। একই সঙ্গে আজকের এই দিনে আরও চমৎকার কিছু ঘটনা ঘটেছে, যেমন আজকের এই দিনে আরও একটা ঘটনা ঘটে 2000 সালে, যেটা হচ্ছে নাসা 100তম স্পেস শাটল অভিযান ISS-92 উৎক্ষেপণ করে, ঠিক আছে। সো দিজ আর সাম সিগনিফিকেন্ট হিস্ট্রিস অফ টুডে। একই সঙ্গে আজকের এই দিনে যারা যারা জন্মেছেন তাদেরকে একটু শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, যেমন আজকের এই দিনে জন্মেছিলেন 1871 সালে আব্দুল করিম সাহিত্য বিশারদ, আব্দুল করিম যিনি বাঙালি সাহিত্য বিশারদ ছিলেন এবং বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক ছিলেন। আজকের দিনে জন্মেছেন 1877 সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি প্রখ্যাত বাঙালি লেখক, ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক ছিলেন। আজকের এই দিনে জন্মেছেন আরও চমৎকার কিছু মানুষ, যেমন আজকের দিনে 1921 সালে জন্মেছিলেন নীলিমা ইব্রাহিম, যিনি বাঙালি শিক্ষাবিদ ছিলেন। আজকের এই দিনে আরও জন্মেছেন 1942 সনে অমিতাভ বচ্চন, বিগ বি, জনপ্রিয় ভারতীয় অভিনেতা। আজকের এই দিনে আরও চমৎকার কিছু মানুষ জন্মেছে, তো সবাইকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। এবং একই সঙ্গে স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধায় তাদেরকে যারা আজকের এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যেমন আজকের এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন 1938 সালে নগেন্দ্রনাথ বসু, যিনি বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা, তাত্ত্বিক এবং ইতিহাসবিদ ছিলেন। আজকের এই দিনে আরও আমাদের ছেড়ে চলে গেছেন 1991 সনে গোলাম সামদানি কুরাইশি, যিনি বাংলাদেশি সাহিত্যিক, গবেষক এবং অনুবাদক ছিলেন। আজকের এই দিনে আরও আমাদেরকে ছেড়ে চলে গেছেন 2019 সালে রবার্ট ফরস্টার, যিনি মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ছিলেন। এবং আমাদেরকে আজকের এই দিনে ছেড়ে চলে গেছেন 2021 সালে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত। এই মানুষদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়। এই মুহূর্তে চলে যেতে চাইবো গানে, বাট গানে যাওয়ার আগে একটু আমি চেক করতে চাই যে আমার কাছে নতুন কোনো টেক্সট এসেছে কিনা, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি আফ্রিদা লিখেছো, ভাইয়া ইটস বিন আ লং টাইম, সংটা প্লে করো। ইটস বিন আ লং টাইম, আচ্ছা ঠিক আছে, প্লে করার চেষ্টা করবো। রাইট, সো রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসি আবার। সাথেই থাকো, সুন্দর থাকো, রেডিও দিন 3.6 FM, লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিঁটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: Lamp Post brought to you by Revive.

0: Alright, welcome back once again. Shunshu Radio 3.6 FM and Shunshu Revive Presents Lamppost. Fahadachi, tomar shonge thik 12ta baje 32 minute ebong shomoy hoye gelo aro kichu phone call pick koren. Let's see. Amake kara kara phone korcho. Hello, assalamu alaikum.
1: Hello.
0: Wa alaikum assalam, ke bolcho?
1: Hey, ami Johora bolchi. Oh,
0: Johora, kemon acho? তোমার বাবা বাদে তো তোমার আব্বুর বন্ধুরা যে এসেছিলেন তারা কি আবার চলে গেছে? এই হচ্ছে অবস্থা তোমার বাসার, তাই তো? তো তারপর সবকিছু মিলে মিশায় তাহলে খারাপ ভালো মিলাই যাচ্ছে। তোমার ভাইয়ার সঙ্গে কথা হয় না এরপরে তোমার ওই ফ্রেম নিয়ে? বললাম তোমার ওই চশমার ফ্রেম নিয়ে তোমার ভাইয়ার সঙ্গে এরপরে কথা হয়নি আর?
1: না, আমি আর কথা বলি না, কারণ ভাইয়া হচ্ছে রাগি বেশি, পরে বকা খাওয়া
0: লাগবে। ও আচ্ছা, ভাইয়া রাগি বেশি, পরে আবার বকা খাওয়া লাগবে। ভাইয়া জানিয়ে আসছে তাই। থাক না, ফ্রেমটা সুন্দর আছে, খারাপ না, ভালো, ঠিক আছে।
1: ফ্রেম তো সুন্দর হলো তো ম্যাটার করছে, আমাকে মনে
0: হয় এটাই তো। ও আচ্ছা, হ্যাঁ, এটাও একটা বড় ফ্যাক্ট, কারণ দেখা যায় রাউন্ড শেপ ফেস এর সঙ্গে সামটাইমস মানে চার কোণা যেই সকল ফ্রেম গুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, সো ওই ফ্রেম গুলো একটু বেশি খাপ খায়। আবার ওভাল শেপ ফেস এর সঙ্গে যেটা একদম চোখা ফেস মানে লম্বা খাড়া ফেস, ওই সকল ফেস এর সঙ্গে সামটাইমস গোল ফ্রেম গুলো বা এই টাইপ অফ কার্ভড বা ইয়ার ব্যান্ডার ফ্রেমগুলো খুব ভালো চায়। সো এটা একটা ব্যাপার, হ্যাঁ, এটা একটা খুব ভালো ব্যাপার তুমি আসলে পর্যবেক্ষণ করেছো, দ্যাটস গুড। চাইলে চেঞ্জ করে নিয়ে আসতে পারো, তোমার ভাইকে বলবা যে আমি একটু অন্য টাইপ অফ ক্লাসেস ট্রাই করতে চাই, দেখো কি বলে। হ্যাঁ সেটাই তো, ভালো কথাই তো বলছে, তো ভালো কথাই তো বলছে, খারাপ তো কিছু বলে নাই। এই ছেলে পেলে গুলো যে কি করে না করে, যাই হোক, তোমাকে ভালো লাগছে, সমস্যা নাই, ঠিক আছে, তাহলে মতো বাই বাই। তুমি না ঘুমিয়ে পড়েছো তো মা? ও মা, ঘুম আসতেছে না কেন? কেন ও ঘুম এসেছো দুপুর বেলা, এই জন্য ঘুম আসতেছে না? বাহ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে?
2: হ্যাঁ।
0: তোমার বাসার বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছেন?
2: না, সবাই জাগ না।
0: ও, সবাই জেগে আছে এই জন্যই তোমার ঘুম আসতেছে। তোমার ক্লাস কয়টায়?
2: ক্লাস
0: কালকে 8:30। 8:30 ক্লাস, এখন 12:30 বাজে। তুমি এখন শুলে যদি তোমার অ্যাট লিস্ট হাফ এন আওয়ারও লাগে ঘুমাতে, তাও তুমি একটা প্রপার স্লিপ পাবা অনলি ফর 6 to 6.5 hours। বিকজ আমি যতটুকু জানি যে অ্যাট লিস্ট কলেজে যাওয়ার প্রিপারেশন নেওয়ার জন্য তো অ্যাট লিস্ট 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা লাগে, তাই না?
2: জানি।
0: হ্যাঁ
2: জানি,
0: জার্নি পরের কথা, মানে হোল প্রিপারেশন, মানে এরা জার্নি অলসো ইনক্লুডেড, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রিপেয়ার হওয়া, নাস্তা করা, দেন কলেজ যাওয়া, তাই না?
2: নাস্তা তো করি না।
0: ও, নাস্তাও করো না তুমি দেখি আমার মতো? আমি তো জীবনেও কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাস্তা করে যেতাম না। তো তুমি কি
2: পানি খেয়ে যাই?
0: পানি তো, এটা তো সবাই খেয়ে যায়, ইটস নেসেসারি। তো তুমি কি কলেজে যেই খাওয়া দাওয়া করো?
2: হ্যাঁ।
0: ও আচ্ছা আচ্ছা,
2: মূলত আমি কলেজে যাই খাওয়ার জন্য।
0: কলেজ কলেজে যাও খাওয়ার জন্য? কেন, তোমার কলেজে আশেপাশে কি খুব ভালো ভালো ফুডস বিক্রি হয় নাকি?
2: না, ক্যান্টিনে শুনতে ভালো
0: ও, ক্যান্টিনে ভালো ফুডস থাকে। কি কি ফ্রাইড রাইস পাওয়া যায়?
2: হ্যাঁ।
0: ওয়াও, বাহ, তা তো কথাই নেই, তা তো তোমার তো পুরো কলেজই আসলে তোমার বুফে হয়ে গেছে
2: একদম।
0: সো ভেরি বেস্ট অফ লাক ফর ইওর টুমরো, ঠিক আছে? বিকজ কালকে হয়তো ফ্রাইড রাইসই খেতে পারো তুমি,
2: ঠিক আছে? হ্যাঁ,
0: ফ্রাইড রাইস ভালো আছে না?
2: হ্যাঁ,
0: উইথ ফ্রাইড চিকেন নাকি নর্মাল জাস্ট ফ্রাইড রাইস?
2: চিকেন দেয়।
0: ও মা গো, তা তো কথাই নেই, সোনায় সোহাগা। তো বেস্ট অফ লাক ফর ইওর রাইস এন্ড ফ্রাইড চিকেন,
2: ঠিক আছে?
0: বাই বাই। কথা হয়ে গেল আমার তোমার সঙ্গে, রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়াল এর পর ফিরে আসি একদম আজকের এই তৃতীয় ঘন্টা শেষ পর্যায়ে। সেগুলির সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

শুনছেন দিন রাত রেডিও দিন রাত, রেডিও দিন রাত 93.6 FM.

0: रेडियो दिन रात 93.6 FM.
1: Lamp Post brought to you by Revive.

Alright, welcome back to the end of the third hour. Shunsu Radio, Dinrat 93.6 FM, and cholche revive presence lamppost. Fahadachi, tomar shonge thik তৃতীয় ঘন্টা শেষটা চলে যাব চতুর্থ অর্থাৎ সর্বশেষ ঘন্টায়, সেই ঘন্টাও কথা হবে আড্ডা হবে আবারও, ঠিক আছে? কিছু টেক্সট জমে গেছে, একটু পড়ে ফেলি। আহমেদ রুবেল আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিছু তমা তোমার ভয়েস মার্শাল্লাহ, বেস্ট অফ লাক, আগামীকাল তোমার কলেজ ডে ভালো কাটুক, বাহ, শুভাকাঙ্ক্ষী চলে এসেছে অলরেডি তমা তোমার জন্য। এবং রুবেল লিখেছো যে মাইলসের নীলা গানটা প্লে করো আর যে ফাহাদ ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেজে যাবে রিকোয়েস্টের গান। সো চলে গিয়ে গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। সবদের সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

All right, welcome back to the last hour of Revive Prisons Lamppost. এবং সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। তার পাশাপাশি সর্বশেষবারের মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরও একবার যে তুমি কী কী ভাবে আমাকে শুনতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজে শুনতে পারো। পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপসটা থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে, তিনটা ভাবে আমাকে ফোন কল করতে পারো। 02871 5985 এই নম্বরটাতে, 02871 5985 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পাবে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম এ গেলেই সেখানে আমার একদম একটা পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টটাও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। সো আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ অ্যান্ড দেন আম গোনা কাম। সো টিল দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথেই থাকতে হবে, ঠিক আছে? আর শুনতে থাকতে হবে রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

একটা আকাশ, একটা মেঘ, হাওয়ায় তুমুল গতিবেগ, হারিয়ে গেলে জানিও। দুঃখ যখন পানীয়, ঠিক যে কোথায় মনে পড়ে, দূরত্ব না স্থানীয়, তুমি হারিয়ে গেলে জানিও। একটা বিষাদ, একটা ঘোর, অনেকটা রাত, একটু ভোর, হারিয়ে গেলে জানিও। সেই যে ফুলদানিও কখন কোথায় ভেঙে গেল, অযত্নে না গ্লানিও, তুমি হারিয়ে গেলে জানিও। একটা ফাটল, একটা মেঝে, না দেখেও যে দেখলো কে যে, হারিয়ে গেলে জানিও। সঙ্গে কানা কানিও, ঠিক যে কখন রটে গেল কলঙ্ক কাকতালিও, তুমি হারিয়ে গেলে জানিও।

0: দুঃখ যখন পানীয়, সেই যে ফুলদানীয়, সঙ্গে কানা কানিও, তুমি হারিয়ে গেলে জানিও, হারিয়ে গেলে জানিও।
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
5: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
6: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
7: Radio Dinbar 93.6 FM.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহ সুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

Alrighty, welcome back once again. Shulche Radio, the 93.6 FM, and Shulche Revive Presents Lamppost. Fahad Achi, tomar shonge thik ekta baje 18 minute. Aro aro phone call pick korbo, thik ache. Ami dekhte pacchi amar shonge jukto hoye gecho Hafiz Ali. Kichu assalamu alaikum. Kemon acho Mr. Wa alaikum assalam. First of all, yeah, alhamdulillah. I'm pretty good by the grace of Almighty Allah. What about you? Janiye dio. And likhecho khecho, ha khecho onek age bolni chho bashobe kemon acho bashobe bhalo ache. তোর বাসবার কি জীবন কিছু ভালো লাগছে না একটু, কারণ বলতে পারি না কেন কি হয়েছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করো যদি ইটস পসিবল ফ্রম ইউর সাইড. সো রাইট নাও আম গোনা ডু ইজ ডেফিনেটলি আম গোনা প্লে সাম আদার সংস এন্ড দেন আম গোনা কাম. সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড.

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা। কি বলো,
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে

সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। শুনছেন রেডিও দিনরাত 93.6 FM।

0: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
0: চাষি চিনিগুড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনিগুড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
3: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
3: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
4: রেডিও দিনরাত 93.6 FM, to light up your world.

0: रेडियो दिन रात 93.6 FM
1: लैंप पोस्ट ब्रॉट टू यू बाय रिवाइव.

0: All right, welcome back. Once again, it's 1:35 o'clock. Shows your revive presence lamppost. Fahad Achi, tomar shonge thik ei muhurto rate. Aba ekta phone call pick kori and let's see. Je amake ke ke phone korcho, thik ache? All right. Hello, assalamu alaikum.
1: Hello, assalamu alaikum.
0: Wa alaikum assalam, Aisha. Tumi eto rate?
1: হ্যাঁ, আমি এত রাতে।
0: তুমি না, তোমার না কলেজ আছে, তুমি ঘুমাও নাই কেন এখনো?
1: I am relaxed. আমার এই সপ্তাহে কলেজ নাই।
0: ও আল্লাহ, কেন কেন?
1: আমাদের কলেজে পরীক্ষা চলতেছে পুলিশতে।
0: ও আচ্ছা আচ্ছা, বাহ, তোমরা তো সুপার লাকি তাহলে। তোমাদের কলেজ নাই, কোনো টেনশন নাই।
1: তার
0: মানে বুঝতে পেরেছি, রোমিওর সঙ্গে একটু খুনসুটি, একটু ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে আর কি, তাই তো? না হলে তো
1: এমন কিছুই না,
0: তা না হলে তো ল্যাম্পোস তো থাকতোই, তার পাশাপাশি রোমিও থাকতো, বাট একদম রোমিওকে অ্যাপার্ট করে দিলে, একদম ডিটাচড করে দিলে ফ্রম ইওর এভরি সর্ট অফ থিং, সো এটা তো একটু ভাবনার বিষয়, তাই না?
1: ভাই, আপনি কি আপনার পেজের টেক্সট চেক করেন না?
0: আমি অনেক দিন ধরে পেজের টেক্সট চেক করতে পারছিলাম না, বিকজ আমি এখনো পারিনি, বিকজ আই ওয়াজ কোয়াইট এঙ্গেজড উইথ সাম আদার স্টাফস, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি সেই আদার স্টাফসগুলো কী সেটা বলতে পারছি না, বিকজ দোজ আর মাই পার্সোনাল থিংস, বাট আমি ওই যে সময়টা বের করে তোমাদের আগে যেভাবে রেসপন্স করতাম ওইটা পাচ্ছি না, বাট আমি আশা করছি যে কয়েকদিনের মধ্যে তোমরা ইউ গাইজ উইল গেট ইউর রেসপন্সেস, ঠিক আছে? হ্যাঁ, নভেম্বর আসতেছে। কেন বলছো বলো?
1: Double happiness, your birthday, my brother's birthday.
0: বাহ বাহ বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সো তোমার ভাইয়ের জন্মদিন, আমার জন্মদিন,
1: দিন কিন্তু শনিবার।
0: হ্যাঁ, দিন শনিবার, সো ল্যাম্পোস্টে থাকবো আশা করা যায়, ইনশাআল্লাহ। ঠিক আছে,
1: ইনশাআল্লাহ,
0: ঠিক আছে। সো আজকের মতো তাহলে বাই
1: বাই। না না না,
0: আরে 2 মিনিটের বেশি হয়ে গেছে, আল্লাহ হাফেজ।
1: আমি একটা গানের রিকোয়েস্ট।
0: হ্যাঁ বলো, কি গান বলো? রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

Alright, welcome back for the last time for today. Shun Show Radio 3.6 FM and Show Che Revive Presence Lamp Post of Fahadatsi Ebong Chilam Puro Tayojon Jure. আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে বলতে চাই, ঠিক রাত দুটোর ঘন্টা তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল সেগমেন্ট ইজ কল ক্যাসেট প্লেয়ার। সো ডেফিনেটলি সেই সেগমেন্টটা শুনে তারপর যেও, ঠিক আছে? আর কিছু টেক্সট জমে আছে, সেই টেক্সটগুলো একটু পড়ে ফেলি। হাফিজ আমাকে লিখেছো যে ক্ষুধা লেগে গেছে, বাই দ্য ওয়ে তোমাকে রেখে খাচ্ছি না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এমন কিছু আছে, যাই হোক, আমি অবাক, আমি এত মজা করেও রান্না করতে পারি, অনেকগুলো ভিডিও করেছি জানো কালকে। আচ্ছা, এবং লিখেছো যে আর কত আকতি মিনতি করলে তোমাদের ওয়েবসাইটটা ঠিক করবা। ওয়েবসাইট নিয়ে কাজ চলছে, আমরা এটা ফুল ফেজে কাজ করছি। কেন? বিকজ তোমরা আগে যেই এক্সপিরিয়েন্সটা ওয়েবসাইট থেকে পেতা, আমরা চাইছি এখন ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা দিই। দ্যাটস ওয়াই ওটা নিয়ে কাজ হচ্ছে, ইট ইজ আন্ডার প্রসেস। সো লেটস সি এটা কতদিনে একদম নতুনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? এবং লিখেছো হুটহাট অফ হয়ে যায়, এবং লিখেছো নিউ রেকর্ড করছো তোমরা বিস্টা, মানে কিসের রেকর্ড আমি ঠিক জানি না। এবং লিখেছো যদি দেখছো যেদিন লাইভে আসো না, রাইজিং সানে কারো অ্যাক্টিভিটিও পাওয়া যায় না, হা হা হা। এবং লিখেছো বাই দ্য ওয়ে আমি কিন্তু আপিদের বাসায় ছিলাম, আর আজকে একটা কাহিনী হয়েছে যেহেতু তোমার সময় নেই, কালকে বলবো না। আচ্ছা ঠিক আছে, কালকে বলে দিও। এবং লিখেছো যে সাবধানে বাসায় যেও মিস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। অ্যান্ড জোহুরা লিখেছো সাবধানে বাসায় যাবেন ভাই, ইনশাল্লাহ দোয়া করো। এবং লিখেছো যে ইনশাল্লাহ কালকে আবার কথা হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং লিখছো আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আজকের মতো এখান থেকে বিদায় নিই, সবাইকে বলতে চাই শুভরাত্রি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সবসময় সবসময় সবসময় শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

0: এখন সময় রাত দুইটা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM.
2: ক্যাসেট প্লেয়ার। এখন শুনবেন প্রথম গান।

0: Cassette Player 93.6 FM.
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে দারুণ।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: Square Innovation Jui Multivitamin Coconut Oil. এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল. চুলের জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল.
2: রেডিও দিনরাত 93.6 FM.
3: ওরে মানুষ মরলে পরে বিচার হবে.

বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কি বলে মানুষ মরে,

জীবাত্মা যায় বিলান হইয়া পরমাত্মার কর্ম লইয়া, এই জীবাত্মা যায় বিলান হইয়া। এমন সুন্দর, এমন সুন্দর দেহ খা।

জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকাই না রে। এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কিন্তু শুকাই না রে। বলো তেমনি মানুষ, তেমনি মানুষ ঘোরে।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.
2: কে বলে মানুষ মরে,

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে, তবু সাগর কি শুকায় না রে? বলো তেমনি মানুষ, তেমনি মানুষ ঘোরে।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
2: Oh, it's late

যে ব্যক্তি মিথ্যা কথা ও অশ্লীল কাজ পরিত্যাগ করতে পারল না, তার পানাহার পরিত্যাগ আল্লাহর কোনোই প্রয়োজন নেই। আল হাদিস।

শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM 6 FM

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিনরাত 93.6 FM, 2 লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: 93.6 of it to light up your world.
1: নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা অব্যাহত থাকে সুবহে সাদিক পর্যন্ত। আল কোরআন।

রমজান মাস, এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

0: Radio Dinrat 93.6 FM. To light up your world.
1: দেখে আমরা মেয়ে ছেলে কত কষ্টের জীবন, হ্যাঁ এই পুরুষে এবং এই মায়ায় দুজনা মিলে পরিশ্রম করি শ্রম দেই, কিন্তু দেখা যায় যে পুরুষের বেশি আর মেয়ের বেলায় কম। তাই এইটা আবার কোন বিচার? এই বিচারটুকুই আমি আজও কারো কাছে পেলাম না। তাই কত কষ্ট।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডিমিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডিমিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুন রান্না।

সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
2: আমাকে চিনিতে

0: এখন সময় সকাল ৬টা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.
2: Experience করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
3: Soul Factory, brought to you by Joy.